আজ মঙ্গলবার দোসরা আষাঢ় 1433 বঙ্গাব্দ, 29 জিলহজ 1447 হিজরি, 16 জুন 2026 খ্রিস্টাব্দ। প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে প্রেসরতা শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণা রয়েছে আবু সাইদজান কাদরী, চন্দ্রা দেবনাথ এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ সাইফুজ্জামান। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিডিও করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে 2025-26 অর্থ বছরে অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াবিদদের চিকিৎসা ও আর্থিক সহায়তা এবং ক্রীড়াবিদ শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম গতকাল উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাসোয়ালী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় খুলনা জেলা থেকে মোট 58 জন ক্রীড়াবিদকে চিকিৎসা ও আর্থিক সহায়তা এবং 15 জন মেধাবী ক্রীড়াবিদ শিক্ষার্থীকে ক্রীড়া শিক্ষাবৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আসন্ন বর্ষা মৌসুমে মহানগরীর পানি নিষ্কাশনের অন্তরায়সমূহ এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন খাল, স্লুইসগেট ও ড্রেনসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি গতকাল মহানগরীর 31 নম্বর ওয়ার্ডের নারকেলবাড়িয়া, ক্ষেত্রখালী ও মতিয়াখালী খাল, 30 নম্বর ওয়ার্ডের গোড়াখাল এবং 22 নম্বর ওয়ার্ডের 2 ও 3 নম্বর স্লুইসগেট পরিদর্শন করেন। পানি নিষ্কাশনের সুবিধার্থে খালসমূহের বর্জ্য ও কচুরিপানা দ্রুত অপসারণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা নির্দেশ দেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ও 31 নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। মাদক সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক সভা গতকাল খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ক্ষতিকর প্রভাব, সন্ত্রাসবাদের কুফল এবং বাল্যবিবাহের আইনি ও সামাজিক পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমিয়াতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। যশোর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে যশোর পৌরসভাকে ডেঙ্গু মুক্ত করতে ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষিত থাকতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বাসাবাড়ি, আঙিনা ও জমে থাকা পানি পরীক্ষা, কোথাও লার্ভা শনাক্ত হলে তা ধ্বংস করার পাশাপাশি নাগরিকদের সচেতন করতে লিফলেট বিতরণ ও পরামর্শ প্রদান করা হবে। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে গতকাল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান দিলওয়ার হোসেন খোকন প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে মোবারকনগর মাদ্রাসা সংলগ্ন সড়ক নির্মাণ কাজের গতকাল উদ্বোধন করা হয়। জেলা জামাত ইসলামের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা ও ইউনিয়ন জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 4,50,000 টাকা ব্যয়ে 6 ফুট প্রস্থ ও 900 ফুট দৈর্ঘ্যের ইটের সলিং সড়কের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে এক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা গতকাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও গণমুখী করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। যশোর শহরের কারবালা সড়কের একটি বেসরকারি শেল্টার হোমের কনফারেন্স রুমে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের 10 দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি গতকাল শেষ হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কমলেশ মজুমদার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। দাতা সংস্থা সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইন্ডরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার মানব পাচারের শিকার হয়ে ফিরে আসা 25 জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা গতকাল সাতক্ষীরা ও কলহরা সীমান্তের বিভিন্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে 55,33,000 টাকা মূল্যের ভারতীয় মোবাইল যন্ত্রাংশ, চিংড়ি রেণু ও ক্যান্সার রোগের চিকিৎসা সামগ্রী আটক করেছে। আটককৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গতকাল যশোর বেনাপোল সড়কের বেনিয়ালী এলাকায় অভিযান চালিয়ে 30,00,000 টাকা মূল্যের মাদকদ্রব্য সহ এক মাদক কারবারীকে আটক করেছে। এ সময় একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে ঝিগরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান খানের নেতৃত্বে গতকাল যশোর শহর ও মদিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে 4টি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে মোট 1,00,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা এলাকায় অভিযান চালিয়ে একজন ভুয়া চিকিৎসককে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। খেলার খবর কাবাডি। খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে গতকাল কমিশনার কাপ প্রীতি কাবাডি খেলায় বাংলাদেশ পুলিশ কাবাডি দল 41-39 পয়েন্টে খুলনা মেট্রোপলিটন পুলিশ কাবাডি দলকে পরাজিত করেছে। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। গানের কথামালা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। আয়োজনের সর্বশেষ গানটি শুনবেন ইসরাত জাহান লিজার কণ্ঠে। গানের কথামালা সাজিয়েছেন এস এম রুহুল আমিন।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালীর আয়োজনে, যেখানে আপনারা শুনবেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। অনুষ্ঠানের শুরুতেই অঞ্জন চক্রবর্তীর কণ্ঠে গীতিকার মোহাম্মদ সাইদুর রহমান সাইদ এবং গানটি সুরারোপ করেছেন তৌহিদ হাসান ফারুকী।

0: প্রিয় শ্রোতা, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে।
1: এবারে শিল্পী ফাতেমাতুজ জোহরা, দুঃখিত। এবারে শিল্পী লিটন চক্রবর্তী, গানের কথা সাজিয়েছেন অশোক কুমার দে, সুর করেছেন শেখ আব্দুস সালাম।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপথ সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। অনুষ্ঠানের এবারের শিল্পী শিপ্রা দেবনাথ। অনুষ্ঠান গানের কথা সাজিয়েছেন এস এম রুহুল আমিন, গানটি সুর করেছেন মানিক দেবনাথ।

সুপ্রিয় শ্রোতা, বর্ণালী অনুষ্ঠানে এবারে আপনারা শুনবেন এম এম জাফর ইকবালের কণ্ঠে এই গানটি। গানটির কথা সাজিয়েছেন ডক্টর পিয়ার মোহাম্মদ এবং সুরারোপ করেছেন শেখ আলী আহমেদ।

0: সুপ্রিয় শ্রোতা, এই গানটির সাথেই শেষ হলো বর্ণালী।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টায় বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে যানজট নিরসনে সায়দাবাদ, গুলিস্তান, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ও অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে রাজধানী যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকীকরণে গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে, মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাচলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে, গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়পুর এবং সায়দাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে। মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়া নির্বাহী ও বার্তা প্রধানদের সাথে মতবিনিময় সভায় এই সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের মধ্যে যে মানবিক অনুভূতি, মূল্যবোধ এবং সামাজিক বোধ রয়েছে সেগুলো জাগিয়ে তুলতে হবে, এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি এই সময় বক্তব্য রাখেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে একটি স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য। তিনি গতকাল রাজধানী তথ্য ভবনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত এক সেমিনারে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, এই কমিশন গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করবে। জাতীয় সংসদে সংযুক্ত তহবিল থেকে মজুরিকৃত অর্থের অনধিক ৫৬১৭৯৯১৪০০০ টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাশ হয়েছে। চলতি অর্থবছরে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মোট বাজেট ছিল ৭৯০০০০ টাকা, আর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় হ্রাস বৃদ্ধি পেপ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ৭৮৮০০০০ টাকা। গতকাল নির্দিষ্টকরণ সম্পূরক বিল ২০২৬ পাশের মধ্য দিয়ে এ বাজেট পাশ করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়। এর আগে সংসদে বৈঠক গতকাল বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। অর্থ পরিকল্পনা মন্ত্রী চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের উপর সমাপনী বক্তব্যে বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আসছে। সংসদে বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রাজনৈতিক বা দলীয় প্রভাবমুক্ত থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই নির্দেশ দেন। অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এছাড়াও বৈঠকে ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন সংশোধিত নির্দেশিকা ২০২৬ চূড়ান্ত করা হয়েছে এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬ খসড়া পর্যালোচনা করে নীতিগত অনুমোদন দেওয়া হয়। কারিগরি প্রক্রিয়া শেষে আগামী ৮৭ জুলাই থেকে ঢাকা ও টোকিওর নারিতা রুটে আবার সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে এক বছর পর বন্ধ থাকার পর জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র বিরতিহীন বিমান যোগাযোগ পুনরায় চালু হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম গতকাল রাজধানীর তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে বিমান সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে এবং ২০ জুন থেকে বিমানের ওয়েবসাইট ও অন্যান্য অনুমোদিত বিতরণ চ্যানেলের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ সন্ধ্যায় রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহরম মাসে চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে এখন ইরান নিউজিল্যান্ডের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলাটি ২-২ গোলে এগিয়ে চলছে। এর আগে যুক্তরাষ্ট্রের

0: হবে এবং রাত একটায় বেলজিয়াম মিশরে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। সবশেষ আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: মাঝে মাঝে আকাশে মেঘের লুকোচুরি, আবার মাঝে মাঝে কিন্তু রোদের খেলা,
1: প্রচন্ড রোদের তাপদাহ, দুটোই এখন কিন্তু চলছে। কেননা এখন আজ আষাঝের দ্বিতীয় দিন মানেই ঝুম বৃষ্টি, এমন কোনো কথা নয়, কখনো মেঘ কখনো রোদ কখনো বৃষ্টি, এটি নিয়েই প্রকৃতির খেলা। আর এই প্রকৃতির খেলাকে আমরা মেনে নিয়ে বা সেটাকে উপভোগ করে বন্ধুরা আপনাদেরকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীর আয়োজনে। জানি মেঘের মতো আপনাদের মনটা অনেক বিশ্বস্ত, ভালোবাসা ও অসীম সমুদ্রের মতো, তারপরেও সেই গভীরতা অসীমতার ভিতরেই আমরা রূপালীতে আপনাদের ভালোবাসা চাই। আর সেই জন্য এই মুহূর্তে উপস্থিত হয়েছি
0: আমি আবু সাইদজান কাদরী,
2: আমি চন্দ্রা দেবনাথ,
1: এবং রয়েছি রুবনা হাসনা ফারুক মিষ্টি। এছাড়াও আছেন অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ সাইফুজ্জামান। প্রতিদিনের মতো সবকটি মাধ্যম নিয়ে আজও উপস্থিত হয়েছি। আজকে আকাশের মনটা ভালো, আমাদেরও মনটা ভালো, কেননা চিঠি পাওয়া মানেই মনটা ভীষণ ভালো হয়ে যাওয়া, ফুরফুরে হয়ে যাওয়া,
0: ঠিক তাই। আর আমরা কিন্তু রূপালী পর্দার রূপালী গান তো শুনবো রূপালীর আয়োজনে, এছাড়াও কিন্তু স্বর্ণালী যুগের গানগুলো কিন্তু আমরা
1: স্বর্ণযুগ রূপালী যুগ যাই বলি না কেন, মানে স্বর্ণযুগের রূপালী পর্দার ছবির গান শুনবো। তো আমাদের কাছে যদি আপনারা গান শুনতে চান তো অবশ্যই আমাদেরকে লিখতে পারেন, যে নাম্বারটি সেটি নিশ্চয়ই আপনাদের জানা আছে। তারপরেও আমরা একটু আমাদের সেই চিরচাইতে খুব পরিচেনা পরিচিত
0: নাম্বারটি আরো একবার বলে দিতে চাই,
1: নাম্বার বলবো নাকি ঠিকানা বলবো?
0: আগে ঠিকানাটা বলি তারপর আমরা নাম্বার বলবো।
1: আচ্ছা, ঠিকানা যদি বলতে হয় তাহলে বলবো রূপালী প্রজাতন্ত্র আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000, এই ঠিকানায় লিখতে হবে। আর ফোন নম্বর,
0: আর ফোন নম্বরটি হলো 01974121970, সেই পুরনো নম্বরটি আমি রয়েছে,
1: সেই পুরনো নম্বরই আছে, সেই পুরনো ঠিকানাই আছে, যে ঠিকানা বলতে পারেন যে ভালোবাসার ঠিকানা, স্বপ্নের ঠিকানা, বা স্বপ্নের পৃথিবী, যাই আপনি বলেন না কেন। তো যাই হোক, আমরা কিন্তু আজকে চিঠি তুলে নিয়েছি, আমাদের কাছে লিখেছেন সুন্দর করে একটা কবিতার ভাষায় লিখেছেন যে আকাশ জুড়ে সুরের মেলা, বেতার যন্ত্রে খবর খেলা, দেশ বিদেশের গল্প শুনি, গানের ভেলায় প্রহর গুনি।
2: বাহ, বেশ খুব সুন্দর
1: একটা, হ্যাঁ,
2: কে লিখেছেন এই সুন্দর ছড়াটি আর কি বলা যায়?
1: হ্যাঁ, লিখেছেন কাশিম সর্দার, ডুমুরিয়া খুলনার বন্ধু।
2: আচ্ছা,
1: বন্ধুর সাথে আরো আছেন টিউলি, রাহিমা, জিসন, পলাশ, ইসমাইল হোসেন, প্রকাশ বিশ্বাস এবং রবিউল ইসলাম আর রবিউল খান।
2: আচ্ছা
1: আচ্ছা, সবাই মিলে, যদিও অনেকেই কিন্তু সবাই ব্যাড সন, খারাপ ছাত্র, মানে ছেলে,
2: ছেলে
1: না না না, ছেলে খারাপ হোক এটা আমরা চাই না। তারপর ব্যাড সন ছবির গান যদি তোমাদের সংগ্রহে থাকে তাহলে,
2: আসলে এতজন একসাথে, এই যেহেতু ব্যাড সন আমরা চাই না, কিন্তু
0: ছায়াছবি তো, আসলে ছায়াছবি হতে পারে ব্যাড সন, কিন্তু গানটা কিন্তু গুড সং,
2: একদম
1: গুড সং,
2: যেমন যেমন হচ্ছে এতটা ভালোবেসো না
1: কেন,
2: এটা আমরা হয়তো গানে গানে শুনতে পাবো যে কেন এতটা ভালোবাসবো না। হ্যাঁ,
1: ঠিক আছে,
2: তাহলে চলুন ব্যাটসম্যান ছায়াছবি থেকে গান শুনে আসি কনক চাপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: আপনারা যতই বলুন না কেন এতটা ভালোবেসো না, তারপরেও কিন্তু আমরা ভালোবাসবো, আর আপন করে নিব, বিধাই আমরা বলতে পারি অকমটে তুমি আপন করে রাখতে চাই মন,
1: রাখতে চাই।
0: আচ্ছা, দিল ছবির গান,
1: আর গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও খালিদ আসসান মিলু। আর এই গানটির জন্য আমার অনুরোধকারী শ্রোতা রয়েছেন, কিন্তু
0: অবশ্যই তাই, আমাদের বন্ধু দুজন বন্ধু আছেন, রুবেল খালিশপুর খুলনার বন্ধু, এবং আরো একজন আছেন মুজিবর এবং সুফিয়ান, আপনারা জয় বাংলার মোড় খুলনা থেকে অনুরোধ করেছিলেন। চলুন আপনাদের পছন্দের গানটা শুনে আসি।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রূপার একটি ফোন ইন পর্বে কথা বলবার জন্য। নিশ্চয়ই আপনারা প্রস্তুত আছেন, আমরাও কিন্তু আপনাদের মতো মানসিকভাবে তৈরি আছি যে আপনাদের সাথে কথা বলবো, মনটা ভীষণ ভীষণ ভীষণ ভালো হয়ে যাবে।
1: একদমই তাই, এবং সাথে সাথে কিন্তু প্রথম ফোনটিও চলে এসেছে, তাই দেখে নেব কে রয়েছেন অপর প্রান্তে। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি?
2: খালিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
1: জি রুবেল, বলুন।
2: আমার অনুরোধে গান শোনানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ।
2: এই পরবর্তীতে আমাকে শোনাবেন ফুল আর কাঁটা ছবি থেকে গান, রুনা লায়লা এবং ইন্দ্রকিশোরের কণ্ঠে। গানের শিরোনাম আজ হতে পৃথিবীকে পর করে।
1: ঠিক আছে,
0: আজ হতে পৃথিবীকে পর করে, ভালোবাসার বুকে ফিরে যাওয়া, তাই তো?
1: একদম তাই।
0: আচ্ছা, এবারে কে আছেন?
3: ওয়ালাইকুম সালাম,
2: কে বলছেন? রিজাউল
3: জি,
2: বালিয়া
0: তালাশাত থেকে।
2: আমার রাধা কৃষ্ণ ছবির গান শোনাবেন, বলো মালিক তুমি পরজন্ম হয়ে
0: রাখো। আচ্ছা ঠিক আছে, রাধা কৃষ্ণ ছবির গান
1: বলো মালিক তুমি পরজন্মে হয়ে রাধা। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর জন্য। কে রয়েছেন?
0: শুভ সকাল, একটু রেডিও সেটের ভলিউমটা কমিয়ে কথা বলতে হবে, আপনাকে কিন্তু শোনা যাচ্ছে না ভালো করে। রাজু রায় না রাজু আহমেদ? রাজু ভাই
1: নামটি আর একবার একটু বলুন।
0: হঠাৎ বৃষ্টি তো বুঝলাম, কিন্তু রাজু ভাই আপনি কি রাজু আহমেদ নাকি রাজু রায়? আচ্ছা ঠিক আছে
1: ঠিক আছে, রাজু রায় হঠাৎ বৃষ্টি ছায়া ছবি থেকে গান শুনতে চেয়েছেন।
0: হঠাৎ বৃষ্টি থেকে আমরা চাই এখন যে কোনো বৃষ্টি আসে,
1: যে কোনো মুহূর্তে হঠাৎ বৃষ্টি হোক,
0: মানে এখন আষাঢ় মাস তো, যে কোনো মুহূর্তে বৃষ্টি ঝরতে পারে, তো সেক্ষেত্রে আমাদের কি অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কে আছেন আমাদের বন্ধু পরবর্তী?
3: হ্যালো, শুভ সকাল,
0: বলুন বলুন,
3: কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি ভালো আছি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন কে বলছেন?
0: তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো, অনেক সুন্দর একটা গান না, অনেক পুরনো ছবির ভালো একটি গান। তো পরবর্তী বন্ধু কে রয়েছেন? জি শুভ সকাল, পলাশ কুমার সরকার, কাঞ্চনগর টুমড়িয়ার বন্ধু। হ্যাঁ ভালোবাসা চাওয়াটাই ভুল, কিন্তু আমরা চাই যে আপনার এই ভালোবাসা চাওয়াটা যেন ভুল না হয়, আপনি অপেক্ষা করুন, চেষ্টা করব আজকে আপনার মনটা আরো ভালো করে দিতে, যদি সম্ভব হয় আপনার গান শুনিয়ে দিতে পছন্দের।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমরা সকলে ভালো আছি, কার সাথে কথা বলছি? নাম বলুন, বাগেরহাট থেকে।
0: বাগেরহাট থেকে নামটা বলুন।
1: আপনার নামটা বলুন।
0: আচ্ছা ঠিক আছে, আসলে কথা বলার জন্য, ব্যক্তিগত কথা বলার জন্য তো ফোনটা নয়, শুধুমাত্র ফোন করে কথা বলার জন্যই ফোন করেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু এইভাবে না করে যদি একটা গানের অনুরোধ করতে নাম ঠিকানা সহ, তাহলে অনুষ্ঠানটা আরো বেশি চমকপ্রদ হতো। তো যাই হোক, কে রয়েছেন পরবর্তী বন্ধু?
3: হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ সবাই ভালো আছি, বলুন কে বলছেন, কোথা থেকে? জি বলুন।
2: বুকের ভিতর আগুন, বুকের ভিতর আগুন ছায়াছবি থেকে হাত ছবির কণ্ঠে গানের কথা, খুব কাছাকাছি তুমি আমি
0: আছি, অনেক সুন্দর একটি গান।
3: আচ্ছা, ওই যদি ঘর বাড়িতে আগুন জ্বলে কিংবা আগুন ধরে, তাহলে তো ফায়ার সার্ভিস এসে আগুনটা
0: ঠান্ডা করা যায়, কিন্তু বুকের ভিতরে আগুন, না না না, ট্রিপল লাইনে ফোন করে ভালোবাসা মানুষকে রাখতে হবে। তো এবার কি আছে?
1: হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম,
0: খুলনা হরিণটা না আছে আমরা জানতাম, আপনি কি সেখান থেকে ফোন করেছেন? নামটা বলুন। কিছুক্ষণ আগেও আমাদের আরো একজন বন্ধু
1: শুনতেছেন,
0: হ্যাঁ আমরা চেষ্টা করবো বন্ধু আপনার সুন্দর এই পছন্দের গানটি শুনিয়ে দিতে দুই বন্ধুর একসাথে। দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বন্ধু, আপনি আরো একবার চেষ্টা করুন। কে আছেন এবারে বন্ধুরা? আপনাদের এই ফোন ইন পর্বে থাকাকালীন একটি অনুষ্ঠান সম্পর্কে তথ্য জানিয়ে রাখি। আগামীকাল আমাদের একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মৌলভীবাজার জেলা সফর করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আর এই অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন বেলা একটায়। নিশ্চয় আপনারা সাথে থাকবেন আর অনুষ্ঠান শুনবেন। সে প্রত্যাশায় আবার ফিরছি আমরা কি ফোনের কাছে। কে আছে?
3: ওয়ালাইকুম সালাম।
2: মানিক
3: জি
0: শৈলকুপা জি নেতা, হ্যাঁ
2: মানিক
0: বলুন বলুন।
2: আমি কসাই ছবির গান শুনতে চাই রোনাল্ডোর কণ্ঠে, বন্ধু তো তিন দিন ধর বাড়তি গেলাম দেখা পাইলাম।
0: একটু কষ্টই লাগলো তাই না? কাজে ভাই আপনার নাম্বারটা একটু দিয়ে দিন আমাদের বন্ধুকে, যেন ফোন করে তারপর বন্ধুর বাড়িতে যায় আমাদের বন্ধু। আপনি তথ্যটা দিয়ে দেবেন নিশ্চয়ই?
3: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ওনার
0: এত কষ্ট প্রযুক্তির যুগ না, ফোন করে গেলেই হয় তাই না? কে কোথায় আছেন?
1: হ্যালো,
0: আমরা তো অবশ্যই ভালো আছি, আপনারা ভালো আছেন নিশ্চয়ই? কে বলছিলেন কোথা থেকে? নিত্যানন্দ দাদা, হ্যাঁ বলুন দাদা। ফিরে যাব গানের কাছে, কারণ অনেক বন্ধুর গান রয়েছে আমাদের তালিকাতে।
3: হ্যালো, জি বলুন।
0: ওপারে আকাশ তাই তো?
2: জি জি।
0: আচ্ছা ঠিক আছে,
3: ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
0: হ্যাঁ আমরা শেষ ফোনটি নিয়ে
1: ফিরবো, আবারও
0: ফিরবো গানের কাছে। শেষ ফোনটি দিচ্ছি।
1: হ্যালো,
2: দিদি মনে ভালো আছেন?
1: আমরা সকলে ভালো আছি। কার সাথে কথা বলছি?
0: খোকনচন্দ্র।
1: হ্যাঁ আচ্ছা বলুন বলুন।
3: এবারে গানটির অনুরোধকারী শ্রোতা হলেন নন্দন প্রতাপ খুলনা থেকে, রাজু রায় এবং যশোর থেকে জয়দেব পাল। উনি এমন একটি গান শুনতে চেয়েছেন যে প্রেম যে শুধু মুখেই হয়, মুখ দিয়ে প্রেমের কথা বলতে হয় এমনটি নয়, প্রেম কিন্তু
0: চোখের জলেও কথা
3: বলে, কথা বলে। এই চমৎকার গানটির শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন, আর ছায়াছবি দুই পয়সার আলতা।

সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাবো গোলাগুলি ছায়াছবি থেকে গান, রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানটি শুনতেছে ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু শামীম রেজা, আপনি অনুরোধ করেছিলেন, আশা করছি সাথেই আছেন, শুনতে পাচ্ছেন আপনার পছন্দের গান।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: বন্ধুরা, আপনারা ঠিকই মতো রয়েছেন রূপালীর আয়োজনে, রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। চলুন বন্ধুরা, এবার এই গানটি শুনে আসি মোল্লাবাড়ির বহু ছবি থেকে নেওয়া, শিল্পী মনির খান এবং গানটির জন্য অনুরোধকারী শ্রোতা হলেন বন্ধু আপনি শালিখা মাগুরা থেকে আবু বকর মন্ডল।
3: হ্যাঁ, আপনি কিন্তু অনেকদিন থেকে অনুরোধ করেছিলেন যে আপনার গান কেন শোনানো হয় না। নিশ্চয় বন্ধু এবারে আপনার গান আপনি মন দিয়ে শুনতে পাচ্ছেন এবং সেই মোল্লাবাড়ির বউ ছবিরই গান।
2: সেই কথাটি
3: বারবার উল্লেখ করতো যে অনেকদিন থেকে শুনতে চাচ্ছি। তো যাই হোক, আর কথা নয়, চলুন আপনার
2: আজ অনুরোধ ছিল গানটির জন্য,
3: চলুন শুনে আসি।

প্রিয় শ্রোতা, আপনারা রবীন্দ্রনাথ রায়ের কণ্ঠে গান শুনবেন। তবে তার আগে একটি কথা বলি, এখন কিন্তু অনেকেই রাস্তায় বেরিয়ে গিয়েছেন, আবার কেউ কেউ ভাবছেন খুব বেশি প্রয়োজন রয়েছে, সুতরাং বের হতেই হবে। তো যদি বের হতে হয় তাহলে অবশ্যই আপনি বের হওয়ার আগে, যেহেতু যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়তে পারে, তাই বর্ষাতে বা ছাতা নিয়ে বের হতে একদম ভুল করবেন না। আর যারা ইতিমধ্যে বের হয়ে গিয়েছেন কিন্তু ভুলে সেটি রেখে এসেছেন, যতটা সম্ভব বৃষ্টিতে না ভেজাই ভালো, কেননা এতে সর্দি কাশি জ্বর এসব হতে পারে। আর আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে রাস্তায় যখন আপনি বের হবেন, যদি নিজস্ব পরিবহন নিয়ে বের হন তাহলে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে হবে, কেননা বৃষ্টির সময় রাস্তা কিন্তু পিচ্ছিল থাকে। আর সবচেয়ে বড় কথা, যেখানে অনেক বৃষ্টি হয় সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় ড্রেনেজ ব্যবস্থা হয়তো বা সেভাবে নেই, যার জন্য রাস্তায় পানি জমে যায়। কোথায় কোন গর্ত আছে, কোথায় ম্যানহোল আছে, এগুলো কিন্তু দেখা যায় না বা বোঝা যায় না। তো আমরা সাধারণ জনগণ যারা আছি, যদি এমনটা হয় তো সেক্ষেত্রে ম্যানহোলে যদি একটা কাপ, মানে বাঁশের সাথে বা বড় কাঠির সাথে লাল কাপড় লাগিয়ে দিই, তাহলে অন্তত কিছুটা হলে যেসব গাড়ি, যারা গাড়ি চালান বা যারা হিটেও চলছেন, তারাও অন্তত জানতে পারবেন যে এখানে গর্ত আছে বা ম্যানহোল আছে, এখানে সাবধানতার সাথে আমাদেরকে পথ চলতে হবে। আর বৃষ্টির সময় ছাড়া এমনি অন্যান্য সময় আমরা তো সবসময় আপনাদেরকে বলি যে রাস্তা পারাপারের সময়, রাস্তা চলাচলের সময় সবকিছুতেই আমাদের সতর্ক থাকতে হবে, কেননা নিরাপত্তার বলয়ে আপনি আবদ্ধ থাকুন এটি আমরা চাই। আপনি নিরাপদে ঘর থেকে বের হয়েছেন, আবার নিরাপদে আপনি আপনার প্রিয়জনের কাছে, হৃদয়ের কাছে, প্রিয় মানুষদের কাছে ফিরে আসুন সেই প্রত্যাশা করি। তাই অবশ্যই বাইরে বের হলে ট্রাফিক আইন মেনে চলতে হবে, সে আপনার গাড়িতেই থাকুন আর পায়ে হেঁটেই চলুন না কেন। পায়ে হেঁটে চললে যেমন রাস্তা পারার সময় ডানে বামে লক্ষ্য করে, আবারও ডানে লক্ষ্য করে যখন রাস্তা গাড়ি চলছে না এমনটা নিরাপদ মনে করবেন, তখন রাস্তা পার হবেন। আর যখন আপনি নিরাপদ মনে করবেন না তখন কিন্তু একদম রাস্তা পার হবেন না। আর আমাদেরকে শুনতে শুনতে ফোন ব্যবহার করা একদমই ঠিক না। আপনারা শুনছেন আমাদেরকে, একটু থেমে শুনে তারপর না হয় রাস্তা পার হন, কিংবা মোবাইল ফোনে যদি অতিরিক্ত গুরুত্বপূর্ণ কোনো ফোন আসে সেক্ষেত্রেও আপনি ফোন রিসিভ করে কথা বলে তারপরে রাস্তা পার হবেন। কথা বলতে বলতে বা রেডিওর FM শুনতে শুনতে রাস্তা পার হওয়া একদমই ঠিক না, এতে যে কোনো রকমের দুর্ঘটনা হতে পারে। আর ছোট্ট একটি দুর্ঘটনা, আমরা ভাবছি যে ছোট্ট দুর্ঘটনা তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ভেবে দেখুন এই ছোট্ট একটা দুর্ঘটনা কিন্তু শুধু আপনার একার কান্না নয়, আপনার পুরো পরিবারের কান্না হয়ে যেতে পারে সারা জীবনের জন্য। তাই সতর্ক থাকতে হবে। আর আমরা গানের কাছে ফিরে যাওয়ার আগে সবশেষে আর একটি কথা বলি বন্ধুরা, শেষ কথা বলতে যেটি বোঝাচ্ছি যে এখন কিন্তু বর্ষা মৌসুম চলে এসেছে, আষাঢ় মাস মানেই বর্ষা মৌসুম। তো এই বর্ষা মৌসুমে বৃষ্টিতে পথ চলাচলে আমরা সাবধান হব, শুধুমাত্র তা নয়, এই বৃষ্টির সময় বেশি বেশি কিন্তু গাছ লাগাতে হবে, কেননা আমরা চাই যে সবুজ বনায়নটা আবারও আমাদের মাঝে ফিরে আসুক। আর বেশি বেশি করে গাছ লাগিয়ে আমরা যারা লাগাইনি তাদেরকেও উদ্বুদ্ধ করব, এবং আমাদের বর্তমান সরকারের যে পরিকল্পনা আছে 25 কোটি গাছ লাগানো, সেই গাছের আমরা চেষ্টা করব সেই বাস্তব স্বপ্নটা বাস্তবায়নের জন্য। তো চলুন আমরা বন্ধুরা সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, পরিবেশের ভারসাম্য রক্ষা করি। আপনার প্রত্যেকটি মানুষ নিরাপদে থাকুন এবং সবুজ ছায়ার তলেই থাকুন সে প্রত্যাশায় চলুন শুনে আসি সব শেষ গানটি এই রূপালীর আয়োজনে, যেটি নেওয়া হয়েছে আপনাদের কাশিম মালার প্রেম ছবি থেকে, পছন্দ করা ভীষণ ছবির একটি গান, রবীন্দ্রনাথ রায় গিয়েছেন। আর এই গানটি শুনতে চেয়ে আমাদের বন্ধুর মন খারাপ ছিল, আজকে মনটা ভালো হয়ে গিয়েছে, আরো ভালো করার জন্য পলাশ কুমার সরকার আপনাকে বলছি আপনার পছন্দের গান কাঞ্চননগর চমড়িয়ার বন্ধু, চলুন শুনে আসি গান।

0: সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের রূপালীর আজকের আয়োজন। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি রূপালীর আয়োজন থেকে।
1: প্রিয় শ্রোতা, এর সাথে শেষ হলো আমাদের আজকের প্রথম অধিবেশনের সব আয়োজন। আপনাদের সাথে আমরা এতক্ষণ ছিলাম আবু সাইদজান কাদরী, সাথে ছিলেন চন্দ্রা দেবনাথ এবং রবীন্দ্র হাজরা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতার রহমান গাজী এবং মোহাম্মদ সাইফুজ্জামান। ঠিক বেলা 11:59 মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জ, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আপনাদের সাথে কথা হবে দ্বিতীয় অধিবেশনে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শিবপ্রত্যাশায় শুভ সকাল।

প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতার রহমান গাজী এবং মোহাম্মদ সাইফুজ্জামান। ঠিক বেলা 11:59 মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জ, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আপনাদের সাথে কথা হবে দ্বিতীয় অধিবেশনে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সে প্রত্যাশায় শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় লুবনা হাসনা ফারুক মিষ্টি, চন্দ্রা দেবনাথ এবং আমি আবু সাইদ জান কাদরি। অধিবেশনের তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতা রয়েছেন মোহাম্মদ আতর রহমান গাজী এবং মোহাম্মদ সাইফুজ্জামান। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাজিয়া ওয়াসিম। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে যানজট নিরসনে সায়দাবাদ, গুলিস্তান, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকীকরণে গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এই নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে, মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে, গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়তপুর এবং সায়দাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে। মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সাথে মতবিনিময় সভায় এই সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের মধ্যে যে মানবিক অনুভূতি, মূল্যবোধ এবং সামাজিক বোধ রয়েছে সেগুলো জাগিয়ে তুলতে হবে। এই ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। সংসদের বৈঠক গতকাল বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হলে ৫৬১১৭ কোটি ৫৯ লাখ ৪১ হাজার টাকা ব্যয় সম্বলিত চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাশ হয়। অর্থমন্ত্রী হামির খসরু মাহমুদ চৌধুরীর উত্থাপিত নির্দিষ্টকরণ সম্পূরক বিল ২০২৬ পাশের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে এই বাজেট পাশ হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাকত হোসেন বলেছেন, রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই। তিনি আজ সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালের ৬ নবজাতক অক্সিজেনের অভাবে মারা গেছে। তিনি বলেন, এতে ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল, তাই শিশু মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে। এই অপরাধের শাস্তি হিসেবে কেবল হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর রাজনৈতিক বা দলীয় প্রভাবমুক্ত থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই নির্দেশ দেন। অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়িয়ে একটি স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য। তিনি গতকাল রাজধানীর তথ্য ভবনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত এক সেমিনারে এই কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই কমিশন গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ সন্ধ্যায় রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহরম মাসে চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোয়াজ্জেম হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়। যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স চুক্তিতে স্বাক্ষর করেন। এদিকে ইরানের পক্ষে চুক্তি সই করেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালি বফ। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার প্রাক্কালে তারা এই চুক্তি অনুমোদন করলেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস স্টেডিয়ামে ইরান নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এর আগে ভোর ৪টায় সৌদি আরব উরুগুয়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এছাড়া গতরাতে স্পেন কেভাদের খেলাটি গোল শূন্য এবং বেলজিয়াম মিশরের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এদিকে আজ রাত ১টায় ফ্রান্স সেনেগালের এবং রাত ৪টায় ইরাক নরওয়ের মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল ৭টায় আর্জেন্টিনা আলজেরিয়ার বিরুদ্ধে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে। বাংলাদেশ বেতার আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। ফুটবল ফ্ল্যাশ বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান প্রচারিত হবে বেলা 2:40 মিনিটে। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ শুনতে

রবীন্দ্রসঙ্গীত প্রচারিত হবে দুপুর 12:20। অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান সন্ধ্যে 6:10 এবং গাজী হুমায়ুন কবিরের কণ্ঠে শুনতে পাবেন লালন গীতি দুপুর 12:40। এছাড়া FM 88.8 মেগাহার্সে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

দিয়েছেন। বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 17 জুন বুধবার বেলা 1টায় মৌলভীবাজার জেলা সফর করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটার, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শোনার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আফিফ ইয়াসমিন। জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে 2025-26 অর্থ বছরে অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াবিদদের চিকিৎসা ও আর্থিক সহায়তা এবং ক্রীড়াবিদ শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান কার্যক্রমের গতকাল উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় খুলনা জেলা থেকে মোট 58 জন ক্রীড়াবিদকে চিকিৎসা ও আর্থিক সহায়তা এবং 15 জন মেধাবী ক্রীড়াবিদ শিক্ষার্থীকে ক্রীড়া শিক্ষা বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আসন্ন বর্ষা মৌসুমে মহানগরের পানি নিষ্কাশনের অন্তরায় সমূহ এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন খাল, সুইচগেট ও ড্রেন সমূহ সরজমিনে পরিদর্শন করেন। তিনি গতকাল মহানগরের 31 নম্বর ওয়ার্ডের নারকেলবাড়িয়া ক্ষেত্রখালী ও মতিয়াখালী খাল, 30 নম্বর ওয়ার্ডের গোড়াখাল এবং 22 নম্বর ওয়ার্ডের 2 ও 3 নম্বর সুইচ গেট পরিদর্শন করেন। পানি নিষ্কাশনের সুবিধার্থে খালসমূহের বজ্র ও কচুরিপনা দ্রুত অপসারণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিম, প্রধান বজ্র ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ও 31 নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক সভা গতকাল খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ক্ষতিকর প্রভাব, সন্ত্রাসবাদের কুফল এবং বাল্য বিবাহের আইনি ও সামাজিক পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। ফসলের সাধারণ পোকামাকড় ও রোগ শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন অব কমন ক্রপ পেস্ট অ্যান্ড ডিজিজ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর মোহাম্মদ রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রকল্পের এসপিএম

0: ডক্টর মোহাম্মদ মোস্তফা কামাল ও এসপিএম প্রফেসর ডক্টর মোসাম্মদ সাবিহা সুলতানা এই সময় উপস্থিত ছিলেন। পরে চারটি টেকনিক্যাল সেশনে ফসলের রোগ বালাই ও পোকা শনাক্তকরণের আধুনিক উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খুলনা জেলার বটিয়াঘাটা, দেঘুলিয়া, ডুমুরিয়া, রূপসা ও তেরখাদা উপজেলার প্রান্তিক কৃষকেরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য পশুপালন বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা আজ থেকে বাগেরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে শুরু হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, আঞ্চলিক হাঁসখামারের সিনিয়র সহকারী পরিচালক ও সমাজসেবা অধিদপ্তরের সহকারী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে গরু ছাগল পালন, মোটাতাজাকরণ, পোলট্রি ফার্মিং ও রোগ প্রতিরোধ, পশুর খাদ্য ও বাসস্থান ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এতে 25 জন যুব অংশগ্রহণ করেছেন। খুলনা মহানগরীতে যানজট নিরসন ও চলাচল সহজ করতে প্রথমবারের মতো মহানগরীর সড়কে যুক্ত হচ্ছে ফ্লাইওভার। এরই মধ্যে দিয়ে খুলনা মহানগরীর সড়ক অবকাঠামো নতুন মাত্রা যোগ হচ্ছে। নগরীতে নির্মাণাধীন উড়াল সড়ক সহ 3 লিংক রোড প্রকল্পের কাজ দৃশ্যমান পর্যায়ে পৌঁছেছে। নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে সিটি বাইপাস পর্যন্ত সংযোগ সড়কের ওপর তৈরি হচ্ছে এই উড়াল সেতু। প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রায়ের মহল এবং বাস্তুহরা পয়েন্ট থেকে পুরাতন সাতক্ষীরা মোড় পর্যন্ত সড়ক প্রশস্ত করা হয়েছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ 715 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। উড়াল সেতু সহ প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্যের নতুন 4 লেন সড়ক প্রকল্পের মূল কাজ 80% ইতিমধ্যে শেষ হয়েছে এবং অবশিষ্ট কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে খুলনার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং যানজটের ভোগান্তি কমবে। খেলার খবর ফুটবল। মাগুরার শালিখা উপজেলার তালখুড়ি ইউনিয়ন পরিষদ মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় ব্রাদার্স একাদশ 3-2 গোলে বন্ধু একাদশকে পরাজিত করে। কাবাডি। খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে গতকাল কমিশনার কাপ প্রীতি কাবাডি খেলায় বাংলাদেশ পুলিশ কাবাডি দল 41-39 পয়েন্টে খুলনা মেট্রোপলিটন পুলিশ কাবাডি দলকে পরাজিত করে। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী সাবিনা ইয়াসমিন। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

0: সাবিনা ইয়াসমিনের কণ্ঠে দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। সম্মানিত শ্রোতা, আমাদের অনুষ্ঠানমালা এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন দত্ত।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা স্বপন দত্তের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা।
2: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আজন্ডালিতে এখন রয়েছে আধুনিক গান। শিল্পী মৌলিনা দাস। প্রথম গানটির কথা লিখেছেন সৈয়দ আব্দুল মতিন।

আপনারা মলিনা দাসের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানটির কথামালা সাজিয়েছেন লাবণ্য ভট্টাচার্য।

0: মলিনা দাসের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন লালন গীতি, শিল্পী গাজী হুমায়ুন কবির।

প্রিয় শ্রোতা, দুখানি লালন গীতি শুনলেন গাজী হুমায়ুন কবিরের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানি হাত।

মহান আল্লাহ পাকের সামনে হামদ শুনলেন। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর গায়েব থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: তরঙ্গ
1: বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে জানাই এক রাশ প্রীতি ও শুভেচ্ছা। সময়টা বর্ষার শুরু, কিন্তু এখনো গ্রীষ্মের মধুমাসের আমাদের ফলের বাগান এবং বাজারে ফলের সমাহার। আমাদের শরীরের পুষ্টি মেটাতে মৌসুমের এই ফল আমাদের সাধ্যমতো গ্রহণ করব এবং সুস্থ থাকব। মনকে খুশিতে ভরাতে আমাদের দেশে রয়েছে অসংখ্য বাণীচিত্র এবং বাণীচিত্রের অসংখ্য প্রিয় গান। মনে করতে থাকুন সেই সব গান, শ্রুতিমধুর গান আজ জানিয়ে দিন আমাদের। গান কথার অনুরোধ শোনার জন্য সাথে আছে আমি হেরা ইয়াকুতি,
2: আমি সৈলী পারভীন রোমান।
1: অনুষ্ঠানের পূর্ণতে আরও রয়েছেন অধিবেশন তত্ত্বাবধানে সামি আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মিথা, প্রকৌশল সহযোগিতা রয়েছেন মোহাম্মদ আতর রহমান গাজী ও মোহাম্মদ সাইফুজ্জামান। আর কথা নয়, চলে যাব গানে। গান শুনতে শুনতে আপনারাও মনে করতে থাকুন পরবর্তীতে শোনার জন্য অন্য কোনো গান। প্রথম গানের জন্য কি অনুরোধ করেছেন?
2: প্রথম গানটি আমরা শোনাতে চাচ্ছি রুবেল খালেশপুর খুলনার বন্ধুর অনুরোধে, আর আপনি শুনতে চেয়েছেন নয়নের কাজল ছায়াছবি থেকে নেওয়া কনক চাপা ও খালেদ হাসান মিলুর কণ্ঠে প্রথম গানটি।
1: হ্যাঁ, শুনুন তাহলে গানটি।

বন্ধুরা, এবারে শুনবো সেই জনপ্রিয় গানটি, আকাশ ছুঁয়েছে মাটিকে আমি ছুঁয়েছি তোমায়। হ্যাঁ, সাগরিকা চাচুবার এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন নিত্যানন্দন রায়ের মোর খুলনার বন্ধু, আর শিল্পী আয়ে পাচু ও কনক চাপা।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি-পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি-পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন নিখিল বিশ্বাস, আরংঘাটা খুলনার বন্ধু। আর আপনি শুনতে চেয়েছেন অন্যায় অবিচার ছায়াছবি থেকে নেওয়া কিশোর কুমারের কণ্ঠে এবারের গানটি।
3: হ্যাঁ বন্ধুরা, এই গানের পরে কিন্তু আমরা চলে যাব ফোন ইনে 01974 1219704 নম্বরে।

0: দেখলে কেমন তুমি
1: ওই গেল আনলো মাথায় তোমার।

0: হ্যাঁ বন্ধুরা, সময় হলো আপনার সাথে কথা বলার এবং নতুন গানের অনুরোধ শোনার। আচ্ছা, এবার দেখি প্রথমে কে আছেন, কোন বন্ধু আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ এই তো ভালো আছি বন্ধু। জি জি বুঝতে পেরেছি। হ্যাঁ বন্ধু, সাথেই থাকবেন, অনেক ধন্যবাদ, প্রথম ফোনটা আপনারই পেলাম। হ্যাঁ
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম। আপা মনিরা সবাই ভালো আছেন?
1: জি আমরা সবাই ভালো আছি।
2: আমি বুলবুল আহমেদ,
0: জি
2: কাজীপাড়া ভাঙামারা থেকে। আপু
1: জি,
2: তালিকায় আমার গান কি আছে নাকি? আপু
0: বুলবুল
1: বলতে পারছি না, আজ আজ আজ শোনাতে পারছি না, তবে পরবর্তী দিন।
2: আচ্ছা, নেক্সট টাইমে শোনাবেন।
1: হ্যাঁ
2: ভাঙচুর, হ্যাঁ ছবির নাম ভাঙচুর।
0: হ্যাঁ
2: রিজিয়া পারভিন এন্ড উশরের কণ্ঠে গানের কথা,
0: সবার
2: জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে, অবশ্যই শোনাবেন।
0: হ্যাঁ বলেন, খুবই জনপ্রিয় গানটি, অনেক ধন্যবাদ।
1: আশা করছি আপনি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন।
0: হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কি আছেন বলুন
3: বন্ধু? আমি চট্টগ্রাম বন্দর তিল থেকে।
0: আচ্ছা হ্যাঁ বলুন।
3: বন্দর তিল থেকে?
0: হ্যাঁ বন্দর তিল থেকে। হ্যাঁ বন্ধু, আপনার নামটা একটু বলুন, নামটা একটু। হ্যাঁ বলুন।
1: ঠিক আছে, আপনার নামটা বলুন, আমরা বলে দিব। আপনার নামটা বলুন,
0: নামটা বলুন।
1: আলহামদুলিল্লাহ
0: ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আপনার ঠিকানা কিন্তু বলেননি, এবার ঠিকানাটা বলুন। জি জি হ্যাঁ বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ।
1: আবার নিয়ে নিচ্ছি ফোন। হ্যালো আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম। নয়াগড় বাইগ্রাম থেকে তন্ময় কুণ্ডু বলছি।
1: তন্ময় কুণ্ডু, আচ্ছা বলুন।
4: আমাদের প্রেম গীত একটি গান শুনবেন।
1: প্রেম গীত?
0: হ্যাঁ
1: ঠিক আছে, আমরা শোনানোর চেষ্টা করবো।
0: সাথে নরাইল থেকে।
1: নরাইল থেকে?
0: হ্যাঁ নরাইল থেকে। হ্যালো আদাব, কে বলছেন? হ্যাঁ খোকনচন্দ্রের গান কিন্তু আজকে আছে। হ্যাঁ পাংশা, জি জি জি তালিকায় আছে। মাটির ফুল, জি হ্যাঁ শোনা দাদা। হ্যাঁ বুঝেছি বন্ধু, সাথেই থাকবেন।
1: হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি বন্ধু।
3: সবাই ভালো থাকেন, দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকরিয়া বাজার জেলা বরগুনা। বাপু
1: জি জি বলুন।
3: বাপু আমি গান শুনতে চাচ্ছি ছবি নাচের পুতুল।
1: নাচের পুতুল?
3: নাচের পুতুল ছবি থেকে মাহমুদ নবীর কণ্ঠে শোনাবেন। আয়নাতে ওই মুখ দেখবে যখন,
0: হ্যালো কে বলছেন?
5: অনেক
1: চমৎকার একটি গানের অনুরোধ রেখেছেন,
0: অনেক সুন্দর ছায়াছবির,
1: মানে কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবির নাম শুনলে কিন্তু সালমান শাহর কথা মনে পড়ে যায়। এছাড়া
0: গানগুলো খুব জনপ্রিয় কিন্তু,
1: একদম তাই।
0: হ্যালো, আকাশে আসলেই লক্ষ্যতারা চাঁদ একটাই, এটা বুঝতে পারছি আমরা। আচ্ছা, আরেকটি অনুরোধ দিয়ে আমরা চলে যাব গানে, কি বলো?
1: তাই হোক, আমরা আবারও গানে চলে যাবো।
5: ওয়ালাইকুম
1: আসসালাম,
5: শুভ দুপুর।
1: আমরা ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
5: হ্যাঁ,
0: আসলে বন্ধু, এখন আমরা চলে যাব সেই প্রিয় গানে। এবারে গানটি নেওয়া হয়েছে প্রেম প্রতিজ্ঞা ছায়াছবি থেকে, শিল্পী রুনা লায়লা। আর শুনতে চেয়ে অনুরোধ করেছেন ইব্রাহিম, মোরেলগঞ্জ বাগেটের বন্ধু।
1: আর এছাড়াও ফোন ইন আয়োজনে কিছুক্ষণ আগে কিন্তু আমাদের কাছে অনুরোধ রেখেছিলেন একজন বন্ধু যে পরবর্তী গানটি যেন তার নামে প্রচার করা হয়।
0: হ্যাঁ, উনি হচ্ছে চট্টগ্রামের বন্ধু হাবিব, চট্টগ্রাম বন্দরটিলা থেকে।
1: আশা করছি বন্ধু আপনারও পছন্দ হবে এই গানটি, চলুন শুনে আসি।

0: প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে 1 ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোক।
1: বন্ধুরা, আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্য কার্যক্রম অনুষ্ঠান। আমরা এই মুহূর্তে সাথে আছি আমি হেরা ইয়াকুতি,
2: আমি সলি পারভিন রোমা
1: এবং আমার সাথে যুক্ত হয়েছেন
3: আর বন্ধুরা ঠিক এই মুহূর্তেই আপনাদের সাথে কথা বন্ধ হয়ে যুক্ত হয়ে গেছি আমি খাদিজাতুল কুবরা।
1: হ্যাঁ বন্ধু, এবার কোন গানটি শুনবো বন্ধুদের, কোন গান
3: বন্ধু? আপনারা শুনছেন বাণিজ্য কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে চমৎকার চমৎকার ছায়াছবির গান, আর এই মুহূর্তে আমরা শুনব কাজের মেয়ে ছায়াছবি থেকে কনক চাপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গান। শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ পাঠিয়েছেন ইসলাম উদ্দিন শৈলকুপা ঝিনাইদহ থেকে।

ভালোবাসার মানুষটিকে একদিন না দেখলে কষ্ট হবে, এটাই যেন অনেক বেশি স্বাভাবিক। আর সেই ভালোবাসার মানুষটি যদি হয় ডানা কাটা পরীর মতো সুন্দর, তাহলে তো আর কোনো কথাই নেই। চলুন গানে গানে ডানা কাটা পরীর গল্প শুনে আসি আকাশ ও কণার কণ্ঠে। রক্ত ছায়াছবি থেকে গানটি নিয়েছি এবং আমাদের কাছে অনুরোধ পাঠিয়েছেন কবির তালুকদার মঠবাড়িয়া পিরোজপুর থেকে।

কাকচিড়া বরগুনার বন্ধু জাফর পালন, আশা করি আপনি আমাদের সাথে আছেন। এবারে শোনাব আপনার অনুরোধের গানটি, ছায়াছবি নিষ্পাপ, শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন।

0: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 17 জুন বুধবার বেলা 1টায় মৌলভীবাজার জেলা সফর করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে ঘোষণাটি শুনলেন।
1: বন্ধুরা, আপনারা রয়েছেন বিজ্ঞাপন তরঙ্গে, যেখানে শুনছেন ছায়াছবির গান। এবারে শুনবেন বিপদজনক ছায়াছবি থেকে কনক চাপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ পাঠিয়েছেন কাশিম সর্দার ডুমুরিয়ার বন্ধু।

বন্ধুরা, আপনারা রয়েছেন বিজ্ঞাপন তরঙ্গে, যেখানে শুনছেন ছায়াছবির গান। এবারে শুনবেন বিপদজনক ছায়াছবি থেকে কনক চাপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ পাঠিয়েছেন কাশিম সর্দার, ডুমুরিয়ার বন্ধু।

প্রিয় শ্রোতবন্ধুরা, গান শুনতে শুনতে সময় হয়ে গেল বেলা দুটোর বাংলা সংবাদ। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা দুটোর বাংলা সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহফুজ আক্তার সুমি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোহাম্মদ সুজা উদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান। একনেক সভায় 7,003 কোটি টাকা ব্যয় সম্বলিত 5টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। সংসদের বৈঠক গতকাল বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হলে 56,117 কোটি 59,41,000 টাকা ব্যয় সম্বলিত চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট পাশ হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উত্থাপিত নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2026 পাশের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে এ বাজেট পাশ হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে। আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আদ্দিন হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা যায়নি। অক্সিজেন প্রবাহের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থাও ছিল না হাসপাতালটিতে। নবজাতকদের শ্বাসকষ্ট হলেও কোন ডাক্তার তখন দায়িত্বে ছিলেন না। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আরও বলেন, আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়। এ সময় স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান বৃদ্ধি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার ব্যবস্থার উন্নয়নের জন্য পাঠ্যক্রমের আধুনিকায়ন, শিক্ষকদের মানোন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ এবং পাঠদান প্রক্রিয়ার সঙ্গে প্রযুক্তি সংযোজনের উপর গুরুত্ব আরোপ করেছেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন। প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র 4 মাসের মধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি সুস্পষ্ট ও সুদীর্ঘমেয়াদী রূপকল্প নির্ধারণ করেছে। তিনি বলেন, এই রূপকল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বমানের নাগরিক তৈরি, দক্ষ মানব সম্পদ গড়ে তোলা এবং শিক্ষাকে কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর করা। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম জানিয়েছেন, রাজধানীর কাঁচাবাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আদা রসুন ও পেঁয়াজ সহ বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে। তিনি আজ সকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান। বাজার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাজারে পাইকারী ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক মূল্য পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত নেন। যুদ্ধবন্ধে শান্তি চুক্তিতে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও

0: ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চুক্তিতে স্বাক্ষর করেন। এদিকে ইরানের পক্ষে চুক্তি সই করেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার প্রাক্কালে তারা এই চুক্তি অনুমোদন করলেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অ্যাডওয়ার্ড বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই মার্কিন বাহিনীর B-52 বোমারু বিমান দুর্ঘটনায় কবলিত হয়ে 8 জন নিহত হয়েছে। নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়নের সময় গতকাল এই দুর্ঘটনা ঘটে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ইরান নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি 2-2 ড্র হয়েছে। এর আগে ভোর 4টায় সৌদি আরব উরুগুয়ের ম্যাচটি 1-1 ড্র হয়। এছাড়া গতরাতে স্পেন কেফভার্দের খেলাটি গোলশূন্য ও বেলজিয়াম মিশরের ম্যাচটি 1-1 ড্র হয়। এদিকে আজ রাত 1টায় ফ্রান্স সেনেগালের এবং রাত 4টায় ইরাক নরওয়ের মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল 7টায় আর্জেন্টিনা আলজেরিয়ার বিরুদ্ধে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বেলা 2টার বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে।
2: হ্যাঁ, এবারে শুনবেন অহিদুজ্জামান কুষ্টের বন্ধুর অনুরোধে গান, ছায়াছবি এক মুঠো ভাত, শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম ও সাবিনা ইয়াসমিন।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব।

0: পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম। খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। ৪৯ বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা। আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি, অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ২০,০০০ কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, আপনারা আছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে, শুনছেন অনুরোধের গান। এবারের অনুরোধকারী খোকন চন্দ্র, বাংশা রাজবাড়ির বন্ধু। আশা করি বন্ধু আপনি আমাদের সাথেই আছেন এই মুহূর্তে। আপনি শুনতে চেয়েছেন ছায়াছবি বিশ্বপ্রেমিক, শিল্পী সৈয়দ আব্দুল হাদী অরুণায়লা।

0: হ্যাঁ বন্ধুরা, সময় হলো আপনাদের নতুন অনুরোধ শোনার। দেখি কে আছেন। হ্যালো, কে বলছেন?
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
1: আপুরা কেমন আছেন?
0: হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন।
2: এই তো ভালো আছি বন্ধু,
0: বলুন।
1: অনেকদিন পরে লাইন পেলাম, প্রতিদিন আমি চেষ্টা করি বিজ্ঞাপন করার, কিন্তু ফোনে লাইন পাই
2: না। আহা, এটা তো শুনেও খুব খারাপ লাগলো।
0: হ্যাঁ বলুন।
1: আমার অনুরোধে গান শোনাবেন, আর আমি একটু অসুস্থ, আমার কোনো দরকার
0: নেই। ফিয়া ভাই, অবশ্যই।
1: আর আজ আমি একটা গান শোনাবেন, আত্মবিশ্বাস। এই ছবি থেকে
2: আবারও নিচ্ছি আমরা ফোন। আর এবারে কে আছেন? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা, আপনি বলুন।
2: হ্যাঁ বন্ধু,
0: কপিল মুনির, হ্যাঁ রাজীব,
2: আজিজ,
0: আজিজ। হ্যাঁ বন্ধু, বুঝতে পেরেছি। হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? মোস্তফা কামাল। জি বলুন।
1: আমার গ্রাম হলো পণ্ডিত মাস্টার বাড়ি, উপজেলা ফুলবাড়িয়া, জেলা ময়মনসিংহ থেকে বলছি।
0: জি,
1: ছায়া ছবি মনে বড় কষ্ট, শিল্পী হাতি বরুণ দাস। কথা হলো টক টক করে বুকের ভেতরে, এখান থেকে শোনাবেন।
0: হ্যাঁ বন্ধু, সাথেই থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম
2: আসসালাম।
3: আলী রহমান কুষ্টা,
0: হ্যাঁ বুঝতে পারছি না, আবার বলো কোন গানটি।
2: শ্রেষ্ঠ সন্তান।
0: হ্যাঁ, আসলে তুমি যেন বাবা আমার শ্রেষ্ঠ সন্তান হয় কামনাই করছি, এবং তোমার অনুরোধটা আমি রাখছি, অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা একটা অনুরোধে গানে চলে যাব।
2: এবারে কে আছেন? হ্যালো আসসালামু আলাইকুম। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আরো একটি ফোনের অপেক্ষায় রয়েছি আমরা। জি ভালো আছি। রায়মল থেকে নিত্যানন্দ। জি জি, আপনাকেও ধন্যবাদ, বলুন।
0: আসলে বন্ধু, এভাবে আমাদের, আমরা আপনাদের চাই, আপনারা আমাদের মন প্রাণ দিয়ে যেন আমাদের চান। আচ্ছা, এবার আছে শুনবো আলিম। হ্যাঁ, কিছুক্ষণ আগে হয়তো আপনি নতুন করে অনুরোধ করেছেন, আলিম কাশিয়ানি গোপালগঞ্জের বন্ধু। মনে রেখো পৃথিবী ছায়াছবি থেকে শুনতে চাইছেন এই গানটি, কনক চাপা ও রিজিয়া প্রবীণের কণ্ঠে।

হ্যাঁ বন্ধুরা, গান শুনতে শুনতে সময় ফুরিয়ে এলো। আমাদের তালিকা যাদের নাম ছিল ওসমান খান ঝিনাইদহ, চুন্নু বিশ্বাস বাংশা রাজবাড়ি এবং গানন্দ পাল ফতেপুর থেকে। বন্ধুরা, অনুষ্ঠানের শুরু কিন্তু বলেছিলাম সুস্থতা নিয়ে। সুস্থ শরীর ও সুস্থ মন দুটোই জীবনের জন্য প্রয়োজন। ভালো খাদ্যাভ্যাসে এবং সুন্দর ভাবনায় আমরা সবাই সুস্থ সুন্দর থাকি এই কামনায় আগামী দিনে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভ দুপুর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে এবং এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, একই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী ফরিদা পারভীন, গানটির গীতিকার আবু জাফর।

0: আবু জাফর রচিত দুখানি দেশের গান শুনলেন। প্রথম গানে শিল্পী ছিলেন ফরিদা পারভীন, পরের গানে শিল্পী আবু জাফর এবং ফরিদা পারভীন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্লাশ। গ্রন্থনা ও উপস্থাপনা রবিউল ইসলাম পলাশ।
1: শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপ ফুটবল 2026 যেটি অনুষ্ঠিত হচ্ছে এবং গোটা বিশ্বব্যাপী এই ফুটবল নিয়ে যে উন্মাদনা, তার বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ বেতার খুলনার এই আয়োজন ফুটবল ফ্লাশ, এই অনুষ্ঠান শোনার জন্য শ্রোতা বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গতকালকের যে চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে সেই চারটি খেলা নিয়ে যেমন আলোচনা করব, তার ভেতরে আমরা দুটো প্রতিবেদন আমরা শুনব এবং খেলা নিয়ে বিশ্লেষণ করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্টুডিওতে এই মুহূর্তে মোহাম্মদ কামরুজ্জামান সেলিম, সাবেক জাতীয় ফুটবলার। কামরুজ্জামান সেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার খুলনার স্টুডিওতে।
2: ধন্যবাদ আপনাকে।
1: শ্রোতা বন্ধুরা, আমরা সবাই জানি যে 11 জুন ফুটবল বিশ্বকাপে যে উদ্বোধন হয়েছিল, দীর্ঘ এক মাসেরও বেশি সময় নিয়ে 19 জুলাই যার পরিসমাপ্তি ঘটবে। 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে 3টি স্টেডিয়ামে, কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে। এই যে মহারণ ফুটবলের, ফুটবলের এই যে উন্মাদনা, সেই উন্মাদনা নিয়ে বাংলাদেশ বেতার খুলনার আয়োজন ফুটবল ফ্লাশ আমরা আপনাদের জন্য নিবেদন করছি। আর এই গোটা অনুষ্ঠানের সাথে আছি আমি রবিউল ইসলাম পলাশ। প্রথমেই আমরা বিশ্বকাপের বিচিত্র খবর নিয়ে একটি রচনা শুনব, যেটি রচনা করেছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আর পড়ে শোনাচ্ছেন সামিয়া আক্তার।
0: মেক্সিকোর ঐতিহাসিক অ্যাস্টেকা স্টেডিয়াম থেকে শুরু হল ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ। বর্ণাঢ্য আয়োজন, বিশ্বমানের শিল্পী পরিবেশনা এবং হাজারো দর্শকের উচ্ছ্বাসে মুখরিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে এই আসরের। প্রথমবারের মতো 3টি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে, যা ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। মেক্সিকোর বিখ্যাত অ্যাস্টেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনটি ছিল এক কথায় চোখ ধাঁধানো। আলো, সাউন্ড, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই অনুষ্ঠান ফুটবল প্রেমীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। পুরো স্টেডিয়াম জুড়ে ছিল উৎসবের আবহ, যেখানে ফুটবল শুধু একটি খেলা নয় বরং বৈশ্বিক সংস্কৃতি ও আবেগের মিলনমেলায় পরিণত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সঙ্গীতশিল্পী বার্না বয়। তারা যৌথভাবে পরিবেশন করেন বিশ্বকাপের অফিসিয়াল গান দাই দাই। তাদের উদ্দীপ্ত পারফরমেন্সে স্টেডিয়ামের গ্যালারি মুহূর্তেই প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। দর্শকরা সুর, তাল আর নৃত্যের সঙ্গে একাত্ম হয়ে পড়েন, যা পুরো অনুষ্ঠানকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। এছাড়া আরও একঝাঁক বিশ্বখ্যাত শিল্পীর পরিবেশনায় উদ্বোধনী মঞ্চ হয়ে ওঠে তারকা খচিত। আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্টেলিয়ন ও ইজে একসঙ্গে মঞ্চে উঠে পরিবেশন করেন আরেকটি আলোচিত গান ডিএনএ। আধুনিক সঙ্গীত ও ক্লাসিক্যাল উপস্থাপনার মিশ্রণে তৈরি এই পারফরমেন্স দর্শকদের মুগ্ধ করে এবং পুরো অনুষ্ঠানকে আরও বৈচিত্র্যময় করে তোলে। মেক্সিকোর নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিও উদ্বোধনী আয়োজনে বিশেষভাবে তুলে ধরা হয়। জনপ্রিয় রক ব্যান্ড মানা, পপ তারকা বেলিন্ডা, লোকসঙ্গীত শিল্পী লীলা ডাউন্স এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া সঙ্গীত দল লস অ্যাঞ্জেলস আজুলিস নিজেদের পরিবেশনায় মেক্সিকান সংস্কৃতির রং ছড়িয়ে দেন পুরো স্টেডিয়ামে। তাদের সুর ও পরিবেশনা স্থানীয় দর্শকদের পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ফুটবল প্রেমীদের কাছেও দারুণ প্রশংসিত হয়। কানাডায় 12 জুন টরেন্টো স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচের আগে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেজ, এলানিস মরিসেত্তে, এলেসিয়া কারা, এলিয়ানা এবং বাংলাদেশি আমেরিকান ডিজে সঞ্জয়। তাদের পারফরমেন্স কানাডার বহু সংস্কৃতির পরিচয় ফুটিয়ে তোলে এবং দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে 13 জুন লস অ্যাঞ্জেলসে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে অনুষ্ঠিত হয় আরও এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে মার্কিন পপ তারকা কেটি পেরির পাশাপাশি মঞ্চে ওঠেন র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাক পিঙ্ক তারকা লিসা, নাইজেরিয়ার রেমা এবং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় শিল্পী টাইলা। আধুনিক পপ, র্যাপ ও সঙ্গীত শিল্পের বিশ্ব সঙ্গীতের মিশেলে এই অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক ঐতিহ্য বৈচিত্র্যকে তুলে ধরে। বাংলাদেশের দর্শকদের জন্য এবারেও বিশ্বকাপ উপভোগের সুযোগ রয়েছে ব্যাপকভাবে। উদ্বোধনী অনুষ্ঠান সহ পুরো টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন, পাশাপাশি বিটিভি ওটি স্পোর্টসেও ম্যাচগুলো দেখা যাবে। ডিজিটাল প্ল্যাটফর্মে টফি, মাইরবি এবং বায়োস্কোপ অ্যাপের মাধ্যমে দর্শকরা যে কোনো সময় বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন। বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, বরং এটি এখন একটি বৈশ্বিক সাংস্কৃতিক উৎসব। সঙ্গীত, নৃত্য, প্রযুক্তি এবং ফুটবলের সমন্বয়ে তৈরি এই আয়োজন বিশ্বকে এক সুতোয় বাঁধে। অ্যাজটেকা স্টেডিয়াম থেকে শুরু হওয়া এই যাত্রা আগামী দিনগুলোতে আরও উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং আবেগ নিয়ে এগিয়ে যাবে, যা ফুটবল প্রেমীদের জন্য হয়ে উঠবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।
1: উপস্থিত রয়েছেন সাবেক জাতীয় ফুটবলার কামরুজ্জামান সেলিম। আমরা সবাই জানি যে গতকালকে চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকালকে রাত ১০টায় প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এইচ গ্রুপে দুটি দল সে খেলায় মোকাবেলা করে। ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, এটি তাদের ১৭তম বিশ্বকাপ এবং ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে তাদের অবস্থান ২। আর পক্ষান্তরে তাদের সাথে মোকাবেলা করে একেবারে নবাগত একটি দল, ৫.৫ লক্ষ মতো মানুষের অধ্যুষিত একটি দেশ কেপ ভার্দে, যেটি আটলান্টিক সমুদ্রের উপরে ১০টি ছোট দ্বীপ নিয়ে গঠিত। সেই কেপ ভার্দে প্রথমবারের মতো তারা বিশ্বকাপে অংশগ্রহণ করে তারা কিন্তু ফ্রান্সকে রুখে দেয় এবং র্যাঙ্কিংয়ে তাদের ফ্রান্স নয় স্পেনকে তারা কিন্তু রুখে দেয়। খেলাটি গোলশূন্যভাবে ড্র হয়। জনাব সেলিম, কামরুজ্জামান সেলিম, এই খেলাটি নিয়ে আমরা যেটি দেখলাম যে ফ্রান্সের একেবারেই একটি যে অবস্থা, সেই অবস্থায় কোনোভাবেই কিন্তু তারা গোল করতে পারেনি, আর কোপবার্দে কিন্তু যথেষ্ট ভালো খেলে তাদেরকে প্রতিহত করেছে, কি বলবেন?
2: ধন্যবাদ পলাশ ভাই। বেসিক্যালি কালকে যে খেলাটা দেখলাম, আমরা সবাই বিশ্বাস করতাম, করেছিলাম যে স্পেন অনেক ব্যালেন্স টিম, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কালকে হচ্ছে গিয়ে গোল দিতে পারে নাই নবাগত একটা টিম কেপভার্দে, যাদের হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে গিয়ে ছোটো ছোটো ক্লাবগুলো বিভিন্ন দেশে খেলে, অনেক রক্ষণাত্মক ফুটবল তারা খেলছে। তাদের স্ট্র্যাটেজি যেটা ছিল, আমরা অন্তত গোল খাব না, দিতে না পারি গোল খাব না, সেই হিসেবে হচ্ছে গিয়ে কেপভার্দে হচ্ছে গিয়ে জয়ী হয়ে গেছে। তো স্পেন বেসিক্যালি হচ্ছে গিয়ে যে ফুটবলটা খেলছে অনেক ক্রিয়েট করছে, দুর্ভাগ্যবশত তারা হচ্ছে গিয়ে গোল দিতে পারে নাই। গোলকিপার হচ্ছে গিয়ে কেপভার্দের হচ্ছে গিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে, সে অনেকগুলি হচ্ছে গিয়ে সেভ করছে, যেটা হচ্ছে গিয়ে স্পেনের জন্য অনেকটা সমস্যা হয়ে দাঁড়ালো। নেক্সট ম্যাচ তাদের হচ্ছে গিয়ে ভাইটাল একটা ম্যাচ আছে। আশা করি হচ্ছে গিয়ে আমার বিশ্বাস স্পেন ঘুরে দাঁড়াবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।
1: না, সেটি ঠিক আছে। আমরা আরেকটু যদি সুন্দর করে বলি সেলিম ভাই, সেটি হলো যে গোলরক্ষক ভোজিনহার কথা আপনি বলছিলেন, যে একটা সময় আমাদের মনে হচ্ছিল যে খেলাটি যেন ভোজিনহার বিপক্ষেই স্পেন খেলছে এবং তাদের যে রক্ষণব্যূহ, এবং আমরা যেটি আগেও জানি বাছাই পর্ব এবং পরবর্তীতে বিভিন্ন মিডিয়ার খবর অনুযায়ী যে তাদের কোচের যে স্ট্র্যাটেজি, সেটি কিন্তু এই আপনি ফুটবল খেলেছেন, জাতীয় পর্যায়ে খেলেছেন, যে ডিফেন্সিভ কাউন্টার অ্যাটাকের মাধ্যমে তারা কিন্তু ফুটবলটা খেলে থাকে এবং সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মাইগ্রেটেড প্লেয়ারদের নিয়ে তাদের এই দলটি যথেষ্ট সুগা ছিল মনে হলো কি দলটি আপনার কাছে?
2: না, আমার কাছে হচ্ছে কি আমি বলবো না কেপ ভার্দে অনেক সুগা ছিল, তবে ওরা যে স্টাডি কোচ যে ওদের কৌশলটা শিখাইছে, আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে ওরা পুরোপুরি হচ্ছে গিয়ে প্রয়োগ করতে পারছে। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা ওরা প্রয়োগ করতে পারছে। ওরা মাঝে মধ্যে কাউন্টার অ্যাটাকে আসছে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ওরা চাপের মুখেই ছিল, কিন্তু স্পেন গোল বের করতে পারে নাই। ওদের হচ্ছে গিয়ে দুর্গ হচ্ছে গিয়ে হয়ে দাঁড়ায় হচ্ছে গিয়ে আপনার গোলকিপার। গোলকিপার বেসিক্যালি পর্তুগালের একটা সেকেন্ড ডিভিশন টিমে খেলে এবং ও কিন্তু ফার্স্ট হচ্ছে গিয়ে ৪০ বছর তার এজ, এত চমৎকার সে সেভগুলি করছে, যেটা আসলে হচ্ছে গিয়ে অনেক সুন্দর, আমার কাছে অনেক সুন্দর মনে হয়েছে যে একজন এক্সপার্ট সে গোলকিপার।
1: ধন্যবাদ সেলিম ভাই। রাত ৪টায় এইচ গ্রুপের আরও একটি খেলা অনুষ্ঠিত হয়। আমাদের এশিয়ান টিম সৌদি আরব মোকাবেলা করে উরুগুয়েকে, উরুগুয়ে যারা কিনা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। র্যাঙ্কিং এর কথা যদি আমি বলি, ফিফা এই মুহূর্তে উরুগুয়ে ১৬ এবং সৌদি আরব ৬১, এবং সৌদি আরবের সব থেকে বড় সাফল্য হচ্ছে 1994 সালে শুধুমাত্র তারা শেষ ষোলোতে উঠতে পেরেছিল এবং গত বিশ্বকাপের ওপেনিং ম্যাচে তারা আর্জেন্টিনাকে হারিয়েছিল। এছাড়া কিন্তু সৌদি আরব আহামরি কোনো দল নাই। সেই সৌদি আরব কিন্তু 79 মিনিট পর্যন্ত 1-0 গোলে লিড নিয়েছিল এই উরুগুয়ের বিপক্ষে। সেখানেও কিন্তু ওই গোলরক্ষক আল ওয়াইস আমরা দেখেছি যে অসাধারণ ভূমিকা রেখেছেন। আপনার মনে
2: হয় নো ডাউট গতকালকে হচ্ছে গিয়ে সৌদি আরব যেটা করছে সেটা হচ্ছে গিয়ে উরুগুয়ে অনেক ভালো টিম, ল্যাটিন আমেরিকার হচ্ছে গিয়ে অনেক শক্তিশালী টিম, তারা অসম্ভব হচ্ছে গিয়ে দৃঢ়তার সাথে হচ্ছে গিয়ে গোলকিপার হচ্ছে গিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু সেভ দিছে। যদিও একটা সময় মনে হচ্ছিল সৌদি আরব জিতে যেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে গিয়ে আপনার 79 মিনিটে একটা গোল খেয়ে ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়ে যায়। তবে এশিয়ার ভিতরে হচ্ছে গিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া অনেক ভালো করবে, তাদের খেলা হচ্ছে গিয়ে অনেক গোছানো, ওরা হচ্ছে গিয়ে আমার বিশ্বাস ভালো করবে। সৌদি আরব অনেক ডিফেন্সিভ ফুটবল খেলছে, মাঝে মধ্যে অনেক কাউন্টার অ্যাটাকে গেছে তারা, আমার কাছে হচ্ছে গিয়ে সৌদি আরবের খেলা খারাপ মনে হয় নাই। তবে উরুগুয়ে অনেক অনেক ভালো টিম, যেটা হচ্ছে গিয়ে তারা চেষ্টা করছে, শেষ পর্যন্ত চেষ্টা করছে কিন্তু পেরে ওঠে নাই।
1: অত্যন্ত গতিসম্পন্ন ফুটবল,
2: অনেক অনেক ফাস্ট, অনেক ফাস্ট ফুটবল খেলে ল্যাটিন আমেরিকার অনেক ভালো টিম।
1: ফিনিশিং এ বা
2: কালকে কিছুই করতে পারে না, ফিনিশিং এ তারা ভালো কিছু করতে পারে না,
1: করতে পারে নাই। শ্রোতা বন্ধুরা, আমরা আরো একটি প্রতিবেদন, বিশ্বকাপ প্রতিবেদন শুনবো কিশোর বাড়ুয়ের।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ জুড়ে চলছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 এর উন্মাদনা। কোন দল কে সাপোর্ট করে, কোন প্লেয়ার ভালো খেলছে, কোন দল কোন দলের সাথে জিতবে, এই নিয়ে প্রতি মুহূর্তেই কথা চলছে চারদিকে। আপনাদের এই কথাগুলো জানার জন্য আপনাদের কাছে গিয়েছিলাম এবং আপনারা আমাদের চলমান মাইক্রোফোনে জানিয়েছেন এভাবেই।
4: আমার নাম হলো কার্তিক চন্দ্র রায়, এই সংস্থায় আমি উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত আছি। এখানে আমি আসলে শুধু এবারে না, আমার বুঝার পর থেকে আমি আর্জেন্টিনা সাপোর্ট করে আসতেছি আমি, কারণ ম্যারাডোনার ফুটবল খেলা যখন হতো তখন আমি আসলে ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করতাম, তারপর থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করে আসতেছি। অবশ্যই আর্জেন্টিনা দল জিতবে, সেই ক্ষেত্রে এবারের যে দলটা এবার আসছে, এবার ভালোই প্রস্তুতি নিয়ে আসছে, আশা করি আশানুরূপ রেজাল্ট করবে তারা। আমার পরিবারে আমরা মূলত হলো 4 জন সদস্য, আমি, আমার ওয়াইফ আর একটা ছেলে আর মেয়ে। তো সেই ক্ষেত্রে আমার ছেলে মেয়ে এবং আমার ওয়াইফ ওরা ব্রাজিলই সাপোর্ট করে, একমাত্র আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। তর্ক বিতর্ক বিশেষ করে আসলে তো আবেগপ্রবণ বিষয়, আমার ছেলে মেয়ে যখন ব্রাজিল হেরে যায় তখন সে খুব কান্না করে, যে আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে আমি ওখানে হাসি না, কারণ হাসলে আরও বেশি ব্যথা পাবে। গতবারের তুলনায় এবার অন্য অন্য যে প্রতিপক্ষ দল তারা খুব প্রিপারেশান নিয়েই নামবে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আর্জেন্টিনাও সেই প্ল্যানিং করেই তারা খেলবে, খেলে তারা জিতবে আশা করি।
5: আমার নাম খলিলুর রহমান, আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমি মেসিকে ভালো লাগে আর তার খেলা ভালো লাগে, এই জন্য আমি আর্জেন্টিনাকে পছন্দ করি।
6: আমার নাম নিশার, আমি খুলনাতে থাকি, আমি একটা জব করি। বিশ্বকাপে আমি ইরানের সাপোর্টার। এরকম একটা ভয়াবহ যুদ্ধের মধ্যে দিয়ে ইরানের ফুটবলাররা যে প্র্যাকটিস করে এরকম একটা জায়গায় এসছে এবং খেলা করছে, সেই জন্য আমার খুব ভালো লেগেছে। এবং ইরানের একজন প্লেয়ার আছে মেহেদি তারেমি, তাকে আমার খুব পছন্দ। অবশ্যই আমার প্রত্যাশা ইরান ফাইনালে যাবে। ইরানের প্লেয়ারদের প্রতি আমার অনেক আশা ভরসা আছে, তারা যেন ভালো খেলা করে।
7: আমার নাম সম্পূর্ণা, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি বিশ্বকাপে জার্মানি সাপোর্ট করি, কারণ জার্মানি এবার অনেকগুলো গোল করেছে। জার্মানি জয় হওয়ার খেলা আমার অনেক ভালো লাগে, যেহেতু জার্মানি 4 বার বিশ্বকাপ জিতেছে, আমি প্রে করি ওরা যাতে এবারও জিততে পারে।
8: আমার নাম কাজল, আমি একজন ব্যাংকার, বর্তমানে আমি ব্রাজিল সাপোর্ট করি। আসলে 2002 সালে আমি দেখেছিলাম ব্রাজিলকে বিশ্বকাপ নিতে, সেই সময় রোনাল্ডো, রোনাল্ডিনহো, রিভালডো তাদের খেলা আমার অনেক পছন্দ ছিল। যদিও এবার ব্রাজিল একটু এলোমেলো খেলছে, বর্তমানে ব্রাজিলের ভিনিসিয়াসের খেলা আমার অনেক ভালো লাগে। আমি চাই আমার প্রিয় দল হিসেবে ব্রাজিল এবার একটা বিশ্বকাপ নেক, তাদের মিশন হেক্সা যত কমপ্লিট করতে পারে।
9: আমি তারক মণ্ডল, এবারের বিশ্বকাপে আমি স্পেনের একজন সমর্থক, স্পেন আমার পছন্দের দল। স্পেন 2010 সালে বিশ্বকাপ নেওয়ার পর থেকে আমি এই দলের সমর্থক। স্পেনের খেলাটি ব্যতিক্রম অন্য অন্য দলের থেকে, তারা টিকি টাকা খেলা, অর্থাৎ ছোটো পাছে দ্রুত পাছে খেলা করে থাকে, এ কারণে আমার পছন্দের অন্যতম কারণ এই একটি দল। এবং আমার পছন্দের প্লেয়ার লামিয়া ইয়ামাল, এবং আমি প্রত্যাশা করি এবারের বিশ্বকাপে স্পেন আবারও ট্রফি হাতে পাবে।
3: খেলাতে হারজিত থাকবেই, পছন্দের দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সকলে সকলের সাথে বন্ধুত্ব সম্পন্ন মনোভাব রেখে খেলা উপভোগ করব এবং আমাদের পছন্দের টিম যেন সবসময় জয়ী হয় সেই প্রত্যাশা করব। শ্রোতা বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামী পর্বে নিশ্চয়ই আবারও নতুন বন্ধুদের কথা নিয়ে ফিরে আসব। থাকবেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে।
1: শ্রোতা বন্ধুরা, প্রতিবেদনটি শুনলেন। জি গ্রুপের গতকালকে দুটি খেলা ছিল, আমরা সেই দুটি খেলা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আর আলোচক আলোচনা করবেন কামরুজ্জামান সেলিম, জাতীয় ফুটবলার, যিনি আমার সাথেই রয়েছেন। রাত একটায় যে খেলাটি অনুষ্ঠিত হয় বেলজিয়াম এবং মিশর, সেই খেলাটিও কিন্তু এক এক গোলে ড্র হয় এবং মিশর প্রথমে গোল করে এবং সেই গোল কিন্তু 65 মিনিট পর্যন্ত পরিশোধ করতে ব্যর্থ হয় বেলজিয়াম এবং তারপরে ওন গোলে বেলজিয়াম জয়লাভ করে, জয়লাভ করে নাই, বেলজিয়াম গোলটি পরিশোধ করার ফলে 1-1 ড্র হয় খেলাটি। সেলিম ভাই,
2: এ পর্যন্ত যতগুলি খেলা দেখলাম, যে সম্ভাব্য যে লাইন আপ যাদের ভালো, প্রত্যেকটা টিমই হচ্ছে কি দেখলাম আগে থেকে প্রায় গোল খেয়ে বসে থাকে। তার ভিতরে বেলজিয়াম হচ্ছে কি যেহেতু র্যাঙ্কিংয়ে হচ্ছে কি 9, তারা মিশর হচ্ছে কি 27। মিশর অনেক হচ্ছে গিয়ে তাদের সাথে যুদ্ধ করছে। বেলজিয়াম অনেক শক্তিশালী টিম, নো ডাউট এটা, কিন্তু আমার কাছে মনে হয়েছে বেলজিয়ামের কালকে উইন করা উচিত ছিল। দুর্ভাগ্যবশত তারা হচ্ছে কি কালকে জিততে পারে নাই, প্রত্যেকটা ম্যাচই কালকে ড্র হয়ে গেছে।
1: আরেকটি ম্যাচ আজকে সকালে যেটি অনুষ্ঠিত হয়েছে, ইরান এবং নিউজিল্যান্ড, সে খেলাটিও কিন্তু 2-2 গোলে ড্র হয়েছে। আমরা গতকালকে যে চারটি ম্যাচ হয়েছিল, চারটি ম্যাচই অমীমাংসিত আমরা লক্ষ্য করলাম। নিউজিল্যান্ড দুবার এগিয়ে গিয়েছিল এবং দুবার কিন্তু মরিয়া হয়ে খেলেছে ইরান, ইরান সেই গোল পরিশোধ করেছে। 7 মিনিট এবং 55 মিনিটের জোড়া গোল ছিল এলিজাস্টের, নিউজিল্যান্ডের। পক্ষান্তরে ইরান সেই গোল 32 মিনিট এবং 64 মিনিটে রামিন রেজাইন এবং মোহাম্মদ মোহেবি যারা পরিশোধ করে 2-2 গোলে খেলায় সমতা। সেলিম ভাই, সংক্ষেপে,
2: নিউজিল্যান্ড টিম মোটামুটি টিম, ইরান টিম হচ্ছে কি আমাদের এশিয়ার টিম, অনেক শক্তিশালী টিম এশিয়ার ভিতরে, তারা অনেক ভালো ফুটবল খেলছে কালকে, যেহেতু হচ্ছে কি তারা দুইবার পিছিয়ে থেকে হচ্ছে কি তারপর হচ্ছে কি 2 গোল দিয়ে হচ্ছে কি ম্যাচটা হচ্ছে কি ড্র করে চলে আসতে পারছে, এজন্য ইরান ধন্যবাদ পাওয়ার যোগ্য। আশা করি ইরান হচ্ছে কি অনেক ভালো কিছু করবে নেক্সট ম্যাচে। ধন্যবাদ
1: সেলিম ভাই। আমাদের আগামীকালকের আর্জেন্টিনার খেলা রয়েছে, আমাদের বাংলাদেশের যে সমস্ত দর্শকরা রয়েছেন তারা কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন এইসব জায়গায় কিন্তু নিবদ্ধ থাকে। আপনি কেমন সম্ভাবনা দেখছেন, আপনার প্রেডিকশন বলেন সেমিফাইনালে চারটি দল?
2: আসলে কি সেকেন্ড রাউন্ড থেকে হচ্ছে কি মোটামুটি বলা যাবে, যদি হচ্ছে কি এবার ব্যালেন্স টিম অনেকগুলি ভালো হচ্ছে কি ব্যালেন্স টিম আছে, তার ভিতরে আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, এরা হচ্ছে কি অনেক ব্যালেন্স টিম, অনেক ব্যালেন্স টিম এরা। আশা করি কালকে যেহেতু হচ্ছে কি আগামী পরশু দিন যেহেতু আর্জেন্টিনার খেলা, আমরা দেখি স্পেনের ভিতরে হচ্ছে কি ড্র করে ফেললো, মানে ভালো ভালো কিছু টিম হচ্ছে গিয়ে ড্র করে ফেলছে, আমি আশা করি হচ্ছে গিয়ে আর্জেন্টিনা হয়তো বা জিতবে। সেমিফাইনাল হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে সেকেন্ড রাউন্ড দেখলে বোঝা যাবে হচ্ছে গিয়ে কারা কারা যেতে পারে, কেন অনেকেরই আমরা হচ্ছে গিয়ে ধরি হট ফেভারিট, তারপর হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত যেতে পারে না ফাইনালে। আশা করি হচ্ছে গিয়ে আর্জেন্টিনা ভালো করবে।
1: আপনাকে বাংলাদেশ বেতার খুলনার স্টুডিওর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
2: ধন্যবাদ পলাশ ভাই আপনাকে।
1: শ্রোতা বন্ধুরা, সময় শেষ। আমাদের বাংলাদেশ বেতার খুলনার ফুটবল বিশ্বকাপ 2026টি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্লাশ এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আমাদের বাংলাদেশ বেতার খুলনার সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।
0: এতক্ষণ শুনলেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্লাশ। প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 3টের সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা ৩টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রায় ৭০০৩ কোটি টাকা ব্যয় সম্বলিত ৫টি প্রকল্প অনুমোদন করেছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি নতুন প্রকল্প এবং ২টি সংশোধিত প্রকল্প। প্রকল্প ব্যয়ের মধ্যে ৪,৫৩৬ কোটি টাকা সরকারের নিজস্ব অর্থায়নে এবং প্রায় ২,৪৬৭ কোটি টাকা প্রকল্প ঋণ থেকে নেওয়া হবে। অনুমোদিত প্রকল্পগুলো হল চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প, ফেনীর মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন, পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা রক্ষা প্রকল্প এবং ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে। আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ৮ দিন হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা যায়নি। অক্সিজেন প্রবাহের জন্য ভেন্টিলেশন ব্যবস্থাও ছিল না হাসপাতালটিতে। নবজাতকদের শ্বাসকষ্ট হলেও কোন ডাক্তার তখন দায়িত্বে ছিলেন না। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আরও বলেন, ৮দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়। এ সময় স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান বৃদ্ধি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ থাকা ৩টি গণমাধ্যম আবারও চালুর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এই আহ্বান জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রার মতো সংবাদ মাধ্যমগুলো আবারও চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ১৯৭৫ সালে ১৬ জুন ৪টি বাদে বাকি সব পত্রিকার কণ্ঠরোধ করা হয়েছিল বাকশালী শাসনের বিরুদ্ধে জনক্ষোভ দমনের জন্য। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদ নিয়মিত পাঠ করা দরকার, তা নতুন ফ্যাসিবাদের অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করবে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম জানিয়েছেন, রাজধানীর কাঁচা বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আদা রসুন ও পেঁয়াজসহ বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে। তিনি আজ সকালে রাজধানীর মহাখালী কাঁচা বাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান। বাজার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক মূল্য পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত দেন। যুদ্ধবন্দে শান্তি চুক্তিতে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চুক্তিতে স্বাক্ষর করেন। এদিকে ইরানের পক্ষে চুক্তি সই করেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার প্রাক্কালে তারা এই চুক্তি অনুমোদন করলেন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ইরান নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এর আগে ভোর ৪টায় সৌদি আরব উরুগুয়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এছাড়া গতরাতে স্পেন কেপভার্ডদের খেলাটি গোলশূন্য এবং বেলজিয়াম মিশরের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এদিকে আজ রাত ১টায় ফ্রান্স সেনেগালের এবং রাত ৪টায় ইরাক নরওয়ের মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল ৭টায় আর্জেন্টিনা আলজেরিয়ার বিরুদ্ধে খেলবে। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: ঢাকা রিলের বাংলা খবরের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের এবারের আয়োজন রয়েছে ছায়াছবির গান। প্রথম গানটি নেওয়া হয়েছে আমার প্রাণের প্রিয়া ছায়াছবি থেকে, শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপা।

বন্ধুরা, জনপ্রিয় গানটির পরে এবারে গানটি আমরা সবাই শুনব, বিশেষ করে যারা মোহে পড়েই বিদেশ যাত্রা করছেন। এবারে গানটি নেওয়া হয়েছে অচেনা ছায়াছবি থেকে, শিল্পী অ্যান্ড্রু কিশোর ও রুনা লায়লা।

0: বন্ধুরা, এই গানটার সাথে শেষ হলো আমাদের ছায়াছবি গানের এই আয়োজন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি। পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ খালিদ সিদ্দিকাতুল্লাহ।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ব্যবহারিক আরবি শিখার অনুষ্ঠান এসো আরবি শিখির প্রিয় শ্রোতা, দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন, তাদের সকলকে জানাই বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আশা করি সকলে মহান আল্লাহর রহমতে সুন্দর এবং সুস্থ আছেন। আজকের এ অনুষ্ঠানেও বরাবরের মতন আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন শিক্ষার্থী। শুরুতেই আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। মোহাম্মদ নূর হোসেন,
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: মোহাম্মদ তালুকদার,
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
2: মহান আল্লাহ পাক আমাদের সকলকে তার আপন করুণায় সুন্দর ও সুস্থ রাখুন,
4: আমিন।
2: আজও বরাবরের ন্যায় একটি নতুন শব্দ শেখার মাধ্যমে আমাদের আজকের দর্স শুরু করব ইনশাআল্লাহ।
4: ইনশাআল্লাহ।
2: নতুন শব্দটি হলো জারিদাতুন। শব্দটি কি?
4: জারিদাতুন।
2: শব্দটির অর্থ হলো একটি পত্রিকা। আমরা যে পত্রিকাগুলো পড়ে থাকি এই পত্রিকা। তাহলে আমরা যে শব্দটি আজকে শিখলাম সেটা হলো জারিদাতুন। জারিদাতুন মানে একটি পত্রিকা।
4: একটি পত্রিকা।
2: মা হাজা, মা হাজা অর্থ হলো এটা কি, এটা কি। তো মা হাজা অর্থ এটা কি, তো এটা একজন একজনকে প্রশ্ন করছে, তাহলে এর উত্তরও আসবে। তাহলে মা হাজা এটা কি, তো এর উত্তরটা কি হবে?
3: হাজা কলাম।
4: হাজা কলামুন।
2: হাজা কলাম, ইহা একটি কলম। তাহলে প্রথমে যে প্রশ্নটা করা হয়েছিল যে মা হাজা এটা কি, তাহলে এর উত্তরে আমাদের আসতেছে হাজা
3: কলামুন,
2: কলামুন, ইহা একটি কলম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আসতেছে এখানে, হাল হাজা কলামুন জাইয়িদুন,
3: এই কলমটা কি নতুন,
2: এই কলমটা কি নতুন। প্রশ্ন করা হলো যে এই কলমটা কি নতুন, তাহলে উত্তরটা কি হবে? যে হ্যাঁ, এই কলমটা নতুন। তাহলে আরবিটা কি হবে? নাম। হাজা কলামুন জাদিদুন। তাহলে প্রশ্ন যদি করে এভাবে আমাদেরকে যে হাল হাদা কলামুন জাইয়িদুন, জাইয়িদুন মানে হলো ভালো, তাহলে হাল হাদা কলামুন জাইয়িদুন,
4: এই কলমটা কি ভালো,
2: এই কলমটা কি ভালো। হ্যাঁ, লেখার জন্য কেউ যদি জিজ্ঞাসা করে যে আমি লিখব, তো এই কলমটা কি ভালো, যে হাল হাদা কলামুন জাইয়িদুন, এই কলমটা কি ভালো, উত্তর হবে নাম,
4: হাদা
2: কলামুন জাইয়িদুন। হ্যাঁ, একটা চাবি,
4: জি
2: চাবিটা আমাদের থেকে দূরে আছে ওইটা। তাহলে এটাকে বলতেছে মা জালিকা, উহা কি। মা জালিকা উহা কি, তাহলে উত্তর কেমন হবে? যে জালিকা মিফতাহুন। যখন আমাদের সামনে চাবি আছে এবং চাবিটা যখন আমার কাছে না, দূরে
4: দূরে,
2: যখন দূরে আছে তখন প্রশ্নটা এইভাবে হবে, মা জালিকা উহা কি,
4: উহা কি,
2: বা ওই জিনিসটার নাম কি। তো সেখানে উত্তরে আসবে জালিকা মিফতাহুন, জিজ্ঞাসা করতেছে। তাহলে চাবি স্বাভাবিক কি হয়, ছোট হয়,
4: ছোট হয়,
2: চাবি তো অনেক বড় হয় না, তো এক্ষেত্রে উত্তরটা কেমন হবে? লা বাল জালিকা মিফতাহুন সগীরুন। হ্যাঁ, তো উত্তরটা হবে লা বাল জালিকা মিফতাহুন সগীরুন, না ওইটা ছোট চাবি। তাহলে প্রথমে প্রশ্নটা কেমন হলো, হাল জালিকা মিফতাহুন কাবীরুন, ওই চাবিটা কি
3: বড়
2: বড়, উত্তর হবে লা
4: বাল জালিকা,
2: বাল জালিকা,
3: হ্যাঁ, বাল মিফতাহুন
2: সগীরুন। তো এখানে আমরা যদি বলি যে লা জালিকা মিফতাহুন সগীরুন, তাহলে বাক্য হয়ে গেল। এখন যদি না আমি বলি, আমার বাংলায় যদি এমন বলতে চাই যে না ওটা বড় চাবি না, বরং ওটা ছোট চাবি, এমন ভাবে যদি বলতে হয় বা ব্যক্ত করতে হয়, তখন বলতে হবে লা বাল জালিকা মিফতাহুন সাগীরুন। আচ্ছা, এরপরে ফুলটা আমাদের কাছে আছে, তাহলে এখানে প্রশ্নটা এইভাবে করা হয়েছে যে মা হাযিহি ইহাকিহি, তাহলে ফুলটা হলো আমাদের কাছে। ফুলটা যেহেতু কাছে আছে তাহলে এখানে জিজ্ঞাসা করবে হলো মা হাযিহি ইহাকি, তাহলে যদি ফুলটা আমাদের দূরে থাকতো, আমাদের কাছে না দূরে, তাহলে এখানে বলা হতো মা তিলকা উহাকি। তো এখানে যেহেতু আমাদের এটা কাছে আছে সেহেতু আমাদেরকে বলতে হবে মা হাযিহি, এটা কি এটা কি। তাহলে উত্তরটা কেমন হবে? উত্তরটা হলো হবে হাযিহি জাহরাতুন, হাযিহি জাহরাতুন, ফুলের আরবি হলো জাহরাতুন। হ্যাঁ, এটা আমাদের আগে গেছে। তাহলে আমাদের যেহেতু বলো এটা কি কাছে আছে, সেহেতু আমাদেরকে উত্তর দিতে হবে হাযিহি জাহরাতুন। আমরা এখানে হাযিহি বলতেছি কারণ এই যে জাহরাতুন যে শব্দটি, ফুলের যে আরবি শব্দটা আছে, এই শব্দটি হলো মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ। যেহেতু স্ত্রীবাচক শব্দ সেহেতু আমাদেরকে ইশারা, ইসমে ইশারা যেটা ব্যবহার করব সেটা আমাদের স্ত্রীবাচক ব্যবহার করতে হবে, এজন্য মা হাযিহি। যদি এখানে মুজাক্কার হতো তাহলে মা হাজা হতো, যেমন আগে আমরা পড়ছি মা হাজা মানে এটা কি, কলমকে দেখায় বলতেছে, কলম মুজাক্কার এজন্য মা হাজা ব্যবহার করছিল
4: এটা কি।
2: হ্যাঁ, আর এখানে ফুলের যে আরবি শব্দটা আছে জাহরাতুন, এটা হলো মুয়ান্নাস, এজন্য মা হাযিহি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তাহলে উত্তরটা হবে হাযিহি জাহরাতুন, হাযিহি জাহরাতুন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো হাল হাযিহি জাহরাতুন, হাল হাযিহি জাহরাতুন, মানে এখন ওই ফুলটাকে দেখায় বলতেছে এটা কি ফুল, এটা কি ফুল জিজ্ঞাসা করতেছে, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা কেমন হবে আবার বলেন? নাম হাযিহি জাহরাতুন। আচ্ছা, এরপরে তৃতীয় যে প্রশ্ন করা হচ্ছে হাল হাযিহি জাহরাতুন জামিলাতুন, প্রশ্ন করা হচ্ছে হাল হাযিহি জাহরাতুন জামিলাতুন হবে, কারণ জাহরাতুনটা হলো মুয়ান্নাস, এজন্য সিফাটটা অবশ্যই মুয়ান্নাস আমাদের দিতে হবে। তাহলে হাল হাযিহি জাহরাতুন জামিলাতুন, এই ফুলটা কি সুন্দর, জামিলাতুন এই ফুলটা কি সুন্দর। তাহলে প্রশ্ন করা হলো হাল হাযিহি জাহরাতুন জামিলাতুন, এই ফুলটা কি
4: সুন্দর
2: সুন্দর, তাহলে উত্তরটা কি হবে?
4: নাম
2: ফুল তো সুন্দরী হয়ে থাকে, তাহলে উত্তরটা আমাদের সেভাবে দিতে হবে যে হাযিহি জাহরাতুন জামিলাতুন, উত্তরটা কি হবে হাযিহি জাহরাতুন জামিলাতুন। আচ্ছা, এর পরবর্তীতে এখানে প্রশ্ন করা হচ্ছে হাল হাযা কিতাবুন জামিলুন, হাল হাযা কিতাবুন জামিলুন, অর্থাৎ
4: এই কিতাবটি কি
2: সুন্দর। কিতাব দেখায় বলা হচ্ছে হাল হাযা কিতাবুন জামিলুন, যে কিতাবটা কি সুন্দর জিজ্ঞাসা করতেছে,
4: এটা একটি সুন্দর কিতাব।
2: হ্যাঁ, তখন এখন উত্তরটা কি হবে? হ্যাঁ, নাম
4: হাযা
2: কিতাবুন জামিলুন, সঠিক বলেছেন যে হাযা কিতাবুন জামিলুন, যে এটা একটি সুন্দর কিতাব বা বই। দ্বিতীয় প্রশ্ন যেটা করা হচ্ছে সেটা হলো হাল হাযা কিতাবুন মাফতুহুন, হাল হাযা কিতাবুন মাফতুহুন, আমাদের সামনে যে বইটা রাখা হয়েছে এই বইটা খোলাই আছে, এই খোলা বইকে দেখায় বলতেছে যে হাল হাযা কিতাবুন মাফতুহুন, এই কিতাবটি কি খোলা? হ্যাঁ, এটা জিজ্ঞাসা করতেছে। তো যেহেতু কিতাবটি খোলা আছে, আমরা দেখতে পাচ্ছি কিতাবটি খোলা, তাহলে উত্তরটাও দিতে হবে হ্যাঁ, এই কিতাবটি খোলা, হাযা কিতাবুন মাফতুহুন, ইহা একটি খোলা বই বা কিতাব। আচ্ছা, এরপরে দূরের বস্তুকে ইঙ্গিত করে আমাদেরকে প্রশ্ন করতে হবে হাল তিলকা সামাকাতুন কাবীরাতুন, হ্যাঁ, যে মাছটি কি বড়, তাহলে জিজ্ঞাসা করা হচ্ছে যে ওই মাছটি কি বড়, তাহলে উত্তরটা কি হবে?
3: নাম
2: তিলকা
4: সামাকাতুন
2: কাবীরাতুন, হ্যাঁ, তিলকা সামাকাতুন কাবীরাতুন, নাম যে হ্যাঁ ওই মাছটি বড়। তাহলে যেহেতু প্রশ্ন করা হলো হাল তিলকা সামাকাতুন কাবীরাতুন, ওই মাছটি কি বড়, উত্তর হবে নাম। তিলকা সামাকাতুন কাবীরাতুন, হ্যাঁ ওহা একটি বড় মাছ, ওহা একটি বড় মাছ। আচ্ছা হাল তিলকা সামাকাতুন লাযীযাতুন, হাল তিলকা সামাকাতুন লাযীযাতুন। আবার এসে প্রশ্ন করতেছে যে ওই মাছটি কি সুস্বাদু। হ্যাঁ তো এখন এখানে যেহেতু মাছটি বড়, ওই মাছটি সুস্বাদু, তাহলে বলবো নাম তিলকা সামাকাতুন লাযীযাতুন, তিলকা সামাকাতুন লাযীযাতুন। আমরা আগেও বলেছি যে সবসময় আমাদের বাক্য গঠন করতে গেলে আমাদেরকে যখন মৌসুফ সিফাত আসবে, তো সিফাত দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেই জিনিস বা যেই বস্তুর সিফাত আমি বর্ণনা করতেছি সেই বস্তুরটি মুজাক্কা না মুয়ান্নাস, পুরুষবাচক নাকি স্ত্রীবাচক, এটা সবসময় খেয়াল রাখতে হবে। এটা যদি খেয়াল রাখি তাহলে আমাদের যে সিফাতটি আছে সেটা সঠিক সিফাতটা আমরা বর্ণনা করতে পারবো। আর যদি এটা আমরা খেয়াল না রাখি তাহলে আমাদের বাক্য গঠন সুন্দর হবে না বা সঠিক হবে না, ভুল হয়ে যাবে। তো যেহেতু এখানে বলা হয়েছে যে ওই মাছটি কি সুস্বাদু, সুস্বাদু এটা সিফাত বর্ণনা করতেছে, তাহলে লাযীযাতুন মাছ যেহেতু মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দ, তো যেহেতু প্রশ্ন করা হয়েছে যে ওই মাছটি কি সুস্বাদু, তা সুস্বাদু যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে সিফাত বর্ণনা করতে গিয়ে যে লাযীযাতুন, কারণ সামাকা বা সামাকাতুন শব্দটা হলো মুয়ান্নাস, তাহলে আমাদের উত্তরটাও সেভাবে দিতে হবে যে হ্যাঁ ওহা একটি সুস্বাদু মাস। তাহলে নাম তিলকা সামাকাতুন লাযীযাতুন, উত্তরটা কি হবে তিলকা সামাকাতুন লাযীযাতুন। আচ্ছা এরপরে জি আমাদের সামনে এখন একটি তালা আছে এবং তালাটি আমাদের কাছে, তাই জন্য এখানে প্রশ্ন এভাবেই করা হচ্ছে যে হাল হাযা কুফলুন জাইয়িদুন, হাল হাযা কুফলুন জাইয়িদুন। তো এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই তালাটি কি ভালো
4: না।
2: হ্যাঁ যেহেতু আমাদের প্রশ্ন মানে আমাদের এখানে প্রশ্ন করা হচ্ছে যে এই তালাটি কি ভালো,
4: ভালো
2: তাহলে আমাদের উত্তর কি দিতে হবে, যে আমরা দেখতে পাচ্ছি তালাটি ভালো আছে, তাহলে আমাদের উত্তর হবে নাম
4: নাম
2: হাযা শিখেছিলাম সেই শব্দটি হলো জারিদাতুন, জারিদাতুন শব্দের অর্থ হলো
1: পত্রিকা।
2: আজকে আমাদের ক্লাসের প্রথম যে নতুন শব্দটি ছিল সেটা হলো জারিদাতুন, মানে একটি পত্রিকা। সেই পত্রিকাটাকে আমাদের সামনে রেখে প্রশ্ন করা হচ্ছে বা জিজ্ঞাসা করা হচ্ছে হাল তিলকা জারিদাতুন মাশহুরাতুন, হাল তিলকা জারিদাতুন মাশহুরাতুন, অর্থ হলো যে ওই পত্রিকাটি কি প্রসিদ্ধ,
1: প্রসিদ্ধ
2: মাশহুর, মাশহুর অর্থ হলো প্রসিদ্ধ। তাহলে কি হবে যে এখানে প্রশ্ন করা হচ্ছে যে ওই পত্রিকাটি কি প্রসিদ্ধ, তাহলে উত্তরে কি আসবে আমরা এখান থেকে বুঝতে পারতেছি প্রসিদ্ধ পত্রিকা, এবং আমরা সকলেই এই পত্রিকাটাকে চিনি, তাহলে এর উত্তরটা হবে কি হ্যাঁ
4: নাম
2: ওই পত্রিকাটি
4: প্রসিদ্ধ,
2: প্রসিদ্ধ তাহলে হবে নাম তিলকা জারিদাতুন মাশহুরাতুন, তিলকা জারিদাতুন মাশহুরাতুন, হ্যাঁ যে ওই পত্রিকাটি প্রসিদ্ধ। হ্যাঁ আচ্ছা পরের প্রশ্ন হলো যে আমাদের কাছে একটি চামচ রাখা আছে, তো এখানে প্রশ্ন এভাবে করা হচ্ছে হাল হাযিহি মিলাকাতুন সাগীরাতুন, হাল হাযিহি মিলাকাতুন সাগীরাতুন, এই যে আমাদের কাছে যে চামচটি আছে এই চামচটি কি ছোট, এই চামচটি ছোট, তাহলে কি উত্তরটা কি হবে নাম হাযিহি, যেহেতু ওই যে মুয়ান্নাস হাযিহি মিলাকাতুন সাগীরাতুন, উত্তরটি হবে হাযিহি মিলাকাতুন সাগীরাতুন। আচ্ছা কারণ আমাদের আরবি ভাষা শেখার ক্ষেত্রে সবসময় অনুশীলন করতে হবে, অনুশীলন যদি আমরা করতে থাকি সবসময় তাহলে আরবি ভাষা যেটা আমরা নতুন শব্দ মুখস্থ করব, শিখব নতুন বাক্য কিভাবে বাক্য গঠন করতে হয় এগুলো যখন শিখব, এবং শেখার সাথে সাথে প্রত্যেকটাকে যখন আমরা অনুশীলন করব তখন ওই জিনিসটা আমাদের মধ্যে বসে যাবে, আমাদের মনে থাকবে। যখন আমি কথা বলতে যাবো, কারোর সাথে কথোপকথন করতে যাবো, তখন আমাদের যদি অনুশীলন আগে থেকে করা থাকে তাহলে আমরা কথোপকথন করতে পারবো। অথবা যদি আমরা কোনো আরবি ম্যাগাজিন কোনো বইতে যদি বই পড়তে যাই, গল্প পড়তে চাই, আরবি অনেক সুন্দর সুন্দর গল্পের বই আছে, তো গল্প বইগুলো যদি আমার বুঝতে হয় কীভাবে প্রশ্ন করতেছে, কীভাবে উত্তরগুলো হবে, এগুলো যদি আমরা আগে থেকে অনুশীলন করা থাকে তাহলে আমরা ওই বইগুলো পড়তে পারবো, বুঝতে পারবো এবং কথোপকথনের জন্য আমাদের সহজ হবে। এখানেও একই কথা বলা হচ্ছে যে দুইজন দাঁড়াবা, দুইজন দাঁড়িয়ে একে অপরকে প্রশ্ন করবে এবং সে উত্তর দিবে। তো এখানে কি প্রশ্ন করবে, যে আমাদের মাঝখানে একটা চাবি রাখা আছে, বড় একটি চাবি রাখা আছে। তো বড় চাবি যেহেতু রাখা আছে, এখানে প্রশ্ন এভাবে একজন করতেছে যে হাল হাদা মিফতাহুন কাবীরুন, হাল হাদা মিফতাহুন কাবীরুন, এই চাবিটি কি বড়? আমি আপনাকে প্রশ্ন করছি। হ্যাঁ, তাহলে আপনি এর উত্তর দিবেন তাহলে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি বড়, তাহলে আমরা উত্তরটাও দিব যে হ্যাঁ হ্যাঁ একটি
5: নাম হাদা মিফতাহুন
2: কাবীরুন। আচ্ছা, এর পরবর্তী চাবিটি হলো ছোট, ঠিক আছে। তো চাবিটি যেহেতু ছোট আছে, তো প্রশ্ন আমি আপনাকে প্রশ্ন করতেছি যে কি হাল হাদা মিফতাহুন কাবীরুন, হাল হাদা মিফতাহুন কাবীরুন। প্রশ্ন হলো যে এই চাবিটি কি বড়?
5: বড়,
2: কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কি
5: ছোট
2: ছোট ছোট, তাহলে উত্তরটা কি হবে?
5: লা হাজা মিফতাহুন সগীরুন,
2: সগীরুন। ঠিক বলেছেন, অনেক সুন্দর। যে হ্যাঁ, এখানে হবে হলো কি যে লা হাদা মিফতাহুন সগীরুন, যে এই চাবিটি ছোট। আমাদের প্রশ্ন হয়েছিল যে চাবিটি কি বড় কিনা, আমরা দেখতে পাচ্ছি চাবি ছোট, তাহলে উত্তরটা আমরা বলবো না, এটা বড় চাবি না, এটা ছোট চাবি। আচ্ছা, আপনার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এরপরে বিশেষ প্রশ্ন, যে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা ব্যবহার করছি হাল জিজ্ঞাসা করতে গেলে, যে হাল হায়দা কলামুন, হাল হায়দা কিতাবুন, হাল হায়দা মিফতাহুন, হাল শব্দ ব্যবহার করছে। এটা কি চাবি, এটা কি কলম, এটা কি বই, এভাবে জিজ্ঞাসা করছি। এখন যে হালটা আমরা ব্যবহার না করেও আমরা প্রশ্ন
5: করতে পারি কিনা,
2: হ্যাঁ আমরা প্রশ্ন করতে পারি। কখন এই প্রশ্নটা হাল ব্যবহার না করে হয় এটাও আমাদের শিখতে হবে। যে আমিফতাহুন কাবীরুন হাদা আম মিফতাহুন সগীরুন, আমরা অনেক সময় প্রশ্ন করি যে বইটা দেখায় যদি বলি যে এই বইটি ছোট নাকি বড়, আমি সিফাত যেটা আছে এটা বড় ছোট দুইটাই ব্যবহার করছি, মানে ব্যবহার করে বলতেছে এটা ছোট নাকি বড়। যখন এমন প্রশ্ন আসবে, অথবা এই কলমটা ছোট নাকি বড়, এভাবে যখন এই প্রশ্ন করতে যাব তখন এখানে আমাদের হাল ব্যবহার হবে না। আমরা আরো বিস্তারিতভাবে পরবর্তী ক্লাসে শিখব। তো আমরা এতটুকু শিখে রাখি যে যখন এটা ছোট না বড় দুইটা অপশন যখন আমরা দিয়ে দিব তখন আমরা হাল ব্যবহার না করে আমরা হামজা ব্যবহার করতে পারবো, আ ব্যবহার করতে পারবো। আমিফতাহুন কাবীরুন হাদা আমিফতাহুন সগীরুন, যে এই চাবিটি, এই চাবিটি কি ছোট
5: নাকি বড়?
2: আচ্ছা, এই চাবিটি বড়,
5: বড়
2: বড়, তাহলে উত্তর হবে কি
5: যে
2: মিফতাহুন
5: কাবীরুন,
2: মিফতাহুন
5: কাবীরুন।
2: তাহলে আমরা নতুন একটি ব্যবহার শিখতেছি, কিন্তু এটা আমাদের আগে কখনো ব্যবহার আসেনি, সামনে আরো বিস্তারিত ভাবে আসবে। তো আমিফতাহুন কাবীরুন আম মিফতাহুন হাদা আম মিফতাহুন সগীরুন, যে চাবিটি কি বড় নাকি ছোট, তাহলে উত্তর হবে মিফতাহুন
5: মিফতাহুন
2: কাবীরুন। আচ্ছা, এর পরবর্তী যে প্রশ্নটি আছে, দেখেন আমিফতাহুন সগীরুন হাদা আম মিফতাহুন কাবীরুন, আগে যে এই ছবিটি ছিল এই ছবিটির মধ্যে ছোট ছিল, বড় ছিল, এখানেও আবার প্রশ্ন করা হয়েছে আমিফতাহুন সগীরুন আম মিফতাহুন কাবীরুন। আগের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে পার্থক্য কি দেখেন, পার্থক্য হলো আগেরটা বলা হয়েছিল যে এ চাবিটি বড় নাকি ছোট, আর দ্বিতীয় যে প্রশ্ন করা হলো এখানে বলা হচ্ছে এ চাবিটি ছোট নাকি বড়। আগেটা ছিল বড় নাকি
5: ছোট,
2: আর এটা হলো
5: ছোট নাকি
2: ছোট নাকি বড়। তো প্রশ্নটা কিভাবে করতেছে, আমিফতাহুন সগীরুন হাদা আমিফতাহুন কাবীরুন, যে এ চাবিটি ছোট নাকি বড়। আচ্ছা, উত্তরটা কি হবে তাহলে? মিফতাহুন কাবীরুন। তাহলে এখানে আমাদেরকে দুইটি ব্যবহারই আমাদেরকে শেখানো হয়েছে, যে অনেক সময় আমরা যখন ব্যবহার করে থাকবো যে এটা কি বড় নাকি ছোট, অনেক সময় আমার বলতে হতে পারে এটা ছোট নাকি বড়। তা আমরা ছোট বড় কোনটা কখন কিভাবে উল্লেখ করতে হয় তাহলে আমরা এখানে শিখে নিলাম। এই বাক্যটা নিয়ে আর একটু আমরা আলোচনা করি, যে দেখেন আমিফতাহুন কাবীরুন হাদা আম সগীরুন। এখানে যে আমিফতাহুন কিভাবে ব্যবহার করা হয়েছে, আগে আমরা বলেছি যে ইশারা যেগুলো ছিল ইশারাগুলো আমরা সবসময় মাউসুফের আগে ব্যবহার দেখছি, আগে দেখছি হাল হাদা মিফতাহুন, হাল হাদা মিফতাহুন, ইহা কি চাবি। তো এখানে দেখেন বলা হচ্ছে আমিফতাহুন কাবীরুন হাদা, ইশারাটাকে পড়ে ব্যবহার করা। তাহলে মনে রাখতে হবে যখনই আমরা এই ধরনের বাক্যগুলো ব্যবহার করব তখন আমাদেরকে ইশারাকে আগে আনলে হবে না, ইশারাকে অবশ্যই মৌসুফ এবং সিফাতের পরে, প্রথম যে সিফাত সে সিফাতের পরে আনতে হবে। এখানেও সেভাবে আনা হয়েছে আমিফতাহুন কাবীরুন, যে এই চাবিটি বড়, মৌসুফ সিফাত চলে গেল, এরপরে হাদা ইশারাটা ব্যবহার করা হয়েছে। এটা একটা নতুন ব্যবহার। তো আমরা যখনই এটা এভাবে ব্যবহার করব তখনই আমরা এটা খেয়াল রাখবো যে মৌসুফটাকে সবসময় পরে আনতে হবে। আর যদি হাল দিয়ে আমরা ব্যবহার করে থাকি তাহলে সেখানে ইশারাটা আমাদের আগে আসবে, আর এখানে ইশারাটা পরে আসবে। আচ্ছা, তো আজকে আমরা একটি নতুন শব্দের সাথে পরিচিত হলাম এবং কিছু প্রশ্ন উত্তর করলাম এবং কিছু অনুশীলন করলাম। আশা করি আমরা এখান থেকে এই অনুশীলনগুলো এবং আমাদের এই ব্যবহারগুলো আমাদের সকলের কাছে স্পষ্ট হয়েছে। তো আজ এ পর্যন্তই, কথা হবে আগামী অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা, আপনাদের মূল্যবান মতামত ও সুপরামর্শ জানিয়ে চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা ব্যবহারিক আরবি শিখার অনুষ্ঠান এসো আরবি শিখি, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন।
1: এতক্ষণ ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখে শুনলেন। পরিচালনা করলেন মাওলানা মোহাম্মদ খালিদ সিবগতুল্লাহ, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকিস্তানি হাম শুনবেন।

আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি সে যে খুব ঝগড়াটে মুসলিম, যে ব্যক্তি নিজের গোলামকে অন্যায়ভাবে মারপিট করবে, কিয়ামতের দিন তার নিকট হতে প্রতিশোধ নেওয়া হবে। তাবারানি, যে ব্যক্তি কোনো নারীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা গোলামকে তার মালিকের বিরুদ্ধে উস্কানি দেয়, সে আমার উম্মত নয়। আবু দাউদ, বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 17 জুন বুধবার বেলা 1টায় মৌলভীবাজার জেলা সফর করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 4টার বাংলায় সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা ফারুক। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রায় 7,003 কোটি টাকা ব্যয় সম্বলিত 5টি প্রকল্প অনুমোদন করেছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন প্রকল্প এবং 2টি সংশোধিত প্রকল্প। প্রকল্প ব্যয়ের মধ্যে 4,536 কোটি টাকা সরকারের নিজস্ব অর্থায়নে এবং প্রায় 2,467 কোটি টাকা প্রকল্প ঋণ থেকে নেওয়া হবে। অনুমোদিত প্রকল্পগুলো হল চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প, ফেনীর মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন, পদ্মা নদীর ভাঙ্গন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা রক্ষা প্রকল্প এবং 100টি উপজেলায় 1টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের বৈঠক আজ বিকেলে আবার শুরু হয়েছে। বৈঠকের শুরুতে প্রশ্ন, জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদে 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা চলছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে। আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ থাকা 3টি গণমাধ্যম আবারও চালুর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এই আহ্বান জানান। স্থানীয় সরকার মন্ত্রী জানা বলেন, দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রার মতো সংবাদ মাধ্যমগুলো আবারও চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, 1975 সালের 16 জুন 4টি বাদে বাকি সব পত্রিকার কণ্ঠ রোধ করা হয়েছিল বাকশালী শাসনের বিরুদ্ধে জনক্ষোভ দমন করার জন্য। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদ নিয়মিত পাঠ করা দরকার, তা নতুন ফ্যাসিবাদের অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করবে। ফ্যাসিবাদ যেন আর কখনো মাথা ছাড়াও দিয়ে উঠতে না পারে, সেজন্য গণমাধ্যমকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। 16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আওয়ামী শাসনে গণমাধ্যম ও জুলাই অভ্যুত্থানের চেতনা শীর্ষক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রেল সংযোগ না থাকা 10 জেলায় সরকার রেল সেবা বাস্তবায়ন করবে, এর লক্ষ্যে সমন্বিত প্রকল্প নেওয়া হবে বলেও জানান তিনি। আজ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী একথা জানান। তিনি বলেন, ঢাকা মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সময় বাঁচাতে রেল যোগাযোগে কর্ড লাইন করার পরিকল্পনা নিয়েছে সরকার। শেখ রবিউল আলম আরও বলেন, মহাখালী, সায়দাবাদ ও গাবতলী থেকে বাস টার্মিনাল অস্থায়ীভাবে সরিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানো হবে এবং পর্যায়ক্রমে বাস টার্মিনালগুলো স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের স্বার্থ রক্ষা হয় এমন প্রকল্প বিবেচনা করা হবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি বিশ্বদীপ চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে দুই আসামির ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে এবং যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শুরু হবে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1টায় ফ্রান্স সেনেগালের এবং রাত 4টায় ইরাক নরওয়ের মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল 7টায় আর্জেন্টিনা আলজেরিয়ার বিরুদ্ধে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: ঢাকা রিলের বাংলা খবরের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। বাংলাদেশ বেতার খুলনা।

0: আসসালামুকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। কমলাবু কেমন আছো তুমি?
0: আছি আলহামদুলিল্লাহ।
1: আজকে তোমার সঙ্গী সাথী তো দেখছি না, আমরা শুনবো কি শুনবো হলো পাটের প্রধান প্রধান পোকামাকড় দমন ব্যবস্থাপনা। আলোচনা করবেন মোহাম্মদ ফরিদুজ্জামান, মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল, খুলনা। তা শ্রোতা বন্ধুরা আপনারা এই গাছগাছালি নিয়ে আর কি নিয়ে প্রশ্ন করবেন, আমাদের যিনি বিশেষজ্ঞ আছেন উত্তর দেবেন। তাহলে নম্বরটা আমি বলে দিই,
0: 0190-74-72-19-70-70।
1: তা ভাই ফরিদা আপনি কেমন আছেন?
2: আছি আলহামদুলিল্লাহ ভালো
0: ভাই। আসসালামু আলাইকুম।
2: কৃষক ভাইরাও নিশ্চয়ই ভালো আছেন,
1: অপেক্ষায় আছেন আমাদের অনুষ্ঠান শুনবার
2: জন্য। জি জি, আমাদের অনুষ্ঠান শোনার জন্য।
1: আজ তো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সোনালী আঁশ একসময়
2: সোনার, মানে আমাদের প্রধান, মানে বিদেশে আমাদের রপ্তানি হিসেবে প্রধান ছিল আমাদের পাট,
1: অর্থকরী ফসল
2: পাট, তো সোনালী আঁশ বলা
1: হয়।
2: যাই হোক, পাট আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তারপরও আমরা চেষ্টা করছি পাটের হারানো গৌরব কিভাবে ফিরিয়ে আনা যায়। ইদানিং কৃষক ভাইরা পাটের দামও ভালো পাচ্ছে, সেজন্য আবার পাট চাষে নতুন ভাবে আগ্রহী হচ্ছে আর কি। তা পাটের আসলে গুণের শেষ নাই, পাটের কিন্তু সবকিছুই আমাদের কাজে লাগে,
1: কাজে লাগে।
2: মানে পাট পাতা থেকে শুরু করে পাট খড়ি, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পাট খড়িটা কিন্তু অত্যন্ত মূল্যবান। এই যে আমরা প্রিন্টার, এই যে
1: হার্ডবোর্ড জাতীয় যেসব,
2: না না হার্ডবোর্ড সেগুলো আছে, কিন্তু আমরা যে কম্পিউটারে যে প্রিন্টার ব্যবহার করি ওর কালিটাও কিন্তু এই
1: পাট,
2: পাটের যে পাট খড়ি আছে ওটা দিয়ে তৈরি হয়। পাটের প্রধান প্রধান পোকামাকড় দমন ব্যবস্থাপনা,
1: আমাদের পাটটা করতে হলে পোকামাকড় অবশ্যই দমন।
2: হ্যাঁ, আমাদের শুধু পাট চাষ করলেই হবে না, আমাদের পাট চাষের জন্য আমাদের করতে হবে কি, এই পোকামাকড় যদি আমরা সঠিকভাবে দমন না করতে পারি তাহলে পুরো ক্ষেত, মানে এমন পোকা আছে যে পুরো ক্ষেত খেয়ে ফেলতে পারে, মানে এক রাতের ভিতরে পুরো ক্ষেত নষ্ট হয়ে যায়।

0: পোকামাকড় আছে, এটা আমাদের
1: দমন করা দমন করতে হবে
0: অবশ্যই জরুরি। তা কৃষক ভাইরা জানেন, তারপরও আমরা আবার নতুনভাবে কৃষক ভাইদেরকে একটু মানে স্মরণ করিয়ে দিতে চাই কিংবা মনে করিয়ে দিতে চাই যে আমরা কোন কোন ব্যবস্থাপনা গ্রহণ করলে কৃষক ভাইরা এই পোকামাকড়ের হাত থেকে ফসলটাকে রক্ষা করতে পারবে। তা পাটের যে প্রধান যে পোকা, এক নম্বরে যদি আমরা হিসাব করি সেটা হচ্ছে বিছা পোকা। একেবারে কমনলি সব ক্ষেতেই লাগে, এবং এই বিছা পোকার যে কীড়া থাকে সেই কীড়াটা দলবদ্ধভাবে পাতার উল্টো দিকে বসে পাতার যে সবুজ অংশ আছে সেটাকে খেয়ে ফেলে, এবং পাতাটাকে একটা নেটের মতো মনে হবে, সাদা পাতলা করে ফেলে। আবার কীড়াগুলো বড় হওয়ার সাথে সাথে মানে একটা মাঠে যদি অল্প কীড়া থাকে, এই এটা তো অল্প সময়ের ভিতরে বড় হয়ে যায়, আবার ডিম পড়ে, আবার অল্প দিনের ভিতরে প্রচুর এই মানে বংশ বিস্তার হয়, যার ফলে সারা মাঠে ছড়িয়ে পড়ে এবং একসময় সমস্ত পাতাও
1: খেয়ে ফেলে। তখন তো পাট বড়ই হবে
0: না। তা এটার জন্য আমাদের প্রধান যে আমরা বলি যে আমরা যদি নিয়মিত ক্ষেত পরিদর্শন করি, তাহলে যদি দু একটা পোকার আক্রমণ দেখা দেয় তাহলে আমরা হাত দিয়ে কিংবা হাত জাল আছে সেটা থেকে ধরে আমরা এটাকে নষ্ট করে দিতে পারি, মেরে ফেলতে পারি কিংবা গর্ত করে পুঁতে ফেলতে পারি। এটা আমাদের যে আমরা বলি যে তাহলে মানে কীটনাশক দেওয়া তো আসলে ভালো না, সেক্ষেত্রে আমরা বলি যে
1: কীটনাশকের
0: অপকারিতার আসলে শেষ নেই। তারপরও আমাদের যখন আমরা হাত দিয়ে দমন করার পরেও যদি আমরা দেখি যে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ এবং আমার টোটাল মানে সম্পূর্ণ মাঠ ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন বাধ্য হয়ে আমরা কীটনাশকের কথা বলি। এখানে আমাদের কৃষক ভাইদেরকে আমরা বলতে চাই যে আপনারা যে সাইপারমেথ্রিন গ্রুপের ঔষধ আছে সেটা বাজারে রিপকট 10 EC কিংবা সিমবুস অথবা সাইপারমেথ্রিন গ্রুপের অন্যান্য কোম্পানিরও অনেক ঔষধ আছে, সাইপারমেথ্রিন গ্রুপ হলেই হবে, সেই গ্রুপের যে কীটনাশক আছে ওটাকে 0.5 ml
1: প্রতি লিটারে।
0: আমাদের কৃষক ভাইদের আসলে ভুলটা হয়ে যায় যে ডোজটা সঠিকভাবে আমরা
1: সঠিক কাজ পাওয়া যাবে
0: না, হ্যাঁ সঠিক ডোজ না হলে
1: সঠিক
0: উপকারিতা পাওয়া যায় না। এই জন্য আমরা বলবো যে এক আমাদের যে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে উপজেলা কৃষি অফিস আছে, 1 লিটারে 0.5 ml মানে 0.5 ml বলতে পারি যদি আমরা বলি, ঠিক আছে 1 ml এর অর্ধেক। তা আমরা কৃষকরা সাধারণত আমরা ওই কাক কর্ক দিয়ে আছে সিপি থেকে ঢেলে দেই বা একটু বেশি পরিমাণে দিয়ে দেই, কারণ বেশি দিলে হয়তো বেশি উপকার হবে, কিন্তু বেশি দিলে আমাদের আর্থিক ক্ষতি। আবার অনেক সময় কীটনাশক বেশি ব্যবহার করার ফলে পোকার আধিক্যতা দেখা দিতে পারে, হ্যাঁ এটাও করতে পারে, পরিমাণ মতো ব্যবহার করতে হবে। তো এটা আমরা পানিতে মিশিয়ে আমরা ব্যবহার করব। আমাদের যদি 16 লিটারের যদি স্প্রে মেশিন হয় তাহলে আমরা 8 ml দেব, তাহলে অর্ধেক মানে যত লিটারের স্প্রে মেশিন তার অর্ধেক পরিমাণ আমরা কীটনাশক দেব। তো এই বিছা পোকাটাই আসলে সবচাইতে বেশি পরিমাণ পাটের ক্ষতি করে থাকে এবং সব জায়গাতেই লাগে। আর আমাদের এই খুলনা অঞ্চলের ভিতরে বিশেষ করে নড়াইল পাটের জন্য বিখ্যাত তো ফরিদপুর মাদারীপুর, কিন্তু আমাদের এই খুলনার ভিতরে চিন্তা করলে নড়াইলে প্রচুর পাট হয়, সাতক্ষীরাতে হয়, তারপরে যশোর ঝিনাইদহ কালীগঞ্জ এদিকেও হয়, আর সবচেয়ে বেশি তো ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি এদিকে মানে পাটের মানে মূল জায়গা আর কি। এরপরে আর একটি পোকা আছে বলে ঘোড়া পোকা। ঘোড়া পোকা আসলে মানে একটু ঘোড়ার মতো রকমের ভাজ হয়ে থাকে আর কি, এটা জুন থেকে জুলাইয়ের শেষে এ পোকার আক্রমণ হয়। তা আমরা কিন্তু জুনের শেষ ভাগে আছি আর জুলাইয়ের যখন পাট আসলে বড় হয়ে যায়
1: পোক্ত হয়
0: তখন এই পোকার আক্রমণ হয়। এটা ডগার দিকের

0: কচি পাতা খেয়ে ফেলে এবং গাছের আগা নষ্ট হয়ে যায়, শাখা পাতা নষ্ট হয়ে যায়। তা আমাদের এই গোড়া পোকাটাও দমন করতে হবে। দমন করার জন্য আমরা এই যে কেরোসিন ভিজানো দড়ি গাছের উপর দিয়ে টানা, তার মানে কি, তাহলে পোকাটা নিচে পড়ে যাবে, পানির ভিতরে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমরা যে কোনো ব্যবস্থাপনা যদি আমরা করতে চাই, প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে আমরা জৈবিক উপায়ে কিংবা হাত দিয়ে কিছু করা যায় না। যেমন আমার এই রুমের ভিতরে যদি পাঁচটা মশা থাকে, আমরা চেষ্টা করলে হাত দিয়ে মেরে ফেলতে পারব, কিন্তু এই রুমের ভিতরে যদি 5000 মশা থাকে তাহলে আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু 5000 তো প্রথমে হয়তো 5টা আসছে, সেখান থেকে ডিম পারবে, লার্ভা হবে, বংশ বিস্তার হয়ে বেশি হয়ে যাবে। তো ঠিক মাঠে পোকার ক্ষেত্রেও আমাদের হচ্ছে যে রেগুলার আমাদের মাঠে যেতে হবে, কারণ কৃষকের পায়ের ধুলাই হচ্ছে যায় মানে ফসলের বলা যায় যে উত্তম ঔষধ। ঠিক আছে, যদি আমি নিয়মিত মাঠে যাই, আমি যদি পর্যবেক্ষণ করতে পারি, আর প্রাথমিক পর্যায়ে যদি আমি দমন করতে পারি, তাহলে এটা আমাদের কীটনাশকের ব্যবহার করা লাগবে না। খেতে ডালপালা পুঁতে দিলে পাখি বসার জায়গা করে দেওয়া, যাতে কিছু কিছু পাখি আছে বিশেষ করে ফিঙে পাখি, সেই পাখিতেও পোকামাকড় খায়, তাহলে আমরা সেইভাবেও আমরা পোকামাকড় দমন করতে পারি।
1: আচ্ছা, এই যে বলতে বলতে তোমার সঙ্গী চলে আসছে, হ্যাঁ, তারপরে কি খবর? দেখা হয়েছিল কমলাবুর সাথে? কমলাবু কি বলে, সে বলে দিছে আগে যে আসতে কেন দেরি হচ্ছে,
0: মধুমাসে আম কাঁঠাল খেয়ে আসছে,
2: ওই যে খালি তো নিজে খেতে হয় না ভাই, জানো
1: আত্মীয়-স্বজনদের দিতে হয়। হ্যাঁ, তা আমরা যেটা শুনছিলাম,
0: তাহলে এই যে বললাম যে কেরোসিন ভেজানো দড়ি দিয়ে আমরা দমন করতে পারি, আবার খেতে ডালপালা পুঁতে দিয়েও পারি, আবার আক্রমণ যদি পাখি তো পোকা খায়। আর একটা আছে আক্রমণ, ওই যে কথা বললাম, যদি বেশি হয়ে যায় এক্ষেত্রেও আমাদের ওই যে সেই সাইপারমিথ্রিন গ্রুপের ঔষধ আমরা কীটনাশক
2: হিসেবে ব্যবহার করতে পারি।
0: সেটা ওই আগের মতোই যে মানে 1 লিটার পানিতে 0.5 ml মানে হাফ এম এল মানে কীটনাশক মিশিয়ে আমরা জমিতে স্প্রে করব। আর আরেকটা পোকা আছে, এটা হচ্ছে উরসুঙ্গা। উরসুঙ্গা মাটিতে থাকে আর কি,
2: মাটির মধ্যেই তারা থাকে।
0: এটা এপ্রিল মে মাসের দিকে আক্রমণ দেখা যায়। এটা সাধারণত ওই সময় তো আসলে পাট লাগানো হয় এপ্রিল মে মাসের দিকে, তখন জমিতে গর্ত করে চারা গাছের গোড়া কেটে দিয়ে গর্তের ভিতরে নিয়ে যায়। তাই বললাম যে এটা মাটির পোকা, মাটিতে থাকে এবং রাত হলে এরা উপরে আসে আর কি,
2: রাতের বেলা উঠে।
0: রাতের বেলা অনেক সময় ঘরেও আমরা দেখতে পাই,
1: বাদামি রঙের বড় বড়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং একটা সাউন্ডও দেয় বেশ আর কি, জিজি পোকার মতো না,
2: জিজি পোকার মতো না, মানে
0: একটু অন্যরকম একটা
2: শব্দ হয়,
0: শব্দ হয়। ব্যাপক আক্রমণে ক্ষেত মাছ থেকে চারা শূন্য হয়ে পড়ে, তার মানে কি, এটা মাটিতে ওই যে যখন আমরা পাট লাগাবো, পাট গাছের চারা হয়, ওই চারাকে নষ্ট করে খেতে পানি সেচ দিলে এই পোকা মাটি থেকে বের হয়ে আসবে, অথবা ধ্বংস করে ফেলা, মাটিতেই থাকে। আর আক্রমণটা বেশি হলে বিষ্টোপ ব্যবহার করা অথবা ক্লোরোপাইরিফস গ্রুপের, যেমন ডার্সবার্ন 20 EC অথবা ওল্ডিন 40 EC, এটা আবার হচ্ছে যে 1.5 মিলিহারে রাতের বেলা সন্ধ্যার দিকে স্প্রে করা ভালো, কারণ এটা তো থাকে মাটিতে, যখন উপরে আসে তখন
2: রাতের বেলা যেহেতু বেড়ে আসে ওই সময় স্প্রে করতে,
0: তাহলে এই পোকাটা আমরা দমন করতে পারি। তাহলে কৃষক ভাইরা আসলে এই সমস্ত ব্যবস্থাপনা করেই তো আসলে ফসল ফলায়। তারপর আমরা কৃষক ভাইদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, তাদের এই যে ডোজের পরিমাণটা, যে কি পরিমাণ কীটনাশক দিতে হয়, বাজারে কি কি কীটনাশক আছে, কিংবা আমরা যদি জৈবিক উপায়ে দমন করতে পারি সেটাও আমাদের জন্য বা কৈষক ভাইদের জন্য
1: জৈবিক উপায়ে,
0: সবচেয়ে ভালো জৈবিক উপায়ে। সরকারও চেষ্টা করতেছে যে আগে আমাদের একটা টার্গেট ছিল যে ফসল উৎপাদন বাড়াবো এনিহাউ, আর এখন আমাদের টার্গেট হচ্ছে যেই ফসলগুলো আমরা তো বৃদ্ধি করছি সেই ফসলটা কিভাবে আরো নিরাপদ করা যায়। আমরা ফসল উৎপাদন, এখন আমাদের খাদ্য যদি নিরাপদ না হয়, এখন ধরেন পাট তো আমরা শাক হিসাবে খাই আর আমরা দড়ি কাছির রশি বানানোর জন্য ব্যবহার করি পাটের ক্ষেত্রে, কিন্তু আমি যদি বেশি বেশি স্প্রে করি, যে কৃষক এই ক্ষেতে স্প্রে করবে তার তো শারীরিক ক্ষতি, কিন্তু মূলত এই স্প্রে করলে যার স্প্রে করার প্রোটোকল আছে যে ভালোভাবে গামবট পরা, চোখে সানগ্লাস পরা, হ্যান্ড গ্লাভস পরা অথবা পিপি পরে, কিন্তু কৃষক তো একেবারে
2: খালি গায়ে
0: গামছা পরে মাথায় দিয়ে স্প্রে করে দেয়, এটা বাতাসের দিকে দিতে হবে, বাতাসের উল্টো দিকে দেওয়া যাবে না, দেখা যায় যে বাতাসের উল্টো দিকে সব উড়ে এসে
2: গায়ে লাগতেছে।
0: তাহলে কীটনাশকটা যদি ব্যবহার করেও তাহলেও যেন আমরা সঠিক নিয়ম আছে এবং সঠিক ডোজ বা মাত্রা সেই মাত্রায় আমরা এছাড়া আরো একটি পোকা আছে, এটাকে বলে চেলে পোকা। পাট গাছের চারা অবস্থা এ পোকা আলপিনের ছিদ্রের মতো করে পাতা, ওরা খুবই একেবারে খেতে পারে, ঠিক আছে, পাতাটা দেখাবে শুধু রান্ডিটা থাকবে,
2: বিছাটাই
0: দেখা যায়। তা আমরা যখন পাট শাক খাই তখন কিন্তু এই মায়েরা বা চাচিরা কিন্তু পাট শাকটা যখন নেয় তখন খেয়াল করে পোকা আছে কিনা পাতায়, কারণ পাটের পাতায় পোকা থাকার সম্ভাবনা অনেক বেশি আর কি। এখন এটা আরেকটা আছে যে পোকা আক্রান্ত স্থান থেকে এক প্রকারের আঠা বের হয়, কিরার মলের সাথে মিশে শক্ত গিটের সৃষ্টি করে, পাট পচানোর সময় সেই গিট পচে না। তাহলে দেখছেন যে এটা তো ছিদ্র করে তো খাবেই, আবার পাট পচাইতে গেলে আমার পাটটা ভালোভাবে পচবে না,
1: শক্ত হয়ে যাবে,
2: শক্ত হয়ে যাবে।
0: তাহলে এটা করে আমাদের চেলে পোকা এটা মৌসুমের শুরুতেই আক্রান্ত গাছগুলো তুলে নষ্ট করে ফেলা, ক্ষেতের আশেপাশে আগাছা পরিষ্কার করা, আর হচ্ছে যে গাছের উচ্চতা 5-6 inches হলে, আক্রমণ বেশি হলে সাইপারমেথিন। আসল কথা হচ্ছে যে এই সবই হচ্ছে লেদা পোকা টাইপের আর কি, লেদা পোকা টাইপের, এগুলা যখন পূর্ণাঙ্গ হয় তখন মথ হয়ে যায় কিংবা প্রজাপতি হয়ে যায়,
2: এক একজন এক একটা এক এক সময়।
1: শুটকিট
0: ওই শুটকিট মুটকিট তো পরে ধারণ করে লেদা থেকে, তো ওইটা যখন হয় ওই পোকার জন্যই আমরা সাধারণত এই ওই এই ক্লোরোপাইরিফস অথবা এই রিপকর্ড গ্রুপের এখন বাজারে আবার দুইটা মেশানো ওষুধ পাওয়া যায়, সাইপারমেথিন প্লাস ক্লোরোপাইরিফস একসাথে, ডাবল কাজ হবে। এখন অনেক সময় যে আমাদের ব্যথার ঔষধের সাথে ইসোমিপ্রাজল মিক্সড করা থাকে না গ্রুপ, যেমন আমাদের প্যারাসিটামল নাপার সাথে ক্যাফিন দেওয়া, প্যারাসিটামলের সাথে আর একটা ইনগ্রেডিয়েন্ট দেওয়া, তেমনি ভাবে এই কীটনাশকের ক্ষেত্রেও এখন এরকমের দুইটা একসাথে দিয়ে দেয় যাতে অধিকতর কাজ করে আর কি,
1: কার্যকরী হয়।
0: জি জি, অধিক কার্যকর।
1: তো এখন ওই যে আমরা যে আলোচনা শুনছি পাট, সোনালী ফসল,
0: সোনালী ফসল
1: এইটা আবার যে আমরা এই আমাদের সোনালী ফসল ফিরে পাই এই জন্য সবার চেষ্টা করতে।
2: আমি কুমলাপুর কাছে একটা কথা করতে চাচ্ছি, তুমি কও দি পাটরে সোনালী আস কেন কয়, মানে ভাবলাম যে তার ওই যে মাথার মধ্যে আছে কিনা সেইটাই, মানে পাটটা তো রপ্তানি করি আমরা বিদেশ থেকে, কত বৈদেশিক মুদ্রা
0: চা ভাই পাটের জন্য, কিন্তু আমাদের খুলনা খুব বিখ্যাত, বাংলাদেশের মানে আমার মনে হয় যে সবচেয়ে বেশি পাটকল এই খুলনা
1: আমরা শুনলাম কি আজ পাটের প্রধান প্রধান পোকামাকড় দমন ব্যবস্থাপনা আলোচনা করছেন মোহাম্মদ ফরিদুজ্জামান, মোহাম্মদ ফরিদুজ্জামান মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল।
0: গুরুপদ দাদার কণ্ঠ শোনার জন্য অপেক্ষায় থাকে
1: না সেটা আর কি, এই অনুষ্ঠানের ভক্ত যারা যারা আছে সবই শোনে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। দেখো কোন ফোন আসে কিনা, ফোন নম্বর বলে দেওয়া হয়েছে, আর একবার বলবো নাকি?
1: 0191 74 1 2 1 9 7 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
2: এই তো আছি আলহামদুলিল্লাহ,
0: ভালো আছি আল্লাহর রহমতে। হ্যাঁ, মঙ্গলবারের দিন সে ঘুরতে ফিরতে যায়। হ্যাঁ, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আছে আছে, কিন্তু ওটা তো শীতকালের গান রসকার। আচ্ছা আচ্ছা, শুনবে একদিন।
3: এখন হচ্ছে সবচাইতে গাছ লাগার উপযুক্ত সময়। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করছেন যে 5 কোটি গাছ লাগানো হবে, সেখানে আমরা সকলে মিলেই, এখন বর্ষাকাল হচ্ছে সবচাইতে গাছ লাগানোর উপযুক্ত সময়, যে যত পারি বেশি বেশি করে ফলজ, বনজ এবং ঔষধি তিন ধরনের গাছ লাগাবো উপযুক্ত জায়গা বিবেচনা করে।
0: বুঝতে পারতেছি না, একটু ক্লিয়ার বলেন।
2: আগে বাজারদর বলা হতো, এখন
0: এখন আমাদের অনেক তো সংকীর্ণ হয়ে গেছে, প্রোগ্রামও ছোট হয়ে গেছে, আস্তে আস্তে আমরা আবার পুরনো প্রোগ্রামে ফিরে যাব। হ্যাঁ, সেইটা আমরা চেষ্টা আছি যে আগামী আস্তে আস্তে করব আর কি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আর কিছু জানতে চান? আচ্ছা, ধন্যবাদ। এরপরে দেখো। হ্যাঁ,
2: হ্যালো, হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন ভাই, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কানাই দাদা, কি জানতে চান? জি, আমরা আল্লাহর রহমতে ভালোই আছি সবাই। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এরপরে দেখো,
2: আসল কথা এই যে আমাদের আমাদের মানে এই যে চাষাবাদটা হলো কৃষকের
0: প্রাণ, তারা সবসময় ধরো।
2: হ্যালো,
0: কি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল?
2: হ্যালো,
0: কি জানতে চান? পাট ক্ষেতের অবস্থা এখন? অবশ্যই যাবে না, তাই না? যাবে না,
3: পেয়ারা গাছে যদি এখন যদি ফল এসে থাকে তাহলে আমরা যে পটাশ সার দিতে পারবো, আবার যদি বোরনের ঘাটতি হয় সেটা দিতে পারবো, যদি ফুল ফল থাকে না, আর যদি না বৃষ্টি তো এখন হচ্ছে আর কি, এখন পেয়ারা গাছ আসলে কি বারো মাসই হয়ে গেছে আর কি, তো এই জন্য আপনি সার দিতে পারবেন, বারো মাসই সার দিতে পারবেন, কিন্তু গাছে ফল আছে কিনা, ফুল আছে কিনা, গাছ কোন পর্যায়ে আছে, এখন যদি গাছ আপনার যদি ডালপালা ছাটাই করে দেন তখন অবশ্যই সব ধরনের সার আপনি দিতে পারবেন, নতুন আবার ডালপালা হবে, সেখানে ফুল হবে, সেখান থেকে আমাদের ফল আসবে। আবার যদি মনে করেন যে ফল ঝরে যাচ্ছে তখন আমরা বলবো যে আপনি একটু অল্প করে পটাশ সার দিয়ে দেন।
0: ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কে বলছেন, পরিচয় দেন। সাতক্ষীরা থেকে। কি জানতে চান? হ্যাঁ মুস্তাফিজ সাহেব, কি জানতে চান বলেন, কি প্রশ্ন আপনার? পেয়ারা গাছের পেয়ারা তিতা লাগে, পোকা লাগে
3: আপনার পেয়ারা গাছে? তো যখন ফুল আসে তখন যদি পোকার আক্রমণ হয় তখন তো আপনার পেয়ারার ভিতরে পোকা থাকে, আবার কিছু কিছু পোকা আছে যেটা ফল ছিদ্র করেও ভিতরে ঢুকে, তাহলে জি জি তাহলে অবশ্যই আপনার অবশ্যই যে ডার্জবান জাতীয় যে কীটনাশক আছে সেটা আপনাকে ব্যবহার করতে হবে, আর যদি কীটনাশক ব্যবহার না করেন তখন অবশ্যই আপনার এই যে বাজারে যে এখন থাই পেয়ারা পাওয়া যায় পলিথিন পেঁচানো আর কি, আপনার ওই ছোট অবস্থায় আপনার না, তাহলে ওইটা যখন ফুল আসছে তখনই হয়তো ফুলের ভিতরে ডিম পেরে রেখেছে, সেখান থেকে পোকাটা আসতে পারে, তাহলে ফুল আসার সময় আপনার
0: ধন্যবাদ আপনাকে। এরপরে দেখো,
2: আসলে ফলের ভিতরে পোকা থাকলে কি খাইতে কি আর ইয়া
3: না না, পোকা থাকাটাই নিরাপদ আর কি।
0: ধরো,
2: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা ভাই, ধন্যবাদ। আপনার কি কোনো প্রশ্ন আছে নাকি, কোনো কিছু জানতে চান? আচ্ছা শুনুন ভাই,
3: না মরিচ গাছে ফুল ধরছে, ফুল কি ঝরে যাচ্ছে কিনা, ফুল যদি ঝরে না যায় তাহলে অবশ্যই, হ্যাঁ হ্যাঁ যদি ফুল ঝরে যায় তাহলে আপনার ফুল ঝরা রোধের জন্য এর কখনোই কি ফল আসেনি?
0: এর আগে কি ফল আসছে?
3: এখন আপনার ফল নিতে হলে নতুন করে আপনার গাছের গোড়ায় একটু সার দিয়ে দিতে হবে, আপনার ডিএপি সার, এমওপি সার দিতে পারেন, আর কিছু জিপসাম, অল্প পরিমাণে জিপসামও দিতে পারেন, আর যদি মরিচের যদি পাতা যদি কুকড়ে যেয়ে থাকে তাহলে আপনি একটু বোরন সার দিতে পারেন, আর যদি দেখা যাচ্ছে যে বেশি কুকড়ানো একটু খেয়াল করে দেখতে হবে যে সেখানে মাকড়ের আক্রমণ হয়েছে কিনা, যদি মাকড়ের আক্রমণ হয়ে থাকে তাহলে আপনাকে ভার্টিমেক কিংবা ওমাইট এই জাতীয় যে কীটনাশক মানে মাইটিসাইড আছে সেটা ব্যবহার করতে হবে।
0: ধন্যবাদ আপনাকে।
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ কানাইবাবু বলেন। হ্যাঁ
3: আপনার গাছে ঘন্টা বেঁধে ইঁদুর তাড়াইতে পারেন, এই একটা। আর একটা আছে গাছের গায়ে যে আপনার টিন, পিচ্ছিল জাতীয় যে টিন পাওয়া যায়, কারণ গাছ তো বেয়ে ওঠে, তা ওখানে এক দেড় হাত পর্যন্ত চারদিকে মুড়াইয়া দিতে পারেন, অথবা আঠালো ফাঁদও আছে, চারদিকে যদি আঠালো ফাঁদ লাগাই দিতে পারেন তাহলে ইঁদুর ওই আঠায় বেঁধে যাবে। আর গাছটাকে আপনার ওই যে মাথা পরিষ্কার রাখতে হবে যাতে ইঁদুর ওখানে বসতি স্থাপন মানে ঘর বাড়ি বাচ্চা কাচ্চা জন্ম টন্ম এগুলো না দিতে
0: পারে। ইঁদুর দমন করতে হবে, একটু খেয়াল করতে হবে,
3: আর ইঁদুর খুবই
0: বিষ প্রয়োগ করতে হবে যদি না,
3: সিরিয়াস প্রাণী আর কি, এটা দমন করা খুব কঠিন আর কি, মানে আমাদের মানুষের বুদ্ধি থেকে ইঁদুরের মাথার বুদ্ধি বেশি।
0: আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের হাতে আর সময় নাই। আজ আমরা শুনলাম পাটের প্রধান প্রধান পোকামাকড় দমন ব্যবস্থাপনা আলোচনা করলেন জনাব মোহাম্মদ ফরিদুজ্জামান, মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল, খুলনা। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
4: আল্লাহ হাফেজ।

0: চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠানটি এখানে শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোনো কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।
0: এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরাও তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালাম জবাব দাও, অথবা কমপক্ষে সওয়াবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসেব গ্রহণ করবেন। নামাজ কায়েম করো ও যাকাত আদায় করো। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদি তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয়স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা তার পার্শ্ববর্তী সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান ও দোয়া।

0: فإن ربها بالدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: ইসলামের ভিত্তি পাঁচটি, এ কথায় সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, যাকাত আদায় করা, হজ পালন করা ও রমজানের রোজা রাখা। ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয় সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতো সওয়াব পায়। ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা, এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন। গীতিকার কাজী নজরুল ইসলাম, শিল্পী রওশন আরা মুস্তাফিজ।

ভেজাল দেয় যারা দেশ জাতির শত্রু, তারা ভেজাল বর্জন করি, সুস্থ জাতি গড়ে তুলি। অন্যকে ফাঁকি দিয়ে আয় করা টাকা কখনোই জীবনে সুখ নিয়ে আসবে না। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন আমাদের অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে ইংরেজি খবর, বাণিজ্য সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান।

0: Assalamualaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Farah Tabassum Tanisha. The Executive Committee of the National Economic Council, ECNEC, has approved 5 projects including an estimated cost of about 7,003 crore taka. The approval came from the ECNEC meeting held at the Secretariat with Prime Minister and ECNEC Chairperson Tariq Rahman in the chair. Among the approved projects, 3 are new while 2 are revised schemes. Of the total project cost, about 4,536 crore taka will come from the government's own resources, while 2,467 crore taka will be financed through project loans. The projects are supporting infrastructure project for Chinese economic and industrial zone, rehabilitation of Muhuri Kahua flood control, drainage and irrigation project in Feni district, Korotua river system development project, protecting Mirpur Upazila in Kushtia district from erosion by the Podda River and establishment of one technical school and college in each of 100 Upazilas. The first budget session of the 13th Jatiyo Sanshad resumed this afternoon with Speaker Major Retired Hafizuddin Ahmed Bir Bikram in the chair. At the outset of the meeting, the questions and answers were tabled. A general discussion on the proposed budget for the fiscal year 2026-27 was going on when reports last came in. Health and Family Welfare Minister Sardar Mohammad Shakawat Hussain has said the Abdin Hospital authorities are going to face punishment in the case of 6 newborn deaths. He said this while speaking at the inauguration of the Measles Treatment Protocol Clinical Management Guidelines at a private hospital in the capital today. The Health and Family Welfare Minister said no one will get spared by ignoring the government's instructions and laws. Strict action will be taken against those involved in irregularities and negligence. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has called for the reopening of 3 closed media outlets to create employment for journalists. He made the call at a discussion organized at the National Press Club in the capital today on the occasion of the Black Day of Newspapers. The Local Government Minister said it is necessary to take initiatives to reopen media outlets like Doinik Bangla Times and Bichitra. In the discussion, Information and Broadcasting Minister Johiruddin Shopon said all but 4 newspapers were shut down to suppress public anger against the authoritarian regime on 16 June in 1975. He said it is necessary to read the fascism of the past regularly as it will act as an antivirus for the new fascism. Prime Minister's Information Advisor Dr. Jahidur Rahman has said the government is working relentlessly to ensure easy, modern and quality health care for the country's people. He said this while speaking at a press conference at the Press Information Department, PID, at the Secretariat today. The Prime Minister's Information Advisor said the government is giving special importance to expanding medical facilities at the district and Upazila levels to make the country's healthcare system more effective and people-friendly. State Minister for Textiles and Jute Mohammad Shariful Alam has said the supply of essential commodities in the capital's kitchen markets remains normal, while the prices of several key items including ginger, garlic and onions have shown a declining trend. He made the remarks after inspecting Mohakhali and Mohammadpur Town Hall kitchen markets in the capital today. The State Minister said the government is closely monitoring markets across the country to ensure consumer satisfaction and maintain price stability. State Minister for Primary and Mass Education Bobby Hajjaj has stressed the need for curricula modernization, quality improvement of teachers, climate-resilient infrastructures and technology integration in the country's education sector. He was speaking at an event organized at a hotel in the capital today. The state minister said the incumbent government has set a clear and long-term vision for the country's education system within just 4 months of assuming office. He said the focus of this vision is to create world-class citizens, develop skilled human resources, and make education job-oriented and technology-based. The peace deal between the U.S. and Iran to end the war has been signed electronically. U.S. President Donald Trump and Vice President J.D. Vance signed the deal on behalf of the U.S., while Parliament Speaker Mohammad Baghir Ghalibaf signed it on behalf of Iran. The official signing ceremony of the peace deal will be held at Geneva in Switzerland on Friday next. World Cup football, and France will take on Senegal at 1 a.m. today, while Iraq will face Norway at 4 a.m. Besides, Argentina will play against Algeria at 7 a.m. tomorrow. Earlier, the match between Iran and New Zealand ended in a 2-2 draw. Saudi Arabia held back Uruguay to a 1-1 draw last night. Besides, the match between Spain and Cape Verde ended goalless, while Belgium drew with Egypt, scoring one goal each. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary east-southeasterly gusts or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Pabna, Tangal, Mayamansing, Dhaka, Furitpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River posts in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি নাজমুলহুদা। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম জানিয়েছেন, রাজধানীর কাঁচা বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আদা, রসুন ও পেঁয়াজ সহ বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে। তিনি আজ রাজধানীর মহাখালী কাঁচা বাজার এবং মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার পরিদর্শন শেষে গণমাধ্যমকে এই তথ্য জানান। বাজার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ এবং বিপণন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক মূল্য পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত নেন। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিমন্ত্রী প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হাল নাগাদ মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেন। চীনের ইউনান প্রদেশে 10তম চায়না সাউথ এশিয়া এক্সপো এবং 30তম চায়না কুনমিং আমদানি রপ্তানি মেলা 2026 আজ শেষ হয়েছে। আজ সভাপতি অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর বাংলাদেশকে আউটস্ট্যান্ডিং এক্সিবিউশন অর্গানাইজার হিসাবে পুরস্কার প্রদান করা হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর পক্ষে ব্যুরোর পরিচালক ও উপপরিচালক এই পুরস্কার গ্রহণ করেন। বাংলাদেশ এবছর 4টি ক্যাটাগরিতে 6টি পুরস্কার অর্জন করে। বাংলাদেশের 3টি প্রতিষ্ঠানকে বেস্ট এক্সিবিউটর হিসেবে পুরস্কৃত করা হয়। এছাড়া বেস্ট প্যাভিলিয়ন ও বেস্ট বুথ ডিজাইনার ক্যাটাগরিতে বাংলাদেশ পুরস্কৃত হয়। ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের উপমহাপরিচালক সুনমিং সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য এবং পুরস্কার প্রদান করেন। চীন হংকং ভিত্তিক প্রতিষ্ঠান গ্রিন পিওর হাউজার কোম্পানি লিমিটেড বেবজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকা বেবজা কমপ্লেক্সে এই লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানটিকে 30.47 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে গ্রিন হাউস হাইড্রোপনিক স্ট্যান্ড উৎপাদন করবে, যা মাটিবিহীন চাষাবাদের জন্য বিশেষায়িত বহনযোগ্য কাঠামো। এছাড়া প্রতিষ্ঠানটিতে ইবিএ ক্যাবিনেট ম্যাট কার্টুন এবং পিএ প্যাকেজিং ফিল্ম উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা এবং জাপান সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। এই প্রতিষ্ঠানে প্রায় 3,000 বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানা গেছে। কারিগরি প্রক্রিয়া শেষে আগামী 27 জুলাই থেকে ঢাকা ও টোকিওর নারিতা রুটে আবার সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে এক বছর বন্ধ থাকার পর জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র বিরতিহীন বিমান যোগাযোগ পুনরায় চালু হতে যাচ্ছে।

এবং পিএ প্যাকেজিং ফিল্ম উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা এবং জাপান সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। এই প্রতিষ্ঠানে প্রায় 3,000 বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানা গেছে। কারিগরি প্রক্রিয়া শেষে আগামী 27 জুলাই থেকে ঢাকা ও টোকিওর নারিতা রুটে আবার সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে এক বছর বন্ধ থাকার পর জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র বিরতিহীন বিমান যোগাযোগ পুনরায় চালু হতে যাচ্ছে। 44.25 ক্রয় 141.58, পাউন্ড স্টার্লিং বিক্রয় 166.89, ক্রয় 163.74, সৌদি রিয়াল বিক্রয় 33.08, ক্রয় 32.40, দিরহাম বিক্রয় 33.73, ক্রয় 33.11, কুয়েত দিনার বিক্রয় 403.60, ক্রয় 396.06, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.57, ক্রয় 94.78,

0: 90 পয়সা এবং থাই বাত বিক্রয় 3 টাকা 80 পয়সা, ক্রয় 3 টাকা 73 পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, সঞ্চালনায় আব্দুস শাকুর।

0: সুপ্রিয় এবং দর্শক, সবাইকে একত্রে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন বিশ্বকাপ দেওয়ার মতো। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, আপনারা জানেন যে 2026-এর যে ফুটবল বিশ্বকাপ সেটি তিনটি বেশ বড় দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে, এবং পৃথিবীর ফুটবল ইতিহাসে বা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি দল অর্থাৎ 48টি দলকে নিয়ে যে আয়োজন, সেই আয়োজনে যেমন নামকরা দল আছে, ঠিক প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা দল আছে, এবং প্রতিদিনই নতুন নতুন ইতিহাস তৈরি হচ্ছে, ইতিহাস ভেঙে যাচ্ছে, রেকর্ড তৈরি হচ্ছে, রেকর্ড ভেঙে যাচ্ছে, আর আমরাও সেই নিয়মিত প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে হাজির হয়েছে। আমাদের সাথে দুজন প্রিয় অতিথি রয়েছেন সাবেক ফুটবলার, কিংবদন্তি ফুটবলার, ইনফ্যাক্ট সাবেক ফুটবল অধিনায়ক, জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া, জাতীয় পুরস্কার পাওয়া আমাদের ফুটবলার কাসের আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ।
0: এবং ঠিক একই সঙ্গে সাবেক জাতীয় ফুটবলার, বর্তমানে সহকারী কোচ হিসেবে কাজ করছেন বসুন্ধরা কিংসের সঙ্গে, শাহেদুল আলম শাহেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
2: ধন্যবাদ।
0: দর্শক, আপনারা জানেন যে আমরা দর্শক বলছি কারণে, কারণ আমাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ফেসবুক পেজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ঠিক বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজ, ঠিক একই সঙ্গে ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন এখনকার এই ডিজিটাল যুগে। ঠিক একই সঙ্গে আমাদেরকে কিন্তু FM ফ্রিকোয়েন্সিতে আপনারা আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে আছেন 90 মেগাহার্সে, আছেন 104 মেগাহার্সে। আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই টেলিফোনে, সরাসরি কানেক্টেড থাকতে চাই। নাম্বারটি জানা আছে আপনাদের যারা নিয়মিতই বাংলাদেশ বেতারের সঙ্গে থাকেন। তারপর একটু

0: পরক আমাদের ফুটবলার কাসের আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ।
0: এবং ঠিক একই সঙ্গে সাবেক জাতীয় ফুটবলার বর্তমানে সহকারী কোচ হিসেবে কাজ করছেন বসুন্ধরা কিংসের সঙ্গে শাহিদুল আলম শাহেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
2: ধন্যবাদ।
0: দর্শক, আপনারা জানেন যে আমরা দর্শক বলছি কারণে, কারণ আমাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ফেসবুক পেজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ঠিক বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজ, ঠিক একই সঙ্গে ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন এখনকার এই ডিজিটাল যুগে। ঠিক একই সঙ্গে আমাদেরকে কিন্তু FM ফ্রিকোয়েন্সিতে আপনারা আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে আছেন, আছেন 90 মেগাহার্সে, আছেন 104 মেগাহার্সে। আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই, টেলিফোনে সরাসরি কানেক্টেড থাকতে চাই, নাম্বারটি জানা আছে আপনাদের যারা নিয়মিতই বাংলাদেশ বেতারের সঙ্গে থাকেন। তারপর একটু মনে একটা বিষয়ে, যে 1950 সালের পরে, 68 বছর পরে একটা বিরল ঘটনা ঘটল ফুটবল বিশ্বকাপের ইতিহাসে, যে 4টা ম্যাচের 4টাই ড্র হল। কিভাবে দেখেন আসলে এই ধরনের রেকর্ডগুলোকে?
1: আসলে রেকর্ড যেগুলি গড়া হয় ভাঙার জন্য, এত বছর পর যে রেকর্ড ভাঙছে সেটা মানে আমার ভালোই লাগছে আর কি। তো এই 4টা ড্র যে করা হলো, এই 4টা ড্রের মধ্যে দেখেন অঘটনই বলতে গেলে, মানে আমরা যাদেরকে আশা করেছিলাম যে এরা জিতবে, কিন্তু দেখা গেছে যে ওরা ড্র করে মাঠ থেকে ফিরল।
0: আমরা যদি এখন প্রথম ম্যাচ থেকে আসি, মানে গতকালকে আপনার স্পেন এবং কেপ ভার্দে, মানে এই দলটা স্পেনের মতো বিশ্বকাপ জয়ী দল, কেপ ভার্দে তাদের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ খেলছে,
1: 5 লক্ষ লোক আছে কিনা সন্দেহ, মানে ওদের লোকসংখ্যা তো এইখানে, এখান থেকে তারা বিশ্বমানের মানে ফুটবলার প্রডিউস করে কেবারদে যে এখানে এসেছে, প্রথমে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং অভিনন্দন গোলরক্ষককে, কি ভিজিনিয়া গোলরক্ষক, 40 বছর বয়সে সে যে পারফরমেন্স শো করেছে,
0: একটা ম্যাচকে
1: বাঁচিয়ে দিয়েছে, এটা তো মানে একটা মানে ওদের দেশের ইতিহাসে এটা একটা ইতিহাস হয়ে থাকবে সত্যি কথা। আর এবং এখনো দেখেন 40 বছর বয়সে কয়টা প্লেয়ার আছে আপনার, মানে হি ইজ দ্য ওল্ডেস্ট ওয়ান,
0: মানে আমরা ক্রিকেটে বা অন্যান্য ডিসিপ্লিনে আসলে এই ধরনের বয়সের খেলোয়াড়দেরকে দেখি,
1: কিন্তু ফুটবলে খুব টাফ।
0: আমার মনে হয় যে বেশি দিন হয়নি আপনি খেলার মাঠ থেকে এসে, এখনো মাঠে থাকেন যেহেতু খেলোয়াড়দেরকে নিয়ে আপনাকে কাজ করতে হয়। আমরা বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলবো, তার আগে আসলে আমরা কথা বলতে চাই যে গতকালকের যে আমরা দেখলাম যে একসাথে 4টা ম্যাচের যে একেবারে ড্র হলো, যেটা ফুটবল ইতিহাসে খুবই বিরল ঘটনা। তারপর যদি ম্যাচগুলোর কথা বলি একটু, স্পেন, কেপ ভার্দে, বেলজিয়াম, মিশর, আর ঠিক একই সঙ্গে সৌদি আরব, উরুগুয়ে, ইরান, নিউজিল্যান্ড, আমাদের সাথে ফোনে অনেকে যুক্ত আছে, তবে আপনার প্রশ্নটা নিয়ে নেই, প্রশ্ন করে নেই, তারপরে হয়তো আমরা দর্শক আপনাদের ফোনে যাব। এই যে ম্যাচগুলো, স্পেশালি যদি ইরান এবং নিউজিল্যান্ডের ম্যাচগুলোর কথা বলি, যে আমরা মনে হয় দর্শক অনেক অপেক্ষা করছে, ফোনটা নেই, তারপরে আপনার কাছে আসি। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম পরিচয় জানিয়ে যদি আপনার প্রশ্ন কিংবা মতামত আমাদেরকে জানান। শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, আমরা যদি আলোচনা একটু ফিরি, যে ইরানের অনেক রকমের প্রতিকূলতা ছিল আসলে বিশ্বকাপে তাদের খেলা হবে কি হবে না এরকম একটা জায়গাতে। আমরা বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী জানি যে তারা 23 নম্বর র্যাঙ্কিং এ আছে। ঠিক একই সঙ্গে নিউজিল্যান্ড, এটি তাদের থার্ড ফিফা ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপে এসে আমরা দেখলাম যে 82 নম্বর র্যাঙ্কিং এ একটা দল, তারা প্রথমেই গোল করে এগিয়ে থাকলো এবং 2-2 গোলে যে সমতা হলো শেষ পর্যন্ত, যদি এই ম্যাচটা নিয়ে একটু পার্টিকুলার আপনি ডিসকাস করেন।
2: জি, আমি আসলে ম্যাচটার ব্যাপারে বলতে গেলে, আমরা র্যাঙ্কিং যদি দেখি, মানে ওভারঅল সবগুলা মানে টিম কালকে যারা খেললো আর কি, আসলে র্যাঙ্কিং দিয়ে এখন বিচার করার সুযোগটা খুব কম। র্যাঙ্কিং দিয়ে আমরা প্রেডিকশন করতে পারি, কিন্তু ডিউরিং দ্য ম্যাচ সিনারিও কিন্তু অন্যরকম হয়ে
0: যাচ্ছে আসলে
2: না, এটা একদমই মানে, আর ফুটবল তো আমরা জানি আনপ্রেডিক্টেবল খেলা গেম। তো আপনি কালকে যদি দেখি, আমরা যেমন ইরান র্যাঙ্কিং দিয়ে দেখলে কিন্তু ইরান এগিয়ে রাখবো আমরা, ঠিক না? তো আপনি যেটা বলেন যে অনেক প্রতিকূলতার মাঝেও তারা খেলতে গেছে, তো আমার মনে হয় আসলে আমরা তো বিং এ হিউম্যান বিং, আসলে অনেক প্রতিকূলতা আছে যেগুলো ইফেক্ট করে। তো মনে হয় যদি ইরান নর্মাল যে প্রিপারেশন তারা নিয়েছিল, এই যুদ্ধের যদি ঝামেলা না থাকতো, মনে হয় তাদের প্রিপারেশন মেন্টালি তারা অনেক এগিয়ে থাকতো। তো তারপরেও তারা ওইখানে পার্টিসিপেট করতে গিয়েছে, কিন্তু তাদের খেলা দেখে মনে হয়নি যে মানে নিউজিল্যান্ড তাদের থেকে র্যাঙ্কিং অনেক পিছানো, মানে সমান খেলাই হয়েছে আর কি। নিউজিল্যান্ড কিন্তু প্রথমে গোল দিয়ে এগিয়ে গিয়েছিল, তারপরে এন্ড অব দ্য ম্যাচ আপনার ড্র হয়েছে ম্যাচটা। তো ম্যাচে ইরান চান্স ক্রিয়েট করছে অনেকগুলো ভালো, নিউজিল্যান্ডও ভালো হলো চান্স ক্রিয়েট করছে, বাট মনে হয়নি কখনোই যে ইরান পুরো ম্যাচটা ডোমিনেট করছে।
0: একটু ফিরি, যে অনেক সময় দেখি অনেক বড় দলের ক্ষেত্রে বিশ্বকাপের স্টার্টিংটা অনেক ভালো হয় না, ফিনিশিং এ গিয়ে তারা ভালো করে। ইনফ্যাক্ট গত ওয়ার্ল্ড কাপে যদি আমরা আর্জেন্টিনার কথাও বলি, তারা তো বর্তমান চ্যাম্পিয়ন, সৌদি আরবের সাথে তাদের প্রথম ম্যাচে তারা কিন্তু হেরে গিয়েছিল। এবারও কিন্তু ব্রাজিলের কথা যদি বলি, তাহলে মরক্কোর সাথে তারা এক একে সমতা, সেটাও কিন্তু যে খুব ভালো স্টার্ট হয়েছে তা না, একটা ফোন নেই আসলে আমরা। দর্শক শ্রোতা, কে বলছিলেন, কোথা থেকে বলছেন, নাম

0: পরিচয় জানিয়ে প্রশ্ন প্রথমত করুন। ওয়ালাইকুম আসসালাম।
1: আমি আবুল কাসেম, আমি আপনাদের বিশ্বকাপ বাংলা আমার নিয়মিত শুনছি ফেসবুকে দেখে। আমার প্রশ্ন হচ্ছে যে এবারে বিশ্ব এই দেখুন বিশ্বকাপের 22টা আসরে 8টা দল চ্যাম্পিয়ন হয়েছে, তার মধ্যে এবার 7টা দল অংশ নিচ্ছে, গত 3 বিশ্বকাপ ধরে নেই। তো আমার প্রশ্ন হচ্ছে যে বাকি 7টা দলের বাইরে নতুন কোন দলকে
0: ওকে দারুণ প্রশ্ন কাশেম ভাই। বোঝা যাচ্ছে যে আপনি ফুটবল নিয়ে অনেক অনুশীলন করেন এবং অনেক চর্চা করেন। আপনি কোথা থেকে বলছিলেন? আপনি কোন অঞ্চল থেকে ফোন দিয়েছেন?
2: রেখে দিয়েছেন।
0: ওকে, মানে ফুটবলের কতটা ভেতরের তথ্য সে জানে যে টোটাল 8টি দল যে চ্যাম্পিয়ন হয়েছে তার মধ্যে ইতালি তো নেই, মানে ইতালি আসলে আনফরচুনেট, তার ইতালির মতো দলটি নেই। তার বাইরে যে 7টা আছে তাদের মধ্যে কেউ না কেউ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। ঠিক একই সঙ্গে নতুন কোন শক্তি আছে কিনা 48টার মধ্যে, যদি এই প্রশ্নটা আপনার কাছে উত্তর খোঁজার চেষ্টা করি।
2: নতুন কোন শক্তি আপনার এইবার এই যে ড্রগুলি হলো এটাও কিন্তু আমি অঘটনই বলবো, কারণ সবাই যে দলকে চ্যাম্পিয়ন বা ফাইনাল সেমিফাইনাল আশা করতেছে এই দলগুলি কিন্তু
0: র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকে দলের সাথে
2: সমতা আসতেছে, এবং যারা সমতা আসতেছে তারা কিন্তু ভালো খেলেই তাদের এগেনস্টে মানে মানে কোন ছেড়ে কথা বলছে না। আপনি বিশেষ করে এশিয়ান দলগুলিকে আমি অভিনন্দন জানাচ্ছি যে এশিয়ান দল আগে কিন্তু দেখা গেছে যে গোল খাইলে ডিমোরালাইজ হয়ে যেত বা একটা মরালি ডাউন হয়ে যেত, কিন্তু এখন দেখেন যে টিল লাস্ট মিনিট প্রত্যেকটা দল এশিয়ান দল তারা কিন্তু ফাইট করে খেলছে। এবং এখন কে যে মানে
0: দর্শক শ্রোতা কে বলছিলেন, কোথা থেকে বলছেন, নাম পরিচয় জানিয়ে? দর্শক শ্রোতা কোথা থেকে বলছিলেন, নাম পরিচয় জানিয়ে? জি প্লিজ। ওকে ধন্যবাদ। আমি মনে হয় সাহেব আপনার কাছে একটু যাই, উনি যে ইস্যুটা বলছেন আমার কাছে মনে হয় এরকম দল যখন খেলতে আসে তখন কিছুটা ডিফেন্সিভ ফুটবলের হয়তো চিন্তাও করে যে প্রথমে গোল হজম না করা, তাদের জন্য তো ড্র করাটাও একটা বড় অর্জন। আসলে কি স্ট্র্যাটেজিতে আসলে স্পেনের সাথে কেভারদের ম্যাচটা এভাবে সমতা হলো?
3: না, আমি আসলে প্রথমেই বলবো আপনি যে কথাটা বলেছেন, লাস্ট ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা সৌদি আরব প্রথম ম্যাচ আমরা যদি দেখি, আসলে সেম এই ওয়ার্ল্ড কাপে যেমন স্পেন, তো স্পেন আমরা জানি মানে ওয়ার্ল্ডের অনেক ভালো একটা ফুটবল টিম, মানে চ্যাম্পিয়নের দাবিদার তারাও, তো তাদের সাথে কেভারদের যখন খেলতে আসে এই ধরনের টিমগুলো যখন খেলে তারা আসলে মূলত এক পয়েন্টের জন্য আসে। তারা নর্মালি কালকে যে ফুটবলটা খেলেছে টোটাল একদম কম্প্যাক্ট লো ব্লক ছিল, একদম আপনার ভার্টিক্যালি হরিজন্টালি সামনে সাইডে দুই দিক দিয়ে তারা একবারে কম্প্যাক্ট ছিল। তাদের মূল ফোকাসটা ছিল কাউন্টার অ্যাটাক, তারা যখন বল উইন করতেছিল তারা আপনার ফ্ল্যাঙ্ক এরিয়া দিয়ে কাউন্টার অ্যাটাকগুলো ইনিশিয়েট করার ট্রাই করেছে, দুই একটা ভালো করেছিল। তাদের যেটা বলবো যে গোলকিপার আপনার বজনিয়া, সে মানে 7টা একদম ক্লিন গোল ওপেন গোল আর কি সে সেভ করে দিছে, একাই সে রুখে দিয়েছে।
0: এরকম দলগুলোর ক্ষেত্রে সাধারণত মানে গোলরক্ষকদের একটা বাড়তি দায়িত্ব থাকে এবং কখনো কখনো দেখি যে তারাই একজন খেলোয়াড় হিসেবে একটা দলকে পুরো সামলাচ্ছেন বা রক্ষণের কাজটা খুব ভালোভাবে করছেন, বিশেষ করে ছোট দলগুলোর ক্ষেত্রে গোলরক্ষকের ভূমিকাটা একটু বেশি মনে হয়।
3: জি জি, এই ধরনের আসলে গোলকিপাররা ম্যাচের আগেই জানে, তারা মেন্টাল একটা প্রিপারেশন ছিল যে আসলে স্পেন এগিয়েছে যেহেতু খেল মানে তাদের ম্যাচ, তারা গোলকিপার জানে তার উপর অনেক বল আসবে, ওয়ান টার্গেট শট আসবে, তো সে মেন্টালি প্রিপেয়ার ছিল। এই কারণে আমরা বলি যে মানে প্রোঅ্যাক্টিভ, মানে ম্যাচের আগে থেকেই তার অনুমান করা যায় এই ম্যাচ আসলে কি হইতে পারে, দেন সে মেন্টালি ভাবে রেডি ছিল, এই কারণে সে তাকে কখনোই মনে হয় নাই যে মানে এগুলা হঠাৎ করে হচ্ছে, সে আগে থেকেই জানে এগুলো তার আজকে ফেস করতে হবে।
0: মানে হোমওয়ার্কিং গুলো দারুণ হয়েছে ফুটবলে,
2: তো সিনিয়র গোলকিপার 40 বছর বয়স মানে কি, মানে দীর্ঘদিন ফুটবল খেলছে দেখে মানে এখনো
0: অসংখ্য ঝড় ঝাপটা দেখে গোল পোস্টে নিতে
2: এখনো সে ফিটনেস ঠিক রাখছে 40 বছর বয়সে, তো এই জন্যই তো তাকে হিজ প্লেয়িং রেগুলার।
0: এবারও কি যদি আর্জেন্টিনার কথা বলি, যদি আর্জেন্টিনার ম্যাচ আছে সেগুলো নিয়ে আমরা তো কথা বলবো, এমিলিয়ানো মার্টিনেজ এর গত আসরের মানে ফাইনালের কথা যদি একটু ফেরত যেতে চাই, কি অসাধারণ গোলকিপিং তাই না?
2: জি জি,
0: গোলকিপারদেরও কি এবারে আধিপত্য দেখছি যে ম্যাচগুলো দেখছি আমরা,
2: একটা মানে টিমে গোলকিপারের মনে করেন আমি ধরতে গেলে আমি ডিফেন্সে তো আমি দীর্ঘদিন খেলছি, একটা গোলকিপারের দায়িত্ব অনেক, মানে ধরেন একটা ডিফেন্সে 50% দায়িত্বই তার পালন করতে হবে, কারণ তার একটা মিস্টেক হলে আর কোনো কথা নাই, পিছনে হলে গোল পোস্ট, মানে গোল খেতেই হবে, এটা কোনো অপশন নাই। এই জন্য এখানে প্রত্যেকটা টিমে দেখেন গোলকিপারদের অবদান অনেক বেশি, যারাই ড্র করছে আপনি দেখেন আন্ডারডগ টিম হিসেবে, তাদের গোলকিপারদের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি ছিল।
0: এবারের যে মানে ফুটবল বিশ্ব, প্রত্যেক বিশ্বকাপেই তো বিভিন্ন রকমের প্রযুক্তি দেখি আমরা, খেলার স্টাইলের বদল দেখি, এবং সেক্ষেত্রে স্ট্রাইকার বলি, ডিফেন্ডার বলি, মিডফিল্ড কিংবা গোলকিপার, তাদের কারো কারো আধিপত্য থাকে, যদিও খুব বেশি ম্যাচ হয় না, সবগুলো দলেরও খেলা দেখা হয়নি, কিন্তু তারপরে যা দেখেছেন তাতে কি মনে হয় যে এবারের বিশ্বকাপটা আসলে আধিপত্যে কারা থাকবে?
2: আসলে আধিপত্যে যাদেরকে ধারণা করা হচ্ছে আর কি, হয়তো ওরাই থাকবে, হয়তো ড্র করছে প্রথম ম্যাচে, তারা হুচট খাচ্ছে, এবং
0: গ্রুপ পর্বে তো
2: তিনটা ম্যাচ আরো আছে, মানে আরো মানে একটা ম্যাচ না যাওয়া পর্যন্ত, দুইটা ম্যাচ না পর্যন্ত বলা মুশকিল এরকম। তবে আমার মনে হয় এতে তারা হয়তো ওভারকাম করতে পারবে, কারণ যারা যেসব দল হয়তো যারা ড্র করছে বা আন্ডার ড্র টিম, ওরা হয়তো সেমিফাইনাল কোয়ার্টার, তাদের টার্গেট হইল কোয়ার্টার, একটু আগে যে শাহেদ বলল যে ওদের টার্গেট হইল যেন কোন ধরনের পয়েন্ট মানে ড্র, মানে গোল দিতে পারি না পারি গোল খামো না বা ড্র করবো, একটা পয়েন্ট ছিনে আনতে পারলে এটাই যথেষ্ট।
0: সাথে একটা বিষয় হচ্ছে যে আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন দল, এবং আর্জেন্টিনার যারা সমর্থক আছেন তারা চাচ্ছেন যে আসলে ইতিহাস পুনরাবৃত্তি হোক। আমরা যদি ইতালির কথা বলি, ব্রাজিলের কথা বলি, তারাই দুটি দল যারা কিনা পরপর দুবারে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল, সেই সুযোগটা কিন্তু আর্জেন্টিনার কাছে এসছে, এর আগে কিন্তু সেই সুযোগগুলো সাম্প্রতিক সময় আসলে কেউ গ্রহণ করতে পারেননি। আমরা যদি সেই জায়গা থেকে চিন্তা করি, আর্জেন্টিনার জন্য হবে নাকি আরেকবার?
3: না, আসলে যারা আর্জেন্টিনার সাপোর্ট করে আর কি, তারা সবাই তো চাচ্ছে যে আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হোক। তো আমরা আসলে যেভাবে দেখি যে লাস্ট ওয়ার্ল্ড কাপের পরে, মানে গত 4 বছর আর্জেন্টিনা আমরা যদি স্কোয়াডটা দেখি, তাদের কিন্তু আপনার প্লেয়ারগুলো ওভারঅল প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু সব টপ ক্লাস প্লেয়াররা, হ্যাঁ টপ পারফর্মার, ইউরোপে যারা পারফর্ম করতেছে মিডফিল্ড ডিফেন্স, শুধু গোলকিপার দেখলে মার্টিনেস তার এজ বেশি হতে পারে, বাট তার কিন্তু পারফরমেন্স কিন্তু এখনো টপ লেভেলের পারফরমেন্স করতেছে। তো মেসি আছে, একটা মানে এক্সট্রা একটা ইনফ্লুয়েন্স করে তাদেরকে, প্রতিপক্ষের জন্য একটা ভয়ের কারণ। তো আশা করতেছি আর্জেন্টিনা এবারও চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফেভারিট টিমের ভিতরে একটা টিম।
0: আমার মনে হয় একটা বিরতিতে
2: ওয়ার্ল্ড কাপে দেখেন একটা জিনিস হইল, চ্যাম্পিয়ন হতে পারুক আর না পারুক, মানে আর্জেন্টিনা ব্রাজিল সবসময়
0: আলোচনা থাকবে। আমরা একটা ছোট বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা চালিয়ে নেব। দর্শক, বিশ্বকাপ দামামা বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন, আমরা সেই আয়োজনে আছি আপনাদের সঙ্গে। তারাই আপনারা দেখছেন এবং শুনছেন বিশ্বকাপ দামামা বাংলাদেশ বেতারের ফিফা বিশ্বকাপ 2026 উপলক্ষে যে বিশেষ আয়োজন, সেই আয়োজনে আপনাদের সাথে আছি আমি এসএম আব্দুল শাকুর, সাথে আছেন কায়সার হামিদ এবং শাহেদুল আলম শাহেদ, দুজন ফুটবলের মানুষ। আমরা আপনাদের সঙ্গেই আছি, আসলে আপনাদের প্রশ্ন মতামত, আপনারা টেলিফোনে কথা বলছেন, সেগুলো সবকিছুই আমরা সামলে নেওয়ার চেষ্টা করছি, অতিথিদের কাছে আপনাদের প্রশ্ন বা মতামত ছুড়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক এই মুহূর্তে বাংলাদেশ বেতারের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানেও বেশ কিছু মানুষ কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলো কিছুটা রিড আউট করি, তারপরে আমাদের অতিথিদের সঙ্গে আলাপ করব। একজন বলছেন মেহেদী হাসান মামুন, তিনি বলছেন প্রিয় দল আর্জেন্টিনার জন্য ভালোবাসা, এরকম বাংলাদেশ আর্জেন্টিনার অনেক ফ্যান আছে। আমাদের সঙ্গে আছেন শান্ত ইসলাম, ফুটবলের সৌন্দর্য লিওনেল মেসি, মেসিকে আসলে ফুটবলের সৌন্দর্য হিসেবে উনি ট্রিট করেছেন। আমাদের সঙ্গে আচ্ছা অতিথি হিসেবেও কাউকে কাউকে তারা সাজেস্ট করছেন, এরকম নাম বলছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে ময়মনসিংহ এর গৌরীপুর থেকে আছেন শাহিন আহমেদ খান, তিনি যুক্ত হয়ে কথা বলছেন। চাঁদপুর থেকে আছেন বি এম শাহাবুদ্দিন, আছেন সাকিব হাসান বিদ্যুৎ, তিনি আছেন ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে। অনেক দূরে দূরে থেকে আমাদের আসলে অনেক শ্রোতারা যুক্ত হয়ে আছেন, বাংলাদেশ বেতার আসলে এভাবেই যুক্ত হয়ে থাকেন, টেলিফোনও নিতে চাই আসলে আমাদের। জি শ্রোতা দর্শক, জি কোথা থেকে বলছেন? ও আপনার কমেন্ট রিড আউট করছিলাম মাত্রই।
4: সেটি হচ্ছে এই যে এবারের তুলনামূলক শক্তিশালী দলগুলো যেমন ব্রাজিল, স্পেন, তারা তুলনামূলক দুর্বল দলের সাথেও ড্র করে যাচ্ছে, আসলে এটি কোন স্ট্র্যাটেজি কিনা বিশ্বকাপের জন্য ফুটবল বিশ্লেষকগণ কি ভাবছেন ব্যাপারে একটু জানবো।
0: ওকে ওকে ওকে, এটা আমার মনে হয় যে আলোচনায় এর মধ্যে অনেকগুলো জিনিস আমরা করেছি। তারপরে সাহেব আপনার কাছে একটু যাই, যে ওনার মন্তব্যটা হচ্ছে যে কিছুটা কাগজে কলমে দুর্বল দলের সাথে, যারা কাগজে কলমে এগিয়ে থাকা দল, তারা কিছুটা হোচট খাওয়া কিংবা সমান্তালে লড়ছে, এটা কি স্ট্র্যাটেজির অংশ নাকি আসলে এটা এরকমই?
3: না আসলে এখন তো ফুটবল যে মডার্ন ফুটবল, এখানে স্ট্র্যাটেজি থাকে আপনার, মূলত আমরা প্রি ম্যাচগুলো থেকে আমরা অপোনেন্ট অ্যানালাইসিস করি আর কি, তো তারাও করে, তারা এভাবে দেখে, তো ইন্ডিভিজুয়াল প্লেয়ার আপনার যারা ভালো অপোনেন্ট টিমে, তাদেরকে আপনার আগে থেকেই তারা প্রি প্ল্যান করে কিভাবে ডিফেন্ডিং করবে, ডাবল ডিফেন্ডিং হোক, ওয়ান বি ওয়ান হোক। তো আসলে এগুলা সব ম্যাচের প্ল্যান, এগুলো একটা স্ট্র্যাটেজি, এগুলো আসলে হঠাৎ করে হচ্ছে না। এগুলো নিয়ে তারা প্রি প্ল্যান করেছে, মাঠে ট্রেনিং করেছে, দেন তারা এগুলা মানে আসল ম্যাচে আপনার এক্সিকিউট করছে আর কি প্ল্যানগুলো আর কি।
0: কাগজে কলমের মতো করে তো মাঠে খেলা যায় না। আমরা যদি আজকের ম্যাচগুলোর দিকে একটু আসার চেষ্টা করি, সেখানে আমরা জানি যে আজকে ইতিমধ্যে ইরান এবং নিউজিল্যান্ডের ম্যাচটা হয়ে গেছে, সেটা আমরা কথা বলেছি। তার বাইরে আরো তিনটা ম্যাচ আছে, তার মধ্যে একটা হচ্ছে ফ্রান্স এবং সেনেগাল। ফ্রান্স আনডাউটেডলি ওয়ান অব দ্য বেস্ট টিম, এখনো কিলিয়ান এমবাপ্পের দিকে মানুষ তাকিয়ে আছে, তার হাতে আরো একটা বিশ্বকাপের ট্রফি হয়তো তাদের সমর্থকরা দেখতে চায়। ইরাক এবং নরওয়ে তাদের একটা ম্যাচ আছে, ঠিক একই সঙ্গে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার ম্যাচ যেটি আগামীকালকে 7টায়। যদি ফ্রান্স সেনেগাল নিয়ে প্রথমে আলাপ করি, যে ফ্রান্স আসলে পরপর দুটো বিশ্বকাপের ফাইনাল, 18-তে চ্যাম্পিয়ন, 22-এ এসে টাই ব্রেকে এসে কিলিয়ান এমবাপ্পের কান্না, সবকিছু মিলে এই দলটিও পরপর দুবার আসলে বিশ্বকাপ ফুটবলের ট্রফি জিততে পারত হয়তো। এবারে ফ্রান্সের কেমন দেখছেন?
2: ডেফিনেটলি আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো, মানে ফাইনালে যাওয়ার মতো একটা টিম ফ্রান্স ডেফিনেটলি। এবং এমবাপ্পের পারফরমেন্স তো নো ডাউট ইজ এ গুড পারফর্মার এখন পর্যন্ত। এখন ওকে যদি ঠেকাইতে পারে, মানে মানে তার যে পারফরমেন্স ওরা যদি ঠেকাইতে পারে, তাহলে আমার মনে হয় যে একটু আগে সাহায্য বলল যে আন্ডারডগ টিমগুলি তারা চেষ্টা করছে যে বিগ টিমগুলির যেমন হোক পয়েন্ট ছিনিয়ে নিয়ে আসা। তো ওইরকম যদি মানে অঘটন না ঘটে এই খেলা আমি অবশ্য ফ্রান্সকে এগিয়ে রাখবো জয়ের ক্ষেত্রে।
0: যদি না অন্যান্য ম্যাচগুলোর মতো কিছুটা অঘটন হয়,
2: অঘটন হইলে কিন্তু জমে ওঠে, অঘটন হইলে আলোচনা জমে ওঠে, বিশ্বকাপ জমে ওঠে। এই যে কতগুলি অঘটন, এগুলো তো আমরা নিজের কল্পনাই করিনি যে মানে এই যে এশিয়ান টিম বলেন অন্যান্য টিম যে ড্র করলো, এগুলি তো মানে মানে এতগুলি হোঁচট খাবে যে যারা টপ র্যাঙ্কিং টিমগুলি আমরা চিন্তা করিনি।
0: এখানে একটু ফিরতে চাই, সেটা হচ্ছে এবারের যে ফরমেশনটা, 48 দল, তারপরে 32, তারপরে যথারীতি নকআউটের যে জায়গাগুলো, সেখানে দেখেন 12টা গ্রুপ, এবং 12টা গ্রুপ থেকে এই যে পয়েন্ট তালিকা, গোলের ব্যবধান, এটা কিন্তু একটা বড় ভূমিকা রাখবে এবারের বিশ্বকাপে। তো সেই জায়গা থেকে এসে যে বড় দলগুলো ছোট দলের সাথে যে হোঁচট খাওয়া, কোন কোন বড় দলকে আমরা এরকম প্রথম রাউন্ড থেকে বিদায় হতে দেখব নাকি?
3: হ্যাঁ, এটা তো অবশ্যই হতেই পারে, কারণ আপনার প্রথম ম্যাচে যেহেতু ছোট দলগুলো আপনার যারা অলরেডি পয়েন্ট নিয়ে নিয়েছে বড় দলগুলোর কাছ থেকে, তারা চেষ্টা করবে নেক্সট ম্যাচটা একটু ভালো করতে। তারাও কিন্তু এখন চেষ্টা করবে যে এই গ্রুপ থেকে তারা কোয়ালিফাই করতে পারে কিনা। তো এটা অবশ্যই একটা মানে আমরা সামনের ম্যাচগুলো মনে হয় যে আরো কম্পিটিটিভ হবে আর কি, ছোট টিমগুলো ভালো করবে।
0: ইরাক এবং নরওয়ের ম্যাচ, সেই ম্যাচটা ভোররাত 4টাতে হবে আর কি। এবারে আসলে খেলাগুলো তো অধিকাংশই রাতে রাতে হয়। এই ম্যাচে কি আপনার প্রেডিকশন কি?
3: এই ম্যাচে আমি নরওয়েকে এগিয়ে রাখবো, কারণ আপনার যেহেতু ওই টিমে আর্লিং হালান্ড আরো কিছু ভালো প্লেয়াররা আছে, তো ইরাকও ভালো করবে, কিন্তু আমি নরওয়েকে এগিয়ে রাখবো।
0: এবারে আমরা আসি বাংলাদেশের সমর্থকগুলের একটা বড় অংশ জুড়ে থাকে, আর্জেন্টিনা এবং ব্রাজিল। আর্জেন্টিনা লিওনেল মেসি সহ এমিলিয়ানো মার্টিনেজ পুরো একটা কম্প্যাক্ট টিম, সেই টিম মুখোমুখি হবে আলজেরিয়ার সাথে। তো কাগজে কলমের হিসাব করলে তো আর্জেন্টিনাকে এগিয়ে রাখার কথা, আর পরিসংখ্যান এবং এবারের বিশ্বকাপে যেভাবে শুরুর দিকের ম্যাচগুলো যেভাবে দেখলাম, এবং গতবারের অভিজ্ঞতা বলছে যে সৌদি আরবের সাথে প্রথম ম্যাচে আর্জেন্টিনা হেরে বসা, বাংলাদেশের যারা আর্জেন্টিনার সমর্থক আছে তাদের জন্য আসলে কালকের ম্যাচের আপনার আলোচনা কি?
2: আসলে আমরা যে সময় খেলতাম যে মোহামেডান আবহানে যেন দুই ভাগে ভাগ হয়ে যেত, বাংলাদেশের সমর্থকদের মধ্যে দেখেন এই যে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুটি ভাগেই বিভক্ত, তারপরে অন্যান্য দলের সমর্থকরা আছে সারা বিশ্বেই। আমি মনে করি যখনই বিশ্বকাপ আসে
0: ফুটবল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনা
2: এদের কোনো বিকল্প নাই, ওরা যেমনই খেলুক মানে রেজাল্ট যাই হোক না কেন দেখবেন যে ওরা সবাই আশা করে যে এরাই চ্যাম্পিয়ন হবে। এখন আর্জেন্টিনা দর্শকরা তো চাচ্ছি যে যাতে ব্রাজিলের মতো তারা হোজট না খায় এবং এটা তারা জিতুক। তো এই খেলা আমি একটু ডেফিনেটলি আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো জয়ের ক্ষেত্রে। তারপরেও আমি আশা করব যে এই খেলা যদি আর্জেন্টিনা হোজট খায় তাহলে বিশ্বকাপটা জমবে আর কি,
0: আর্জেন্টিনাকে হারার কথা বলতে,
2: হারা না ড্র হইল মনে করেন এটা একটা
0: মানে ড্র হতে পারে, যদি গতবারের মতো হেরেও যায়। সাহেব ভাই, নিশ্চয়ই কাগজে কলমে আসলে কাসেম ভাইয়ের যে ওপিনিয়ন সেটার বাইরে যাওয়া দেওয়ার মধ্যে সুযোগটা কম, কিন্তু আপনি কোন কোন জায়গাতে মনে হয় যে কালকের ম্যাচটাতে আলজেরিয়া জিততে পারে?
3: না, আমি আসলে বলবো আলজেরিয়া, আমার কাছে যেটা মনে হয় তারাও আর্জেন্টিনার সাথে অল অ্যাটাকিং ফুটবল খেলবে না, তারাও আমার মনে হয় যে
0: ডিফেন্সিভ ফুটবলটা,
3: তারা একটু মিড ব্লক বা লো ব্লকে স্টার্ট করবে, দেন তারা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলবে। কারণ আমরা জানি আর্জেন্টিনা স্কোয়াড যারা মিডফিল্ড বলেন ফরওয়ার্ড লাইন, ডিফেন্স লাইন, তারা মানে বল পজিশন রাখার মতো অনেক প্লেয়ার আছে, তাদের সাবস্টিটিউট অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তো এই তো আশা করতেছি।
0: আমরা আমরা আরেকটা ফোন নেই, এরপরে হয়তো আর ফোন নেওয়া যাবে না। দর্শক শ্রোতা কে আছেন কোথা থেকে, যদি নাম পরিচয় জানিয়ে সংক্ষেপে প্রশ্ন বা মতামত জানান।
5: আমি আপনাদের
0: আচ্ছা প্রশ্ন বা মতামত কিছু আছে
5: আপনাদের থেকে? আমি
0: আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আমরা আপনার অনুভূতিকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে উনিও আমাদের একজন নিয়মিত শ্রোতা বা দর্শক, এবং আপনাদেরকে দেখে ভালো লাগছে এবং ওনারা কানেক্টেড, দেখেন কত দূর থেকে কানেক্টেড আছেন। আমাদের কিন্তু ভালো লাগছে, এবং আপনাদের এই ভালো লাগাটাই কিন্তু বাংলাদেশ বেতারকে সমৃদ্ধ করছে। এবং বাংলাদেশ বেতার দেখেন চমৎকারভাবে বিশ্বকাপের যে আয়োজনটা আছে, আমাদের আয়োজন চলছে বিশ্বকাপের দামামা। আমরা যদি দর্শক শ্রোতা আপনাদের কাছে একটু বলি যে আমরা এই মুহূর্তে অবশ্য FM 90 মেগাহার্জ এবং FM 104 মেগাহার্জ থেকে আমরা বিদায় নিতে চাই, তবে আমরা থাকছি কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে, অর্থাৎ বাংলাদেশ বেতারের যে ফেসবুক পেজ বা আমরা থাকব কমার্শিয়াল সার্ভিসের ফেসবুক পেজ, ঠিক একই সঙ্গে বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা বেশ খানিকটা সময় এই অনুষ্ঠান চালিয়ে যাব। তবে আমরা এই মুহূর্তে FM ফ্রিকোয়েন্সি 90 মেগাহার্জ এবং FM 104 মেগাহার্জ থেকে আপাতত বিদায় নিচ্ছি।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। সঞ্চালনায় ছিলেন আব্দুস শাকুর, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনা ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হলো।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: রাতের বাজে 12টা, আবাসিক এলাকার ভেতর একেও না যাক, এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য আমাদেরই সহ্য হচ্ছে না। এদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতে ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরও এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়?
1: এই যতির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
2: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।

0: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন। দেশ উন্নয়নে অংশ নিন। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না। এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

0: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আসুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ, তাই ধূমপান পরিহার করুন। মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে দুবালতি পানি ও এক বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতেই তা আগুনে নিক্ষেপ করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, আমাদের আয়োজনে এখন শুনবেন দেশের গান। শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি। শিল্পীর কণ্ঠে গানটির কথা সাজিয়েছেন এস এম হেদায়েত এবং গানটিতে সুরারোপ করেছেন লাকি আখন্দ।

0: শ্রোতা বন্ধুরা, এস এম হেদায়েতের লেখা এবং লাকি আখন্দের সুরে দেশের গানটি শুনলেন বিজন চন্দ্র মিস্ত্রির কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন নজরুল সংগীত। কণ্ঠ দিয়েছেন কানিজ ফাতেমা জেবা।

0: আনিস ফাতেমার জেবার কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: মানব পাচারের একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 7,003,36,00,000 টাকা ব্যয় সম্বলিত 5টি প্রকল্প অনুমোদন করেছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন ও 2টি সংশোধিত প্রকল্প। অনুমোদিত প্রকল্পগুলো হল

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 7,003,36,00,000 টাকা ব্যয় সম্বলিত 5টি প্রকল্প অনুমোদন করেছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন ও 2টি সংশোধিত প্রকল্প। অনুমোদিত প্রকল্পগুলো হল কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আজ জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এর আগে জাতীয় সংসদের বৈঠকে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক সমস্যা মোকাবেলার পাশাপাশি টেকসই সমাধানের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন প্রকল্পগুলো পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। অপর লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সংসদে জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো আরও আধুনিক ও কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে, যাতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে জনসেবা পাওয়া যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে। আজ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ থাকা 3টি গণমাধ্যম আবারও চালুর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এ আহ্বান জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রার মতো সংবাদ মাধ্যমগুলো আবারও চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, 1975 সালের 16 জুন 4টি বাদে বাকি সব পত্রিকার কণ্ঠ রোধ করে হয়েছিল বাকশালী শাসনের বিরুদ্ধে জনক্ষোভ দমন করার জন্য। ফ্যাসিবাদ যেন আর কখনো মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য গণমাধ্যমকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। 16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আওয়ামী শাসনে গণমাধ্যম ও জুলাই অভ্যুত্থানের চেতনা শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রেল সংযোগ না থাকা 10 জেলায় সরকার রেল সেবা বাস্তবায়ন করবে। এ লক্ষ্যে সমন্বিত প্রকল্প নেওয়া হবে বলেও জানান তিনি। আজ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী এই কথা জানান। তিনি বলেন, ঢাকা মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সময় বাঁচাতে রেল যোগাযোগে কর্ড লাইন করার পরিকল্পনা নিয়েছে সরকার। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিকে দুই আসামির ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে এবং যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শুরু হবে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1টায় ফ্রান্স সেনেগালের এবং রাত 4টায় ইরাক নরওয়ের মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল 7টায় আর্জেন্টিনা আলজেরিয়ার বিরুদ্ধে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।
1: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। প্রিয় শ্রোতা, আপনারা এ মুহূর্তে শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজন, আর প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতারের

0: at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এ পালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছি তানিয়া সুলতানা, শেখ ইমরান সাঈদ ও আমি ইফাত সানিয়া ন্যান্সি। অধিবেশন তত্ত্বাবধানে প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন।
2: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা, এখন লালন গীতি শুনবেন অচিন পাখি অনুষ্ঠানে। প্রথম গানের শিল্পী কিরণ চন্দ্র রায়।

0: প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 17 জুন বুধবার বেলা 1টায় মৌলভীবাজার জেলা সফর করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন মোহাম্মদ আমিরুল ইসলামের কণ্ঠে। হামদটি লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, এ হামদটির পরই মোরশেদুল ইসলামের কণ্ঠে শুনবেন একটি নাতে রসুল।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার ন্যায্য পারিশ্রমিক পরিশোধ কর। ওই ব্যক্তি বেহেস্তে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে রাসুলের উম্মত নয়। আল হাদিস,
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে, শিল্পী খুরশিদ হাসান খান।

0: আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ সারাফাত আলী দুলু। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, স্মল রিসার্চ ভেসেল নির্মাণের উদ্যোগে গ্রহণের মাধ্যমে সামুদ্রিক গবেষণায় নতুন দিগন্ত তৈরি হয়েছে। একই সাথে এই ভেসেল নির্মাণ কাজ শুরুর মাধ্যমে খুলনা শিপইয়ার্ড লিমিটেড খুলনার শিল্প ও সামুদ্রিক খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন হল। তিনি আজ খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ ও অশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের আওতায় একটি স্মল রিসার্চ ভেসেল এবং একটি পন্টুন নির্মাণ কাজের লেইং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, সমুদ্রের মধ্যে খনিজ সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ রয়েছে, সমুদ্রের এই সকল সম্পদ সম্পর্কে জানতে গবেষণা প্রয়োজন, সুনীল অর্থনীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, এই স্মল রিসার্চ ভেসেলটি নির্মাণের মাধ্যমে দেশের সামুদ্রিক গবেষণায় এক নতুন দিগন্ত তৈরি হবে। সমুদ্রের বিশাল জলরাশিতে লুকিয়ে থাকা মূল্যবান খনিজ সম্পদ ও মৎস্য সম্পদ আহরণ সহ দেশের সামগ্রিক সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমিতে এই জাহাজের মাধ্যমে পরিচালিত গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলা প্রশাসক মিজহুর এনায়াত, পুলিশ সুপার তাজুল ইসলাম, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম সহ বাংলাদেশ নৌবাহিনী ও খুলনা শিপইয়ার্ডের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে এতদ অঞ্চলে পরিবেশগত যে পরিবর্তন ঘটেছে তা থেকে পরিত্রাণ পেতে হলে দেশকে সবুজায়ন করতে হবে। এ অঞ্চলে যে উষ্ণতা বেড়েছে এবং ক্রমান্বয়ে বাড়ছে, এর থেকে রক্ষা পেতে হলে বাতাসে অক্সিজেন সরবরাহ বাড়াতে হবে। আর অক্সিজেন সরবরাহ বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন ঘটানো। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কারণেই 25 কোটি বৃক্ষরোপণ 5 বছরের মধ্যে সম্পন্ন করার কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি আজ খুলনা মহানগরীর 22 নম্বর ওয়ার্ড এলাকার রূপসা ভেরিবাদ সংলগ্ন এলাকায় ম্যাটেরিয়াল রিকভারি MRF সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক বলেন, বর্জ্য থেকে সার ও গ্যাস উৎপাদনের লক্ষ্যে সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্লিন সিটিজ প্রকল্পের আওতায় এই রিকভারি সেন্টারটি নির্মাণ করা হচ্ছে। পরে KCC প্রশাসক 22 নম্বর ওয়ার্ড অফিসে এবং 21 নম্বর ওয়ার্ডের জোড়াগেট চত্বরে পৃথক পৃথক পরিবার পর্যায়ে সবজি বীজ, কম্পোস্ট সার, জিও ব্যাগ, মগ ও আছড়া বিতরণ করেন। KCC প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। অর্থনৈতিক সুমারি 2024 উপলক্ষে এক সেমিনার আজ বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের সভাপতিত্বে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক ও জেলা মৎস্য কর্মকর্তা সহ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। এদিকে অর্থনৈতিক সুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক এক সেমিনার আজ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে অর্থনৈতিক সুমারির ন্যাশনাল রিপোর্টের বিভিন্ন দিক তুলে ধরা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক ও সিভিল সার্জন সহ সংশ্লিষ্টরা এর সময় উপস্থিত ছিলেন। বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস 2026 উপলক্ষে এক আলোচনা সভা আজ সাতক্ষীরা প্রবীণ কল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস কাউসার আজিজ এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রবীণ কল্যাণ সংস্থার সভাপতির সভাপতিত্বে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ও উপজেলা সহকারী কমিশনার ভূমিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে স্টেডিয়াম এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। জলবদ্ধতা নিরসনে সরকারি খাল ও জলাশয় সীমানা নির্ধারণ, খনন, বাঁধ অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি আজ বাগেরহাট পৌর শহরে শুরু হয়েছে। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন প্রধান অতিথি হিসেবে এসব কর্মসূচি উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা উবি যশোর আঞ্চলিক কেন্দ্র এবং এর আওতাধীন উপ আঞ্চলিক কেন্দ্র সমূহের ক্যাম্পাসে আজ বৃক্ষরোপণ কর্মসূচি 2026 শুরু হয়েছে। বা উবি যশোর আঞ্চলিক কেন্দ্র প্রাঙ্গণে নতুন উপশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একটি বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরার দেবাটা উপজেলার টাউন শ্রীপুর কেদার মাঠে আটদলীয় কেদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল খেলায় রত্নেশ্বর ক্রিকেট একাদশ 2 উইকেটে কেদার স্মৃতি সংঘ ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: আমাদের রাজাভাই বলতেছে, এত আম কাটার আল্লাহর রহমতে এবারে যেমন কোরবানির ঈদে যেমন গরু ছাগলেরও অনেক
3: আমদানি ছিল না, আম কাঁঠালের অভাব নেই,
2: এবারে আম কাঁঠালের অভাব নেই, মানুষে আম কাঁঠাল খাচ্ছে, আম কাঁঠাল নিয়ে চিন্তা
3: ভাবনা বাসায়ও দিয়া তারপরেও থাকতেছে। হ্যাঁ,
4: ফল বাড়াই বল, ফল তো প্রত্যেক দিনই খাইতেই বকো।
2: আর এত সুমিষ্ট ফল, এত সুন্দর ফল, তো এইটাই, এই যে আম এবং কাঁঠাল, এই যে আমরাও খেলাম যে কয়েকদিন আগেই, আমরা মধুমাস বিদায় করলাম, তো এত যে আম এবং কাঁঠালের আমদানি, এত যে খাওয়া আমরা আল্লাহ সুযোগ দিয়েছেন, তারপরে কি হবে? আম যে এত, তারপরও যেটুকু আম থাকে, তারপরও যে কাঁঠাল থাকে,
4: শেষ করতে পারি না,
2: তো তারপরে আমরা কি করবো? এটা আমরা কি এইটার জন্য তো কোনো গুদাম ঘর নাই,
3: না
2: গুদাম ঘর গাভি নষ্ট হয়ে যাবে। আজকে এই বিষয় নিয়ে কিন্তু আমাদের দেশ আমার মাটি আমাদের এই ফোন ইন অনুষ্ঠান, বিষয়টা হচ্ছে আম ও কাঁঠালের রপ্তানি সম্ভাবনা ও করণীয়। আম ও কাঁঠালের রপ্তানি সম্ভাবনা ও করণীয়, এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান আজকে প্রচারিত হচ্ছে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরেবাংলা নগর ঢাকার মুখ্য প্রশিক্ষক মোহাম্মদ শফিউজ্জামান। শ্রোতা বন্ধুরা, আপনারা আজকে যে টেলিফোনে আমাদের করবেন, টেলিফোন করবেন, সেটা নাম্বারটা আপনি লিখে নেন, 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270। আমি আবারও বলছি, আমাদেরকে টেলিফোন করার নাম্বার কোন বিষয়টা নিয়ে? আম ও কাঁঠালের রপ্তানি সম্ভাবনা ও করণীয়, 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270। এই তিনটি নাম্বার আমাদের জন্য খোলা রয়েছে, আপনারা টেলিফোন করবেন এবং আপনার যদি কোন প্রশ্ন থাকে আপনারা কিন্তু তার জবাব পেতে পারেন। তা এখন আহ্বান জানাচ্ছি আমাদের আজকের মেহমান জনাব মোহাম্মদ শফিউজ্জামান, মুখ্য প্রশিক্ষক কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরেবাংলা নগর ঢাকা। তিনি বলবেন আম ও কাঁঠালের রপ্তানি সম্ভাবনা ও করণীয় নিয়ে। ভাই শুরু করুন, আপনাকে স্বাগত জানাই।
5: শুভ সন্ধ্যা।
2: শুভ সন্ধ্যা।
5: খুবই একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের আলোচনাটা হয়েছে এবং লাইভ অনুষ্ঠানটা হবে, যে আম এবং কাঁঠালের রপ্তানি সম্ভাবনা কেমন বাংলাদেশ থেকে। আপনারা জানেন বাংলাদেশ এই মুহূর্তে ফলে একেবারে টইটম্বর, বিভিন্ন ধরনের ফল, বিশেষ করে আম, কাঁঠাল, জাম, আনারস, লিচু, লটকন, একসাথে সবচেয়ে বেশি ফল এই জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস এই সময় আসে, এগুলোকে মধুমাস বলা হয়।
2: এবং হয়েছে
5: প্রচুর, প্রচুর হওয়াতে আমাদের প্রায় আম বা অন্য ফলের প্রায় 20-30% নষ্ট হয়ে যায়, পচে যায় অতিরিক্ত হওয়াতে, সংরক্ষণের অভাবে অথবা পরিবহনে নষ্ট হয়, গুদামে নষ্ট হয়, এটা একটা বিরাট
4: সমস্যা।
2: আচ্ছা, এর মধ্যে দেখা যাচ্ছে যে ফোন এসে গেছে বেশ কয়েকটি, আমরা কি শুনে নিই, ফোন নিয়ে নিই?
5: ওকে, আচ্ছা ঠিক আছে। শ্রোতা দর্শক শ্রোতা বন্ধুরা, যেটা
2: হ্যালো, কে বলছেন?
6: সভাপতি খোকন চন্দ্র দিগলা পাংখা রাজনীতিকে ভালো আছেন?
2: খোকন চন্দ্র, আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন তো?
6: আমি কিন্তু দুইটা প্রশ্ন করবো, একটি বসে আছে আমাদের দিগান্তরে পুকুর আছে, প্রায় দুই পাঁচ জমির পাড়, কিন্তু পুকুরে বড় বড় সিলভার মাছ মাঝে মাঝে সকালে।
2: আচ্ছা আমাদের আজকে
6: এইটার কারণ কি?
2: আজকে খোকন বাবু,
6: হ্যাঁ আম নিয়ে প্রশ্ন করবো তো,
2: আম ও কাঁঠাল। হ্যাঁ
6: আর আমার ঘরের কোনায় একটি কাঁঠাল আছে, কিন্তু কাঁঠালটা পাকে না, গত বড় পাকি নেই, কাছে দুলি বড় পাকে না, কিন্তু আসছে এই যে কি কারণে। আর এখন তো আমের বোল, আম ফুটে যাওয়ার ভিতরে ওই বোলগুলো কি ভাঙিয়ে দিলে পারে, ঠিক হবে কিনা এই আমি জানতে চাই।
2: বাহ সুন্দর একটি প্রশ্ন করেছেন, আমাদের সঙ্গে থাকেন, আরো প্রশ্ন করবেন। আর কে কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সাথে?
7: হ্যালো আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
7: শুভ সন্ধ্যা
2: ভাইয়া। শুভ সন্ধ্যা ভাইয়া, বলেন কে বলছেন?
7: জি
2: রপ্তানি সম্ভাবনা নিয়ে।
7: জি আজকে শুনেছি, গতকালকেও শুনেছিলাম। যাই হোক আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের নাটোরে তো আম কাঁঠালের বিখ্যাত, কিন্তু আমাদের কাঁঠালে এখন বর্তমানে দেখ পাকিছে, আমার দুইটা গাছে সমস্যা হচ্ছে, কাঁঠাল পাকার পর কাঁঠাল খাওয়া যায় না, মিষ্টি কম। কারণ
2: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাঁঠালের মিষ্টি কম হচ্ছে। আচ্ছা আপনি আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই একটা পরামর্শ আপনারা পাবেন আপনার মাধ্যমে অনেকই পাবে। হ্যালো, আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ কে বলছেন? আচ্ছা পাংশা রাজবাড়ি থেকে দিগন্ত কুমার।
8: আমে পোক ধরে খালি,
2: আচ্ছা
8: খালি পোকা।

0: কিছু পরামর্শ দেওয়া শুরু করি।
1: ধন্যবাদ। আসলে বাংলাদেশে যদি বিশেষ করে আমের কথা বলি, প্রায় ২৪ থেকে ২৫ লাখ মেট্রিক টন আম তো উৎপাদন হয়।
0: আচ্ছা,
1: এই আমের খুব একটা ছোট অংশ, প্রায় ২০০০ মেট্রিক টন আম বিদেশ যায়।
0: আচ্ছা,
1: আর বাকিটা কিন্তু দেশেই আমরা
0: খাওয়া হয়।
1: এবং দেশে খেতে যে আপনারা বাজারে দেখবেন, রাস্তাঘাটে দেখবেন, ক্যারেটে ক্যারেটে পচা আম পরে রয়েছে, এবং তারা এটাকে শুধু বাছাই করতেছে, ভালো ভালো বেছে বিক্রি করতেছে, পচাগুলো কম দামে বিক্রি করতেছে অথবা রাস্তার পাশে ফেলে রাখতেছে। এটার একটা সমস্যা যে সঠিক সংরক্ষণ করতে পারতেছি না। আমরা যদি সঠিক সংরক্ষণ করে সঠিক আম, পরিপক্ক আম পেকে বাইরে পাঠাতে পারতাম, তাহলে কিন্তু এটার চাহিদা অনেক। আমাদের আমের যে টেস্ট, আমাদের আমের যে স্বাদ, যে গন্ধ, বিশেষ করে হিমসাগর, আম্রপালি, বাড়িফুর, ল্যাংরা, এইসব আমের কিন্তু অনেক চাহিদা বাইরে। আমরা যদি গুণগত মানসম্পন্ন আম পাঠাইতে পারি, আমাদের এটা রপ্তানির সম্ভাবনা অনেক। বাংলাদেশের যদি বিদেশে পাঠাইতে পারে, আবার দেখেন বাংলাদেশের প্রায় ১ কোটি লোক বিভিন্ন দেশে থাকে, বাংলাদেশি ১ কোটি লোক। এই ১ কোটি লোকের কিন্তু দেশের ফলের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে, যার ফলে যেসব দেশে বাংলাদেশি থাকে সেই সব দেশে এগুলার সাপ্লাই বেশি থাকে, এটা পাঠানো। আর এর মধ্যে দুই একটা প্রবলেম আসছে, যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরতেছে না, একটা প্রবলেম বলছে যে কাঁঠাল ধরে না, আর আম গাছে এখন মুকুল আসছে।
2: আবার আরেক দিন বলল যে
1: কাঁঠাল মিষ্ট
2: হয় না,
1: কাঁঠাল গাছে কাঁঠাল ধরে না, এটা হচ্ছে এই জমিটার মাটি দেখা লাগবে, পরীক্ষা করা লাগবে যে কোন পুষ্টি উপাদানের ঘাটতি আছে কিনা, কোন পুষ্টি উপাদানের ঘাটতি আছে কিনা, সেটার একটা কারণ যে এটা পুষ্টি উপাদানের ঘাটতি আছে কিনা। আবার কাঁঠাল গাছটা কত বছর বয়সী, এবং আমরা অনেক সময় চারা লাগাই, সেই চারা কলমের চারা হয়, অনেক সময় বিচি দিয়েও চারা তৈরি করা হয়। এখন যদি বিচির চারা হয় তাহলে ওই গাছটাতে ফল ধরতে প্রায় ৫-৬ বছর লেগে যায়, অনেক
3: সময় লাগে,
1: সময় লাগে, কিন্তু কলমের হইলে ১ বছর পরেই ফল ধরে। এখন তার প্রবলেম, সমস্যাটা আমি একটা পরামর্শ দেব, যে কাঁঠাল গাছে যে ফল ধরতেছে না, উপজেলা কৃষি অফিস বা তার ব্লকে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, যারা আমাদের ইউনিয়ন পর্যায়ে কাজ করে, তাদেরকে একটু জায়গাটা দেখানোর জন্য। আরেকটা বড় সমস্যার কারণে গাছে ফল ধরে না, যদি গাছে রোদ না পড়ে পর্যাপ্ত, রোদ না হলে কোনো ফল ধরবে না, কোনো গাছে ফল হবে না,
0: বিরাট সমস্যা।
1: কারণ রোদ না হলে খাবার তৈরি করতে পারবে না পাতার সাহায্যে।
0: হ্যালো, আমার সাথে হ্যালো হ্যালো
4: ওয়ালাইকুম
2: আসসালাম,
0: কে বলছেন, কোথেকে বলছেন?
4: চট্টগ্রাম জেলা সন্দীপ থানা ইউনিয়ন উইথেকে সাইবুলিয়া বলছি।
0: সাইবুল ভাই বলেন।
4: দাদা আমি তো নিয়মিত শুনি, বুঝছেন?
0: হ্যাঁ, আপনি আমাদের নিয়মিত কলারও।
4: আমার তো মনে করেন মাছের খামার আছে, তারপরে সাত বাসের আছে, কমাদি আছে, এখন কৃষি লোন পাই না, বুঝছি না, কৃষকের থেকে কৃষি লোন পাই না, বুঝছেন? আমরা তো সবাই বলছি স্যার, তো আমার শস্য দিচ্ছে আমার।
0: জি জি বলেন।
4: আমার শুধু আমার না, অনেক লোকের আম গাছ আছে, বুঝলেন, প্রচুর আম, এবছর খুব প্রচুর আম, ওই যে সব পোকা পোকা। আর কাঁঠাল গাছ আছে, কাঁঠাল একটা গাছের কাঁঠাল ফাটে ফেটে যায়, এইটার কারণগুলো বলবেন।
0: আচ্ছা সাইবুল ভাই, আপনি আমাদের সঙ্গে থাকেন, আমাদের পরামর্শ শুনতে থাকেন আপনি। আচ্ছা, আর কেউ আছেন আমাদের সাথে? হ্যালো
5: হ্যালো
0: কে বলছেন? একটু ভালো করে বলো বাবা, নামটা
2: তোমার, নামটা বলো, নামটা কোথা থেকে বলতেছ?
0: আচ্ছা, কোথেকে বলছো?
5: পাংশা থেকে।
0: পাংশা থেকে, আচ্ছা বলো।
5: পেয়ারা গাছ আছে, আমার একটা পেয়ারা গাছ আছে, খালি পোক ধরে।
0: আচ্ছা ঠিক আছে, আমাদের সঙ্গে থাকো, বুঝতে পেরেছি, আমরা শুনতে থাকো।
1: হ্যাঁ ধন্যবাদ।
0: আচ্ছা, আর কেউ আছেন আমাদের সাথে? হ্যালো
6: হ্যালো, আসসালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
6: নেত্রকোনা থেকে রাফি।
0: নেত্রকোনা থেকে রাফি?
6: হ্যাঁ হ্যাঁ
0: বলেন বলেন বলেন।
6: মানে কোন দেশে আমের রপ্তানি বেশি হয়?
0: আচ্ছা রাফি, আপনি আমাদের সঙ্গে থাকেন, কোন দেশে আমরা বেশি আম রপ্তানি করি? সুন্দর প্রশ্ন।
6: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ ধন্যবাদ। দুই তিনটা প্রশ্ন প্রায় একই রকম আছে, যে আম গাছে আমে পোকা হচ্ছে। আম গাছে পোকা হয় যখন আমের ফুল আসে, ফুলের মধ্যে যে জাস্ট আমের যখন দানাটা গঠন হইতে থাকে, সেই সময় ওই আমের যে ভোমরা পোকা, যেটা আমের ভিতরে পোকা থাকে, আমরা পাড়ার পরে যে কীড়া পাই,

0: সেই পোকাটা ডিম পারে, সেই ডিমটা আমও বড় হইতে থাকে, সেও বড় হইতে থাকে, বড় হইতে হইতে এক সময় সে ওই ডিম ফুটে, ডিম ফুটে আমের কিরাটা পরিপক্ক হয়। এর জন্য আমরা আম গাছের এই পোকা দমন করার জন্য তিনটা রুটিন শিডিউল বলি, যে স্প্রে করা লাগবে, ওষুধ স্প্রে করা লাগবে, কারণ ওষুধ খারাপ হইলেও এই পোকা দমনের জন্য করা লাগবে, এমন টাইমে করব যেটা আমার মানব স্বার্থে কোনো ক্ষতি হবে না। যেমন তিনটা স্টেপ বলতেছে, ফুল আসার আগে একটা স্প্রে করতে হবে, গাছে ফুল আসে নাই এই সময় স্প্রে করে অনেকগুলো, আপনারা নিশ্চয়ই যারা আম চাষী আছেন আপনারা যদি দেখেন যে আম গাছের কাছে গেলে দেখবেন একটা পোকা ঝিঝি করে ওঠে এবং চোখে মুখে এসে পোকা বাড়ি খায়, সেটাকে বলে হোপার পোকা, সেই পোকাটাও দমন করতে হবে। সেই পোকা দমন করার জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে, না হলে আম গাছে যে প্রথমে মুকুল আসবে, মুকুলের সমস্ত রস এই পোকাটা চুষে খাবে, তখন আর কোনো দানাই হবে না। এরপরে বল যখন ছোট ছোট টিকটিকি ডিমের মতো বল হবে, তখন একটা স্প্রে করতে হবে যাতে পোকা এর ভিতরে ডিম না পারতে পারে। এবং লাস্ট স্প্রেটা করতে হবে মার্বেলের মতো যখন হবে, মার্বেলের সাইজ, তো মার্বেলের সাইজে যদি আপনি স্প্রে করেন তাহলে মার্বেল সাইজ থেকে আম পরিপক্ক হইতে প্রায় দেড় মাস থেকে দুই মাস সময় লাগবে। কিন্তু যে পেস্টিসাইড দিলেন বা যে ওষুধটা দিচ্ছেন, যে কীটনাশক দিচ্ছেন, এই কীটনাশকের কিন্তু ইফেক্ট থাকবে বারো দিন বা পনেরো দিন সর্বোচ্চ, যার ফলে এটা মানব দেহে কোন ক্ষতি হবে না, বিষ আর আমার কাছে আসার সুযোগ নাই। কিন্তু আপনি যদি ওই তিনটা টাইম মিস করেন, পরবর্তীতে আপনি যদি এটা আরো চালাতে থাকেন তখন এই পোকা আর দমন করতে পারবে না, তখন বিষ দিলে এটা আমার শরীরে এসে পড়বে পাকার আগে।
1: টেলিফোন এসে নিয়ে নিই।
0: ওকে,
1: হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথেকে বলছেন?
2: আমি খোকন চন্দন। আমার আর একটি প্রশ্ন আছে, এখন তো গুনে গুনে বৃষ্টি আসছে, এখন কি মানে কোনো ক্যাফে কি কলক দলি পারে হওয়ার সম্ভাবনা আছে কিনা, সেইটা আমি একটু জানতে আসছে।
1: আচ্ছা, সঙ্গে থাকেন খোকন বাবু। আর কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন?
3: লাইনটা কেটে গেল,
1: লাইনটা কেটে গেছে, সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা,
0: ওকে, ধন্যবাদ। রাফি একটা প্রশ্ন করছেন নেত্রকোনা থেকে, যে কোন দেশগুলোতে আমের রপ্তানি বেশি হয়। বাংলাদেশ থেকে মূলত যেখানে বাঙালি কমিউনিটি, বাংলাদেশি লোক থাকে, সেই সব দেশে যায়, বিশেষ করে যুক্তরাজ্য, ব্রিটেন, ইতালি, ফ্রান্স আর মধ্যপ্রাচ্যের দেশগুলো, কাতার, আরব আমিরাত, সৌদি আরব, এগুলাতে আমের রপ্তানি বেশি হয়। তবে আসার কথা, গত বছর থেকে চীনেও আমাদের আম রপ্তানি শুরু হয়েছে, চীনও আমাদের আম নিচ্ছে, কারণ চীন একটা খুব বড় দেশ, চীনে যদি আমরা আম পাঠাতে পারি তাহলে আমাদের আমের
1: বিরাট সম্ভাবনা, বিরাট সম্ভাবনা। হ্যালো, কেউ আছেন আমাদের সাথে? হ্যালো, টেলিফোন নিয়ে নি। হ্যালো, হ্যালো,
4: আসসালাম আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
4: হ্যাঁ হারুন ভাই, ভালো আছেন আপনারা সবাই?
1: জি বলেন, আপনি আজকে কি আপনার নাম বলেন?
4: আমি মোহাম্মদ লুৎফা জোরদার, বড়খোলা পাংশা থেকে বলছি।
1: আচ্ছা আচ্ছা,
4: লুৎফা হাদি মোহাম্মদ মিন্টু, আমরা সবাই শুনতেছি ভাই। আমি জানতে চাচ্ছি, বলছেন
1: জি,
4: এই যে গরু, গরু গরুর হলে কি আপনার লেগে এখনই যে ইবার আসছে বলছেন, ওই ফোর ফোর বসন্ত, এইটা হইলে কি করবো বলছেন, আর ছাগল।
1: আচ্ছা, আমাদের আজকের বিষয় কিন্তু আম ও কাঁঠালের রপ্তানি সম্ভাবনা এবং আমাদের কি করণীয় সে বিষয় নিয়ে তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকেন। হ্যাঁ, আম ও কাঁঠালের, হ্যাঁ, আম ও কাঁঠালের রপ্তানি সম্ভাবনা নিয়ে কিছু বলবেন বা আমাদের করণীয় নিয়ে কিছু বলবেন, জিজ্ঞেস করবেন। কাঁঠাল
0: ধন্যবাদ, কাঁঠালের বেশি কয়েকজন মিলে একটা সমস্যা বলছেন, কাঁঠাল ফেটে যায়। কাঁঠাল ফেটে যায় মূলত বোরন নামক একটা সার আছে, সেই বোরন সারের ঘাটতি যদি জমিতে হয় কাঁঠাল ফেটে যাবে। দুই নাম্বার, যখন খরা চলে, খরাকালীন, কারণ বৃষ্টি হওয়ার আগে একটা বড় খরা যায় চৈত্র মাসে, ফাল্গুন মাসে, সেই খরার সময় যদি জমিতে পানি কম থাকে তখন পানির অভাবটা হয় যে আমরা তো কোনো পানি দেই না, পানি না দেওয়াতেও এটার একটা ইমব্যালেন্স সৃষ্টি হয় কোষ বিভাজনের, তখন ফেটে যায়। আবার কিছু জাতেরও বৈশিষ্ট্য এরকম আছে যে বেশি পেকে গেলেও ফেটে যায়। আরেকজন আরেকটা প্রশ্ন করেছিলেন যে কাঁঠাল মিষ্টি হচ্ছে না বা কাঁঠাল মিষ্টতা কম, অতিরিক্ত পরিপক্ক কাঁঠালও মিষ্টতা হবে না, যদি সঠিক সময়ে কাঁঠালটা না পাকতে পারে সেই কাঁঠালের রসালো হবে না, সেটা শুকায় যায়। যেমন জাম্বুরা টাম্বুরা দেখবেন যে বেশি হয়ে গেলে শুকনা, রস থাকে না, পার হয়ে গেলে, তাহলে সঠিক টাইমে ফল পারা কিন্তু একটা কাজ। আর কাঁঠালে ভালো জাতের কথা বলেছেন, পাঠালে ভালো জাত আপনার নাটোর বড়াই গ্রাম থেকে বলেছেন। নাটোরে একটা সরকারি সেন্টার আছে, তারা নার্সারি, নাটোরে হর্টিকালচার সেন্টার। সেই হর্টিকালচার সেন্টারে নানান ধরনের কাঁঠালের চারার জাত আছে, যেমন বারো মাসিক কাঁঠালের চারা। আবার কাঁঠালের কিন্তু একটু বড় সমস্যা আঠা, আঠার জন্য অনেকেই কাঁঠাল খেতে চায় না। কিন্তু আসার কথা, আমাদের দেশে এখন আঠাবিহীন একটা কাঁঠাল আসছে, যে কাঁঠালে হাতে কোনো আঠা লাগবে না, যেটা আঠা তৈরি হয় না। আপনারা সেই হর্টিকালচার সেন্টারে যাবেন, হর্টিকালচার সেন্টারে যেয়ে আপনার পছন্দ মতো আপনি কিরকম কাঁঠাল চান, সেই সাইজের বা সেই শেপের সেই গুণাবলীর কাঁঠাল জোগাড় করবেন। কারণ কাঁঠাল একটা খুবই পুষ্টিকর ফল, ভিটামিন এ প্রচুর, এবং আমরা গ্রাম এলাকায়, বিশেষ করে ময়মনসিংহ এলাকা, শ্রীপুর, গাজীপুর এইসব এলাকায় কাঁঠাল প্রচুর হয় এবং মানুষজন বেশ কাঁঠাল খায়, এবং তাদের সকালে নাস্তায় দেখা যায় যে এরকম কাঁঠাল।
3: মোহাম্মদ রাফিদ হাসান, আইইউবিএটি শিক্ষার্থী। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে রাখি যে স্যারের প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থী আমাদের মানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, যারা আরকি ডিপ্লোমা কমপ্লিট করে এখানে ব্যাচেলার করছেন বর্তমানে আমার সাথে। তো আমার একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে কাঁঠাল আসলে বাহ্যিকভাবে দেখি অনেক ক্ষেত্রে বোঝা যায় না যে কাঁঠালটি আসলে পেকেছে কিনা। যখন আমরা বাসায় আনি তখন দেখি যে ভিতরে হয়তো গোটাটা একটু আঠালো আঠালো, কিন্তু ভিতরে দেখা যাচ্ছে যে মানে কাঁটাই রয়ে গেছে। তো আমি আসলে বুঝবো কিভাবে যে কাঁঠাল পেকেছে, আর কোনরূপ ফরমালিন বা কার্বাইড ছাড়া আমরা কিভাবে এটাকে ই করতে পারি, পরিচর্যা করতে পারি যাতে দ্রুত পাকে?
0: আমার কাছে মনে হয়েছে প্রায় নিয়মিত শ্রোতা আইইউবিটিতে, সে পড়াশোনা করে এবং নিয়মিত সে খবর রাখে এবং সে খুবই টেকনিক্যাল বিষয়ও আলোক শত্রু করে। যেমন আমের একটা সুবিধা, আমি জানি এটা হিমসাগর আম, এটা স্বাদ কেমন, এটা গন্ধ কেমন, আমার কাছে মানসিক প্রস্তুতি আছে। এটা ল্যাংরাম, ল্যাংরামের স্বাদ আমি জানি, এটা আম্রপালি, সেটাও আমি বুঝি। কাঁঠালের কিন্তু এই একটা সমস্যা, কাঁঠালের কোন জাত পরিচিত নাই, খালি কাঁঠাল। এটা কি জাত? এখন আমাদের বিজ্ঞানীরা চেষ্টা করতেছে কাঁঠালের জাত দিতে। যখনই কাঁঠালের জাত জানা যাবে তখন আমরা বুঝতে পারবো যে কোন কাঁঠাল পাকলে শক্ত থাকে, কোন কাঁঠাল পাকার পরে নরম হয়। কারো শক্ত কাঁঠাল পছন্দ, কারো আবার নরম নরম কাঁঠাল পছন্দ, তখন এই চয়েসটা করে নেওয়া যাবে। কিন্তু আমাদের কাঁঠালের ব্যাপারীরা বিভিন্ন জায়গা থেকে কাঁঠাল যে সংগ্রহ করে, তখন আর এটার কোন বৈশিষ্ট্য থাকে না যে কোন বৈশিষ্ট্য কোন কাঁঠাল। এটা অনুমানের উপর নিতে হয়। তারপর রাফিদ, ম্যাচিউর কাঁঠাল চিনার একটা বুদ্ধি আছে। কাঁঠালের গায়ে যে কাঁটাগুলা থাকে, সেই কাঁটাগুলা যদি বেশি চোকা চোকা থাকে তার মানে এটা ইম্যাচিউর। আবার যদি বেশি ফেটে যায়, বেশি সরায় যায়, তাহলে এটা বেশি পাকছে। এই মাঝামাঝি একটা ইনডেক্স নির্ধারণ করে নিতে হবে,
1: নিজেরা এটা বুঝে নিতে হবে। যদি খুব শক্ত শক্ত লম্বা লম্বা থাকে সেটা তখনও
0: পাকে নাই।
1: আচ্ছা, হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো,
5: আসসালাম আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম
5: ভাই, আমি মোহাম্মদ লুৎফর সর্দার, বড়খোলা পাংশা।
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। একটু আগে আপনি করছেন, বলেন।
5: না, আমি এর প্রশ্ন করবো, বলছেন লাইনটা কাটিয়ে দিলেন কে?
1: আমরা তো কাটিনি, আমরা তো
5: আপনি বলছেন ভাইয়া। আপনারা যে আমার গ্রাম অঞ্চলে যে আমের লেগে পুষতে কেমিক্যাল কিছু লোক পাঠাচ্ছে, এই করে আম পাকায় বসছেন।
1: আমি আমার সঙ্গে থাকেন আর কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো, হ্যালো,
5: হ্যালো, ভাই, আপনার সবাই ভালো আছেন?
6: ভালো।
5: কথা বলছি হাজি মোহাম্মদ মিন্টু আলোনিয়া, ইসলামগঞ্জ বাজার, উপজেলা প্রেসিডেন্ট, জেলা চারপুর থেকে।
1: হ্যাঁ মিন্টু ভাই, বলেন, আপনার প্রশ্ন থাকলে বলেন, আর নেওয়া সম্ভব না এখন। আপনি শেষ
6: সংক্ষেপে আপনার প্রশ্নটা
1: করুন।
5: হ্যাঁ, বলছে যে কাঁঠাল খেয়ে তো যে গরমের দিনে কাঁঠাল এত গরম, তারপরে গরমের ভিতরে কাঁঠালটা খাওয়া কি জন্য উপযোগী, এই পদ্ধতি আলোচনা করতে। ধন্যবাদ।
1: আচ্ছা,
0: ধন্যবাদ। লুৎফর জোয়ারদার সাহেব একটা প্রশ্ন করেছেন যে আমে কেমিক্যাল ব্যবহার করে। আম যদি সঠিক টাইমে, যখন যেটা পাকার কথা, আপনি যদি সেই সময় পাকেন তাহলে সেটাতে কোনো কেমিক্যাল লাগবে না, কারণ আম পাকার এক দুই দিন পরে এমনি ঘরে পাকবে। কিন্তু যখন মানুষ অপরিপক্ক আমটা নিয়ে আসে, আগে কাঁচা অবস্থায় নিয়ে আসে, তখন এই কেমিক্যাল দেয়। আর এই কেমিক্যালের বিরুদ্ধে প্রতিনিয়তই ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে এবং তাদের জন্য এই নাই সরকারের এই নিরাপদ খাদ্যের বিষয়ে সরকার খুবই শক্ত
1: এবং যেন থাকলে।
0: হ্যাঁ, আরেকটা হচ্ছে একটা বিষয় আমি প্রায় মিস হয়ে যাচ্ছে, কাঁঠাল। কাঁঠালের কিন্তু রপ্তানির সম্ভাবনা অনেক, কারণ এখন সবাই এই সবজি জাতীয় মিট খাইতে চায়। কাঁঠালটা কিন্তু সবজি মিট বলা হয়, যে সবজির মাংস। কাঁঠাল দিয়ে এখন উন্নত বিশ্ব বার্গার বানায়, কারণ তারা ফ্যাট খাইতে চায় না। কাঁঠাল দিয়ে
7: তারা
0: হ্যাঁ এঁচো রান্না করে, কারি রান্না করে, বার্গার তৈরি করে, ফ্রোজেন জ্যাকফ্রুট এগুলো তারা খায়। আরেকজন বলছে যে আপনার কাঁঠালের কেন এই গরমের মধ্যে কাঁঠাল খাইতে হবে, গরম কাঁঠাল খাইলে আর একটু গরম লাগে, এটাও কাঁঠাল। আবার কাঁঠালের সিজনটা বর্ষাকালের জন্য, কিন্তু বর্ষার সময় কাঁঠালটা বেশি পাকে। কাঁঠালে প্রচুর ভিটামিন এ আছে এবং অন্যান্য শক্তি, কার্বোহাইড্রেট বেশি। এটা খেলে আমাদের শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা, বিশেষ করে ভিটামিন বি আছে এখানে, ভিটামিন এ প্রচুর, এখানে প্রচুর কার্বোহাইড্রেট আছে, মিনারেলস আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা খেলে শরীর এগুলোকে ধরে রাখে। কারণ ভিটামিন এ জানি আমরা শরীর প্রিজার্ভ করে রাখতে পারে। এখন এই কাঁঠাল আর আম যদি আমরা রপ্তানি করতে যাই,
1: সংরক্ষণ কিভাবে করব?
0: সংরক্ষণ ওকে, রপ্তানির একটা সমস্যা শুধু বলি যে আমাদের পণ্যগুলোর সার্টিফিকেশন নাই, যে এই জিনিসটা ভালো, এখানে কোনো বিষ নাই, এটা মুখে মুখে বলা কিন্তু কোনো সার্টিফিকেশন নাই। তো বাংলাদেশে বর্তমানে গ্যাপ সার্টিফিকেশন শুরু হয়েছে, গুড এগ্রিকালচার প্র্যাকটিস, উত্তম কৃষি ব্যবস্থাপনা চর্চা, সেই সার্টিফিকেশন দিলে বহির্বিশ্বে ইয়া যাবে। আর সংরক্ষণ হচ্ছে কাঁঠালের আমরা আমের আম সত্য বানাইতে পারি, আমের আমরা জ্যাম বানায় রাখতে পারি, আমের জেলি মোরব্বা বানায় রাখতে পারি। ইভেন এখন পাকা আম ডিপ ফ্রিজে মানুষ রাখে, ডিপ ফ্রিজে রেখে দিলে পরে বের করে খায়। লিচুও ডিপ ফ্রিজে রেখে যায়, পরে বের করে পানিতে দিলে কিছু করার মধ্যে নর্মাল হয়ে যায়। আর আমাদের বিভিন্ন বেসরকারি উদ্যোক্তা যখন এগুলো প্রক্রিয়াজাতকরণে ছোট ছোট শিল্প কারখানা করলেই দেখা যাবে যে এগুলো আরো বেশি হবে, কারণ ইতিমধ্যে প্রাণ কোম্পানি চাটনি বানাচ্ছে,
1: বিভিন্ন রকম
0: বানাচ্ছে, বিভিন্ন কোম্পানিগুলো করলে ক্যানজার যদি আমরা করতে পারি, কারণ প্রচুর ফল নষ্ট হয়। আমরা প্রয়োজনের চেয়ে তো অনেক সময় বেশি খাই, আছে দেখা আরো কম খাইলেও চলতো। এগুলো আমরা যদি ক্যানজাত করতে পারতাম তাহলে বহির্বিশ্ব রপ্তানি করে আমরা অনেক টাকা পাইতাম এবং অনেক উদ্যোক্তা।
1: আশা করি শ্রোতা ভাই বোনেরা আপনারা আপনাদের কথার যেগুলো জিজ্ঞেস করেছিলেন তার জবাবও পেয়েছেন এবং আরো অনেক নতুন নতুন পরামর্শ পেয়েছেন। এবং আপনারা যে যেখান থেকে টেলিফোন করেছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আসর শেষ করব এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের যে মেহমান জনাব মোহাম্মদ শফিউজ্জামান, মুখ্য প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শের-ই বাংলানগর ঢাকা। তিনি আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বলেছেন, আপনাদের পরামর্শ দিয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের দেশ আমার মাটি আমার অনুষ্ঠান থেকে বিদায় নেব। আজকের আসরে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা উঠি আজকের
6: মতো,
7: চলো যাই।

0: বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা নিশাত শাহরিয়ার, কানিজ ফাতেমা লুনা এবং আমি নওশিন ফারহান নূর। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মেজবা চৌধুরী, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সুলাইমান হোসেন, মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং মোহাম্মদ শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে আমাদের সাথে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবারে। দূরবারে আজ আপনাদের জন্য রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, আমি নওশিন ফারহান নূর,
1: সঙ্গে রয়েছি আমি নিশাত শাহরিয়ার।
0: প্রিয় শ্রোতা, আধুনিক গানের অনুষ্ঠান অলংকারের প্রথমে শোনাতে চাই শিল্পী আপেল মাহমুদের কণ্ঠে গান। গানটির গীতিকার এবং সুরকার শিল্পী নিজেই।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুর্বারে আধুনিক গান শুনছেন অলঙ্কার অনুষ্ঠানে। এবার শিল্পী শাহনাজ রহমতুল্লাহ গানের কথা সাজিয়েছেন, জীবননেসা জামাল সুর করেছেন আজাদ রহমান।

আধুনিক গানের অনুষ্ঠান অলংকারী এবারের নিবেদন শিল্পী মনির খানের গান। গানটির গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার ফুয়াদ নাসের বাবু।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা আধুনিক গান শুনছেন অলঙ্কার অনুষ্ঠানে। এবারে শোনাব কনক চাপার কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন মইনুল ইসলাম খান।

প্রিয় শ্রোতা, আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কার শুনছেন আজকে দুরবারে। শোনাব এখন হুমায়রা বশির ও রাজা বশিরের কণ্ঠে গান। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন রাজা বশির।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুরবারে আধুনিক গান শুনছেন অলংকার অনুষ্ঠানে। এবারে শোনাব সৈয়দ তৌফিক জোহরির লেখা গান। সুর করেছেন আলী আফতাব লনি, শিল্পী রাকিবা ইসলাম ঐশী।

সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনছেন। প্রিয় শ্রোতা, আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কারে আমাদের এখনকার পরিবেশনা কিশোর দাসের কণ্ঠে গান। গানটির গীতিকার মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি, সুরকার রুহেল খন্দকার।

0: প্রিয় শ্রোতা, চমৎকার এই আধুনিক গানের সাথেই শেষ হয়ে গেল আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কার।
1: প্রিয় সৈনিক ভাইরা, আজকে দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
0: আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কার উপস্থাপনায় ছিলাম আমি নওশিন ফারহান নূর,
1: সঙ্গে ছিলাম আমি নিশাত শাহরিয়ার।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। ইংল্যান্ডের সাউদাম্পটনে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ড এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ছয় ওভারে এক উইকেটে 38 রান করেছে। একই ভেন্যুতে রাত 11:30টায় অপর ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে খেলতে নামবে। আগামীকাল আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের তিনটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে লিডসে। বাংলাদেশ সময় বেলা 3:30টায় খেলা শুরু হবে। একই ভেন্যুতে সন্ধ্যে 7:30টায় ভারত নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। বার্মিংহামে বাংলাদেশ সময় রাত 11:30টায় পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে। আগামীকাল চট্টগ্রাম বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বেলা 2:00টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। আগামী শুক্রবার একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় এবং রোববার তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগেই জানানো হয়েছে ঢাকায় অনুষ্ঠিত তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2-1 সিরিজ জিতেছে বাংলাদেশ। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত 1:00টায় খেলা শুরু হবে। এছাড়া আগামীকাল ভোর 4:00টায় বোস্টনে ইরাক নরওয়ের, সকাল 7:00টায় কানসাসে আর্জেন্টিনা আলজেরিয়ার এবং অস্ট্রিয়া জর্ডানের মধ্যকার ম্যাচটি সকাল 10:00টায় সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে। এদিকে আজ সকালে অনুষ্ঠিত খেলায় মিশর ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র, ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি 2-2 গোল এবং সৌদি আরব ও উরুগের মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। আগামীকাল লখনৌতে ভারত এবং আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 2:00টায় দিবারাত্রির ম্যাচটি শুরু হবে। চলতি মাসের 20 তারিখে চেন্নাই দুদলের মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিন ম্যাচের সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। এদিকে আগামীকাল ওভালে স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় ক্রিকেট টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 4:00টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। তিন ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যে তৃতীয় শেষ টেস্ট ম্যাচটি 25 জুন নটিংহ্যামে শুরু হবে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আগামী 20 জুন ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বালক বিভাগের ফাইনালে সিলেটের লংলা খাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহের ত্রিশাল দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মোকাবেলা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং খুদে ফুটবলারদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। চলতি মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব-19 বালক দল অংশ নেবে। ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত সম্প্রতি এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। চলতি মাসের শেষের দিকে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিকদের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি 3টি ওয়ানডে এবং 1টি টি টোয়েন্টি ম্যাচও খেলবে। এদিকে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজবুল হোসেন শান্তর নেতৃত্বে ইতিমধ্যে 15 সদস্যের দল ঘোষণা করেছে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক। সেই সাথে দলে ফিরছেন মিডল অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়। 28 জুন হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্টটি শুরু হবে। 6 জুলাই থেকে ওয়ানডে ও 15 জুলাই থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর ও সাফল্যময় জীবন আমরা সবাই চাই। সুন্দর ও সাফল্যময় জীবন পেতে হলে আমাদেরকে সঠিক পরিকল্পনার মাধ্যমে জীবনের পথে এগিয়ে যেতে হবে। আমাদের সবার ইচ্ছেগুলো পূরণ হোক, আমাদের সবার জীবন সাফল্যমণ্ডিত হোক, এমনটাই আমাদের প্রত্যাশা। সেই সাথে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সুখী সংসার।

0: ইমপ্লান্ট একটি দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এটি মূলত একটি ছোট পাতলা প্লাস্টিকের রড যা হরমোন নিঃসরণ করে গর্ভধারণ প্রতিরোধ করে। ইমপ্ল্যান্ট সাধারণত হাতের উপরের অংশের চামড়ার নিচে স্থাপন করা হয়। এটি একজন দক্ষ স্বাস্থ্যকর্মী দ্বারা স্থাপন ও অপসারণ করা হয়। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই নিবেদন করছি এ সম্পর্কিত একটি আলোচনা। অংশগ্রহণে ডাক্তার নূরে ইশরাত নাজমি ও ডাক্তার ইশরাত জাহান।
1: প্রিয় শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই এবং জিজ্ঞাসারও শেষ নেই, এবং বিশেষভাবে কাদের জন্য কোন পদ্ধতি বা কোন নিয়ন্ত্রণ ব্যবস্থাটা প্রযোজ্য এ নিয়েও অনেক ধরনের জল্পনার কল্পনার অবকাশ রয়েছে। তো আজ বিশেষ একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইমপ্ল্যান্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ইশরাত জাহান এবং আমাদের আজকের বিষয় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট। প্রথমে ডক্টর ইশরাত জাহান, আপনার কাছ থেকে আমি জানতে চাইব ইমপ্ল্যান্ট বিষয়টি কি।
2: ধন্যবাদ নাজমি। যেটা হলো যে ইমপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি অস্থায়ী দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল পদ্ধতি। এটা প্রযোজ্য একটা দুইটা চিকন নরম ক্যাপসুলের মতো থাকে, যেটা চিকনটা হচ্ছে দেয়াশলাইয়ের কাঠির থেকেও চিকন, যা মহিলাদের হাতের কোনো এর উপরে ভিতরের দিকে চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এটা ক্যাপসুল

0: হয়। তো এটি নিশ্চয়ই খুব অস্বস্তিদায়ক একটি পদ্ধতি আমাদের অনেকে মনে হতে পারে, এ ব্যাপারে আপনার পরামর্শ?
1: না, এটা তেমন অস্বস্তি না, কারণ আমরা নিচে একটু ফুটা করে ঢুকিয়ে দেওয়া হয় এবং অনেকের মনেই থাকে না যে ভিতরে কিছু আছে এরকম আর কি।
0: এই পদ্ধতিটি বিশেষভাবে কাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোন কোন দম্পতির জন্য আপনারা উপদেশ দেন যে এই পদ্ধতি তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে একেবারে উপযুক্ত?
1: যে কোনো সক্ষম দম্পতি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তবুও যে এমন হয় যে যাদের হয়তো যারা এস্ট্রোজেন কন্টেইনিং পদ্ধতি নিতে পারেন না, যেমন কম্বাইন্ড পিল খেতে পারেন না, যাদের এস্ট্রোজেন ব্যবহারে অসুবিধা রয়েছে, যেমন যাদের মাইগ্রেন আছে, হার্ট ডিজিজ আছে, তারপরে লিভার ডিজিজ আছে, এরকম মানুষজন যারা এস্ট্রোজেন নিতে পারেন না তারা শুধুমাত্র পোস্টন নেবেন, তাদের জন্য এটা খুব ভালো হয়। আর যেই মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হয়।
0: এই ক্ষেত্রে কি বিশেষ কোন ব্যাপার রয়েছে যে দুটি সন্তান থাকতে হবে, কিংবা কোন সন্তান কয়জন থাকতে হবে, বা কোন সময়টায়, অর্থাৎ কত বছর বৈবাহিক অবস্থা, কিংবা কতটা বাচ্চা থাকলে?
1: এটা এরকম কোনো কিছু নাই যে কোনো সময় নিতে পারবে, যেহেতু এটা অস্থায়ী পদ্ধতি এবং ওটা ওই ক্যাপসুল খুলে ফেললেই সেটা তার কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার ফার্টিলিটিটা আবার ফিরে আসে। সুতরাং এমন কোন অবস্থা নাই যে কোনো সক্ষম দম্পতি এটা নিতে পারেন।
0: এক্ষেত্রে মহিলাদের বয়সের কোনো ব্যাপার রয়েছে কিনা?
1: বয়সের কোনো ব্যাপার নাই আসলে এখানে। হ্যাঁ, যে পোস্টন হরমোন সবসময় নিতে পারে, যেটা আমরা যেটা বলি যে মাসিকের প্রথম 5 থেকে 7 দিনের মধ্যে ইমপ্ল্যান্ট নিতে হবে, এবং ইমপ্ল্যান্টটা নিতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে।
0: অর্থাৎ এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে মাসিকের প্রথম 5 থেকে 7 দিনের মধ্যে প্রথম যখন একজন দেবেন সেই হিসেবে,
1: হ্যাঁ 5 থেকে 7 দিনের মধ্যে নেবেন, যে তখন যাতে তার ওভুলেশন না হয়ে যায়, ওভুলেশন হওয়ার আগেই তা নিতে হবে আর কি।
0: এবং এটা একবার ঢুকালে সেটা কতদিন পর্যন্ত কার্যকর থাকতে পারে?
1: এটা হচ্ছে, এটা দুই রকমের আমাদের দেশে পাওয়া যায়। একটা হচ্ছে ইমপ্লানন, ইমপ্লাননটা একটি কাঠি, সেটা 3 বছরের জন্য। আর একটা পাওয়া যায় জ্যাডল, জ্যাডলটা হচ্ছে দুইটি কাঠি এবং সেটা 5 বছরের জন্য।
0: এবং এর পরবর্তীতে তাকে মনে রেখে সেই তারিখ অনুযায়ী কি স্বাস্থ্যকেন্দ্রে আবার?
1: হ্যাঁ, ওই যে স্বাস্থ্যকেন্দ্রে একটা কার্ড দিয়ে দেওয়া হয় এবং সেই কার্ডে মানে ইমপ্ল্যান্ট পরানোর তারিখ লিখে দেওয়া হয়, তারপর সেখানে বলে দেওয়া হয় যে কোনো অসুবিধা হলে আসবে, কোথায় আসবে, আর না হলে সে 3 বছর পর বা 5 বছর পর ওই তারিখে এসে খুলবে আর কি। আর যদি এর মধ্যে যদি কোনো তার অসুবিধা হয় তাহলে আসবে, আর যদি এমনিতে অনেক সময় হয় যে খুলে ফেলবে, বাচ্চা নিতে ইচ্ছা চিন্তা করছে, তখনও খুলে ফেলতে পারে।
0: ডক্টর ইশরাত, আপনি বলেছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে, তো এই বিশেষ সেবাটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে?
1: এই সেবা ওই সব জায়গাতেই পাওয়া যায়, যেমন হচ্ছে যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেটা আছে, ফ্যামিলি প্ল্যানিং এর উইং আছে, সেখানে পাওয়া যাবে, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তারপরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, এবং কিছু এনজিও আছে আমাদের দেশে, কিছু এনজিও ভীষণ ভালো কাজ করছেন এই ব্যাপারে, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে, তাদের ওখানে পাওয়া যাবে।
0: এই ধরনের পদ্ধতির জন্য কি হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন আছে?
1: না, কোনো ভর্তির কোনো প্রয়োজন নাই এবং কোনো অ্যানেস্থেশিয়া দেওয়ারও দরকার নাই।
0: অর্থাৎ খুব বেশি ভয়ের কোনো কারণ?
1: না না, কোনো ভয় নাই।
0: সার্জারি বা অপারেশন নিয়ে যেটা অনেকের ভয় থাকে?
1: না না, কিচ্ছু নাই, ইনশাআল্লাহ। না না, কিছু না ইনশাল্লাহ,
0: এরকম কিছু নেই। তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এটা কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি জানতে চাইছি কি কি বিশেষ সুবিধা রয়েছে এই ইমপ্ল্যান্ট ব্যবস্থার?
1: বিশেষ সুবিধা অসুবিধা সবগুলাই, যেটা হচ্ছে এই পদ্ধতিটি যেটা 3 বছর 3 বছর, 2 কাঠি 5 বছর জন্য কার্যকর, পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, খুবই কম। আর যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে, বুকের দুধের মানে কোয়ালিটির কোনো অসুবিধা হয় না, সেজন্য বুকের দুধ খাওয়ালেও নেওয়া যায়, বুকের দুধ কমায় না যেটা বলি আমরা। আর বলছিলাম একটু আগে যে ইস্ট্রোজেন কন্টেইনিং যারা নিতে পারে না তাদের জন্য ভালো হয় পোস্টন কন্টেইনিং নিতে। আর প্রসব পরবর্তী, পোস্টপার্টাম যেটাকে আমরা বলি, যে প্রসব পরবর্তী পদ্ধতি হিসেবে এটা খুব ভালো,
0: আর
1: এবং খুলে ফেললে সাথে সাথে তার সক্ষমতা ফিরে আসে এবং সন্তান ধারণ করতে পারে।
0: তো বিশেষ করে যারা প্রতিদিন খাবারটাকে অনেক কষ্টকর মনে করেন, যে প্রতিদিন পিল খাওয়াটা,
1: প্রতিদিন পিল খাওয়াটা অসুবিধা
0: কষ্টকর
1: মনে থাকে না, ভুলে যায়, হ্যাঁ ভুলে গেল, বা কোন খুব ব্যস্ত থাকে অনেক সময় ভুলে যায়, তাও তখনও তাদের জন্য এটা খুব সুবিধা,
0: খুবই সুবিধাজনক একটি পদ্ধতি। খুব সুন্দর বলেছেন ডক্টর ইশরাত। এবার আপনার কাছে জানতে চাইব এই ব্যবস্থার বিশেষ কোন অসুবিধা রয়েছে কিনা, শারীরিক কিংবা পারিবারিক?
1: আচ্ছা, শারীরিক যেটা বলছি যে অসুবিধা ঠিক না, অনেক সময় অনেকের মাসিক অনিয়মিত হয়, অনেকের হয়তো স্পটিং হয়, ফোটা ফোটা রক্ত যায়, অথবা 2 মাসিকের মাঝখানে ফোটা ফোটা রক্ত যায়, অনেকের কম ব্লিডিং হয়, অনেকের মাসিক বন্ধ হয়ে যায়। তো বন্ধ হলে তখন বুঝতে পারে না যে কি এটা আবার কি গর্ভসঞ্চার করে হয়েছে নাকি এমনি বন্ধ আছে। আর এইগুলো হলে তো মানে তেমন অসুবিধা হয় না, মানে পেশেন্টরা বা ক্লায়েন্টরা মেনে নেয় এটা, কিন্তু অনেক সময় মাসিকের সময় বেশি রক্ত যায়, রক্তস্রাব বেশি হয়। হ্যাঁ, আর প্রজেস্টেরনের জন্য, প্রজেস্টেরন হরমোনের জন্য যেটা হয়, যদিও খুব অল্প পরিমাণে প্রত্যেক দিন সিক্রেট হয়, তো মাথা ব্যথা বা অনেকের ওজন বাড়ে বলে বলা হয় আর কি, অল্প, খুবই অল্প এটা হয় আর কি, অনেকের একটু ব্রণ হতে পারে।
0: অর্থাৎ হরমোন

0: কিছু অসুবিধা দেখা যেতে পারে, তবে অন্যান্য হরমোনজনিত কিছু পিল যেগুলো মুখে খেতে হয় সেগুলো থেকে কি পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই কম,
1: অনেকটাই কম। হ্যাঁ,
0: আর অনেকে আছেন যে মনে করেন যে মাসিকের মাঝখানের সময়টায়, যে সময়টায় মাসিক হচ্ছে বা হওয়ার কথা ছিল, ওই সময়টায় মাসিক না হলেও একটু তলপেটে ব্যথা, এই ধরনের ব্যথা বা অতিরিক্ত রক্তস্রাব বা হচ্ছে সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, এই ধরনের ব্যবহারের সাথে কি বা এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবস্থার সাথে কি এগুলো কোনো
1: না? সাদা স্রাবের সাথে নয়, সাদা স্রাব তো আসলে ভ্যাজাইনাল ইনফেকশন হয়, তো যেটা হয় যে কন্ডম ব্যবহার করলে ভ্যাজাইনাল ইনফেকশনটা কম হয়। হ্যাঁ, আর এইসব মানে প্রজেস্টেরন বা নিজেই মহিলা ইয়ে নিয়ে থাকেন, হরমোন নিয়ে থাকেন, তো তার তো আর কন্ডম ব্যবহার করা হয় না, তখন কিছু ভ্যাজাইনাল ইনফেকশন হতে পারে, সেই জন্য সাদা স্রাব হয়। এটার সাথে আসলে সম্পর্ক নেই,
0: এটা সম্পর্ক নেই, অর্থাৎ এটা এই ইমপ্ল্যান্টের
1: পার্শ্বপ্রতিক্রিয়া না, অবশ্যই না।
0: আমরা সবশেষে জানতে চাইব ডক্টর ইশরাত আপনার কাছ থেকে, এই যে ইমপ্ল্যান্ট যেদিন তার চামড়ার নিচে বসানো হলো, ঠিক তার কতদিন পর থেকে এর কার্যকারিতা শুরু হবে? অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বলে থাকি যে একটি নতুন যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা হয়, কিছুদিন অন্যান্য কোন অস্থায়ী ব্যবস্থা এই ক্ষেত্রে কি নিতে হবে কিনা?
1: এক্ষেত্রে আসলে ওই দিন থেকেই সে ইয়ে হয়ে গেল, কারণ পরের দিন থেকে তার হরমোন সিক্রেট হবে এবং 24 আওয়ার্স এর পর থেকে সেটা কার্যকর হবে। সুতরাং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই যে অন্য কোনো ব্যবস্থা নিবে,
0: অর্থাৎ প্রথম থেকেই তিনি মোটামুটি
1: নিশ্চিত থাকবেন। পোস্টার হরমোন সিক্রেট হয় তো ওভুলেশন হয় না, সুতরাং ওভুলেশন না হলে তার বাচ্চা হওয়ার সম্ভাবনাও থাকে না।
0: তবে শুধু একটি ব্যাপারে গুরুত্বপূর্ণ যে সময়টা তাকে মনে রাখতে হবে, কার্ডটাকে সংরক্ষণ করতে হবে, এবং যেটা আপনি বলেছেন দুই ধরনের ব্যবস্থা রয়েছে, একটি 3 বছরের জন্য, একটি 5 বছরের জন্য। অর্থাৎ যে সময়টা শেষ হবে তার কিছুদিন আগেই সম্ভবত তাকে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জানাতে হবে যে তার সময় হয়েছে,
1: ওই দিন মানে শেষ দিনে গেলেও হবে, হ্যাঁ শেষের দিকে, অথবা উনি যদি ইচ্ছা পোষণ করেন যে বাচ্চা নিবেন তাহলেও এটা খুলে ফেলতে যেতে পারেন,
0: একই জায়গায় আবার
1: একই জায়গায় যাবেন, হ্যাঁ যে বলবেন যে খুলে নিব।
0: ডক্টর ইশরাত জাহান আপনাকে ধন্যবাদ খুব সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য, বিশেষ করে ইমপ্ল্যান্ট যেটি আমাদের সবার জন্য একটি খুব ভালো একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, বিশেষ করে আমরা জানলাম বেশ কিছু সুবিধা রয়েছে এবং নিশ্চিন্ত মনে অনেক দম্পতি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। আর আজকে যারা শুনলেন আমাদের অনুষ্ঠানটি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট এর সম্পর্কিত আলোচনাটি শুনলেন। আশা করি এ থেকে আমরা সবাই উপকৃত হব। প্রিয় বন্ধুরা, পরিবারকে ছোট রাখুন, সুখী পরিবার গড়ুন, সন্তান সংখ্যা সীমিত রেখে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে নেন। প্রিয় বন্ধুরা, ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে, বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে, বাসা বাড়িতে ফুলের টব বা পরিত্যক্ত পাত্রে পানি জমতে দেওয়া যাবে না, আর অবশ্যই ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। আমাদের সচেতনতা হোক আমাদের নিরাপত্তা। এই আহ্বানে বিদায় নেব আজকের সুখী সংসার থেকে। গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম সজীব দত্ত, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
3: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিতে।

0: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজকে সহজ করে দেন। আল কুরআন এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহ

0: بهذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাঈদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ, তাই ধূমপান পরিহার করুন। বিশেষ করে মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। আগুন থেকে সাবধানে থাকুন। হাতের কাছে দুবালতি পানি এবং এক বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতে আগুনে নিক্ষেপ করুন।
4: বাংলাদেশ বেতার। একটু পরে শুনবেন সংবাদ এবং তারপরে সংবাদ পর্যালোচনা। বাংলাদেশ বেতার

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শানাস পারভীন। শুরুতেই শিরোনাম, চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রকল্প সহ 7,003 কোটি টাকারও বেশি ব্যয় 5টি প্রকল্প একনেকে অনুমোদন। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। সরকার গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সমস্যা সমাধানে প্রকৃত সহযোগী হিসেবে কাজ করতে চায় বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সারাদেশে শিগগিরই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধবন্ধের চুক্তিতে ইরানকে আর কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া হবে না বলে G7 সামিটে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে ফ্রান্স সেনেগালের এবং ইরাক নরওয়ের মোকাবেলা করবে। আগামীকাল সকালে আর্জেন্টিনার মুখোমুখি হবে আলজেরিয়া। শুনছিলেন শিরোনাম,
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 7,003 কোটি 36 লাখ টাকার 5টি প্রকল্প অনুমোদন করেছে। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন 3টি এবং সংশোধিত 2টি রয়েছে। সভায় অনুমোদিত 5টি প্রকল্প হল প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রকল্প সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, ফেনী জেলাধীন মুহুরী কহুয়া বন নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প, পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কুমারকান্দি এলাকা রক্ষা প্রকল্প। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন 100টি উপজেলা 1টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সবুজ ও টেকসই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং নবায়নযোগ্য জ্বালানির বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সরকারের ভুল নিয়ে গণমাধ্যম গঠনমূলক সমালোচনা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। তিনি সরকার প্রধান হিসেবে দায়িত্বের সীমাবদ্ধতা ও নানা সমস্যার কথা তুলে ধরেন এবং গণমাধ্যমের নামে সোশ্যাল মিডিয়ায় যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আজ জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান। এর আগে জাতীয় সংসদের বৈঠক স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক সমস্যা মোকাবেলার পাশাপাশি টেকসই সমাধানের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। অপর লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সংসদে জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে আরও আধুনিক ও কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে, যাতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই জনসেবা পাওয়া যায়। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামলে বৈষম্যের কারণে বেকার হয়ে পড়া সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঐতিহ্যবাহী দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস এবং জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রা পুনরায় চালু করার জোর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আজ সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজ ও প্রযুক্তির অনেক কিছু পাল্টালেও সাংবাদিকদের কর্মসংস্থানের সুনির্দিষ্ট সুযোগ সৃষ্টি করা হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
2: এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার এই সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য কমিটেড আছে এবং তারা কাজ করছে সে বিষয়ে। সংবাদপত্রের মালিকরা যারা বিভিন্ন আপনার হাউসগুলো আছে তারা কিন্তু অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়ে দেয়। আমি একদম বলতে চাই করতে স্পষ্টভাবে, এটা কোন সভ্যতার মধ্যেই পড়ে না। এটাকে আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং আমি অনুরোধ করবো যে আপনারা তীব্র ভাষায় এটা প্রতিবাদ জানাবেন।
0: একই অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে দেয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সমস্যা সমাধানে প্রকৃত সহযোগী অংশীদার হিসেবে কাজ করতে চায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অতীতে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের ভাইরাসের জীবনী ভালো করে পাঠ করা দরকার।
3: নতুন কোন পরিকল্পনা চিন্তা করব তখন আমরাও যাতে অতীতের এই সমস্ত ভাইরাসে আক্রান্ত না থাকি, সে কারণেও আমাদেরকে অতীতের ফেসিবাদকে বারবার পাঠ করা দরকার এবং সম্ভবত পালিয়ে যাওয়া ফেসিবাদের শিখণ্ডের জীবনী যদি খুব ভালো করে আমরা পাঠ করতে পারি, আমাদের প্রত্যেকেরই নিজের মনের মধ্যে যদি অজান্তে লুকিয়ে থাকা কোন শৈলতান্ত্রিক ফেসিবাদী ভাইরাস থেকে থাকে তাহলে সেটা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করতে পারে।
0: দেশের মানুষের জন্য সহজলভ্য, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, সরকারের স্বাস্থ্যনীতি এখন কেবল রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার উপরও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোন ধরনের হস্তক্ষেপ করবে না, বরং গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীন দেখতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। আজ রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী শাসনামলে গণমাধ্যম ও জুলাই গণ অভ্যুত্থানের চেতনা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সমালোচনার পাশাপাশি সরকারের ভালো দিকগুলোরও জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে ফ্যাসিবাদ দূর করার জন্য সাংবাদিকদেরও দায়িত্ব রয়েছে।
4: জুলাইয়ের আন্দোলনে আমরা যেই আন্দোলন করেছি এবং আমরা যেই ফলটা পেয়েছি এটা ধরে রাখতে হবে। ফ্যাসিস্ট যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে আপনাদের যেরকম অংশগ্রহণ, আপনাদের যেরকম সহযোগিতা প্রয়োজন, রাজনীতিবিদদের যেরকম সহযোগিতা প্রয়োজন, ঠিক তেমনি সকল শ্রেণী পেশার মানুষের, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সহকর্মীদের আমার, তাদেরও এখানে অংশগ্রহণটা খুব জরুরি।
0: সারা দেশে শিগগিরই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীর হোলি ফ্যামিলি মেডিকেল কলেজে হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন এ ক্যাম্পেইন সফল করতে সরকার কাজ করছে। তিনি বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে এবং সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
5: আমরা লাইসেন্সটা বাতিল করেছি, আমি মনে করি হ্যাভ নট ডান এনিথিং রং। ছয়টা বেবিকে কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে আর শান্তিতে ঘুমাবে আঙ্গুল দেখিয়ে অথরিটিকে, দ্যাট ক্যানট বি। উই শুড কাম এট এ পয়েন্ট টু পানিশ অল দ্য পিপলস লাইবল ফর অল দ্য ব্যাড ইনসিডেন্সেস।
0: এদিকে আজ দুপুরে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ঝটিকা সফরে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখত হোসেন রোগীদের চিকিৎসা সেবায় নানা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগের প্রমাণ মেলায় তাৎক্ষণিকভাবে হাসপাতাল তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের 17 বছরের নিয়োগ দেওয়া লোকজন এবং তাদের দালালরা হাসপাতালটিকে জিম্মি করে রেখেছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রত্যাহার করা হয়েছে, পাশাপাশি 3 সদস্যের কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রেল সংযোগ না থাকা 10 জেলায় সরকার রেল সেবা বাস্তবায়ন করবে, এ লক্ষ্যে সমন্বিত প্রকল্প নেওয়া হবে বলেও জানান তিনি। আজ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং এ মন্ত্রী একথা জানান। তিনি বলেন, ঢাকা মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সময় বাঁচাতে রেল যোগাযোগে কর্ড লাইন করার পরিকল্পনা নিয়েছে সরকার। ঢাকার যানজট নিরসনে 4টি আন্তনগর বাস টার্মিনাল শহরের বাইরে অতি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে রাজধানীতে যানজট নিরসনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। আরো শুনুন প্রতিবেদনে।
6: রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে 4টি প্রধান আন্তনগর বাস টার্মিনাল অতি দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 4টি আন্তনগর বাস টার্মিনাল হল ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল। সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর হবে, মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে পূর্বাচলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে স্থানান্তরিত হবে। গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়তপুর এবং সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল যাবে কাঁচপুরে। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়দাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরেই ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, সায়দাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
7: একটা আন্তঃজেলা টার্মিনাল আমরা করতে যাচ্ছি, ওইটা উনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সেটা করে যাতে এখানকার থেকে লোডটা কমানো যায়।
6: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় রাস্তার উপর যাতে বাস দাঁড়িয়ে না থাকে সেজন্য প্রাথমিকভাবে পূর্বাচলে বাস ডিপো স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
8: রাস্তায় যানজট যাতে না থাকে সেটাকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে কি করণীয়, মহাখালী আন্তঃজেলা বাস সার্ভিসগুলো যেখানে রাস্তার উপরে থাকে হয়তো বা আগের চেয়ে কিছুটা কমেছে, বাট পুরোপুরি রাস্তার উপরে যাতে না থাকে সেটার জন্য অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করার জন্য একটা নির্দেশনা দিয়েছে।
6: ঢাকার বাহিরে টার্মিনাল সমূহ স্থানান্তরের বিষয়ে সাধারণ যাত্রীরা জানান,
9: ঢাকার ভিতরে বর্তমানে টার্মিনাল অনুগুলো এটা ঠিক আছে, কিন্তু ঢাকার যে যানজটের কারণে আসলে এগুলো অনেক সমস্যা, যাত্রীর একটু অসুবিধা হবে, হয়তো অনেকে ঢাকার আশপাশ থেকে একটু ডিস্টেন্স হইলেও কিন্তু তুলনামূলক তো ঢাকাবাসীর জন্য একটা উপকৃত হবে।
6: রাজধানীর যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছে আজহারুল ইসলাম। দেশে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং পচনশীল কৃষিপণ্যের অপচয় কমাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 1 থেকে 2 বছরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় 2000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। কৃষকের দোরগোড়ায় সৌর শক্তিচালিত এসব কোল্ড স্টোরেজ স্থাপন করা গেলে উৎপাদিত পণ্য সংরক্ষণ সহজ হবে, কমবে অপচয়, বাড়বে কৃষকের আয়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: আমরা চিন্তা করছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে
3: আমরা 2000 মিনি কোল্ড স্টোরেজে হাত দিচ্ছি।
11: কৃষি পণ্য উৎপাদনের পর সংরক্ষণের অভাবে প্রতি বছর দেশে বিপুল পরিমাণ সবজি ও ফল নষ্ট হয়। মৌসুমে উৎপাদন বেড়ে গেলে দাম পড়ে যায় আর মৌসুম শেষ হলে দেখা দেয় সংকট। এতে একদিকে কৃষক ক্ষতির মুখে পড়েন, অন্যদিকে ভোক্তাদের গুনতে হয় বাড়তি দাম। এই বাস্তবতা বদলাতে আগামী 1-2 বছরের মধ্যে 2000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। সরকার বলছে বড় আকারের কোল্ড স্টোরেজের পরিবর্তে কৃষকের মাঠের কাছাকাছি ছোট ছোট সংরক্ষণাগার গড়ে তোলা হলে পরিবহন ব্যয় কমবে পণ্য নষ্ট হওয়ার ঝুঁকিও। কৃষিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী
3: 2000 কোল্ড স্টোরেজ করতে পারি, এক একটাতে যদি 20 করে ফার্মার ইনভলভ হয় তাহলে আপনি দেখেন 40,000 ফার্মার ডিরেক্টলি তার উৎপাদিত পণ্য তার মাঠ থেকে তুলে কাঁধে ভারে বা মাথায় নিয়ে কোল্ড স্টোরেজে রাখতে পারছে। নো ট্রান্সপোর্টেশন কস্ট, নো ওয়েস্টেজ।
11: কৃষি অর্থনীতিবিদেরা বলছেন পচনশীল কৃষি পণ্য সংরক্ষণে এটি সময় উপযোগী উদ্যোগ। এর মাধ্যমে পচন রোধ করে কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং ভোক্তাদের স্থিতিশীল দামে পণ্য কেনার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান,
12: কৃষি সেক্টরে যত উদ্যোগ নেয় তার ভিতরে অন্যতম ভালো একটা উদ্যোগ। কৃষি সমস্ত পণ্য পচনশীল এবং এটা সিজনাল, ফলে কি একটা পিক পিরিয়ডে এই জিনিসগুলো আসে, আবার লিন পিরিয়ডে খুঁজে পাওয়া যায় না। তার মানে পিক পিরিয়ডের দাম অত্যন্ত কম থাকে, পৌঁছে যায়, আবার লিন পিরিয়ড যখন সিজন থাকে না তখন এই জিনিস আনএভেলেবল হয় এবং দাম অনেক বেড়ে যায়, এবং এই পিক পিরিয়ডে যখন পৌঁছে যায় তখন কৃষকের মারাত্মক লস হয়, আবার লিন পিরিয়ডে অনেক বেশি দামে পাওয়া যায়, কনজিউমাররা এদের থেকে সাফার করে।
11: তবে এই পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা ও সঠিক পরিকল্পনার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে রাজনৈতিক বিবেচনা নয়, প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে কোল্ড স্টোরেজ স্থাপন করতে হবে।
12: পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করে তাহলে সরকার সাথে থেকে অনেক সব যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানের কাছে যদি দেয়, তারা যদি এটা ঠিক মতো মেইনটেইন করে তাহলে একটা দারুণ কাজ হবে।
11: বিশেষজ্ঞরা বলছেন কৃষি পণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি। সরকারের এই উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে কৃষকের ক্ষতি কমবে, অপচয় রোধ হবে এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় আসবে ইতিবাচক পরিবর্তন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
10: রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিকে দুই আসামির ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে এবং যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শুরু হবে।
13: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
13: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ অবসানের চুক্তির আওতায় ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। আজ ফ্রান্সের G7 শীর্ষ সম্মেলনে বক্তৃতায় তিনি একথা বলেন। বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি হতাশা ব্যক্ত করে ডোনাল্ড ট্রাম্প লেবাননে ইসরায়েলি হামলারও সমালোচনা করেন। এদিকে ইরান সতর্ক করেছে এখন থেকে লেবাননে ইসরায়েলি হামলা কিংবা তাদের ভূখণ্ডে দখলদারিত্ব অব্যাহত রাখা হলে তার যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অন্তর্বর্তী চুক্তির লঙ্ঘন বলে গণ্য হবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় 2000 একরের বেশি এলাকা জুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানায় বাস্তুচ্যুত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার আদেশ জারির প্রেক্ষিতে তাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় ভারত সাময়িকভাবে টেলিগ্রাম অ্যাপটি ব্লক করে দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে একটি গুরুত্বপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় পুনরায় অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন আগে অ্যাপটি প্রতারণার জন্য ব্যবহৃত হচ্ছিল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মে মাসে অনুষ্ঠিত পরীক্ষাটি বাতিল হওয়ার পর লাখ লাখ শিক্ষার্থী আগামী 21 জুন পরীক্ষায় পুনরায় অংশগ্রহণ করবে। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত 1টায় খেলা শুরু হবে। এছাড়া আগামীকাল ভোর 4টায় বোস্টনে ইরাক নরওয়ের, সকাল 7টায় কানসাসে আর্জেন্টিনা আলজেরিয়ার এবং অস্ট্রিয়া ও জর্দানের মধ্যকার ম্যাচটি সকাল 10টায় সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে। ক্রিকেট আগামীকাল চট্টগ্রাম বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বেলা দুইটায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। এদিকে আগামীকাল আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। লিডসে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় খেলা শুরু হবে। সবশেষ আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আর একবার। চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রকল্প সহ সাত হাজার তিন কোটি টাকারও বেশি ব্যয়ে পাঁচ প্রকল্প একনেকে অনুমোদন। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সমস্যা সমাধানে প্রকৃত সহযোগী হিসেবে কাজ করতে চাই বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সারাদেশে শীঘ্রই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে ফ্রান্স সেনেগালের এবং ইরাক নরওয়ের মোকাবেলা করবে। আগামীকাল সকালে আর্জেন্টিনার মুখোমুখি হবে আলজেরিয়া। খবর শেষ হলো।
15: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি জয়িতা শিল্পী। ঢাকার যানজট দীর্ঘদিন ধরে রাজধানীবাসীর জন্য এক অসহনীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন অফিসগামী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, ব্যবসায়ী সবাইকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয়। এই প্রেক্ষাপটে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে। বৈঠকে রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন দিক নিয়ে নানা আলোচনা হয় এবং একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকার চারটি প্রধান বাস টার্মিনাল দ্রুত স্থানান্তর করা হবে। চারটি আন্তনগর বাস টার্মিনাল হচ্ছে ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, মহাকালী বাস টার্মিনাল এবং সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল। সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর হবে। মহাকালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে পূর্বাঞ্চলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে স্থানান্তরিত হবে। গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়তপুর এবং সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল যাবে কাঁচপুরে। বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, যানজট শুধু সময় নষ্ট করে না, বরং দেশের অর্থনৈতিক কার্যক্রমও নেতিবাচক প্রভাব ফেলছে। উল্লেখ্য, প্রতিদিন শত শত বাস শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করে, ফলে প্রধান সড়কগুলোতে অচল অবস্থা সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে বৈঠকে সিদ্ধান্ত হয় গাবতলী, সায়দাবাদ, মহাখালী এবং কমলাপুর বাস টার্মিনাল দ্রুত স্থানান্তর করা হবে। নতুন টার্মিনালগুলো শহরের বাইরের প্রান্তে স্থাপন করা হবে, যাতে দূরপাল্লার বাসগুলো আর শহরের ভেতরে প্রবেশ করতে না পারে। এতে রাজধানীর ভেতরে চলাচলকারী যানবাহনের চাপ কমবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে। প্রধানমন্ত্রী বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দেন স্থানান্তরের কাজ যেন দ্রুত শুরু হয়। তিনি বলেন, শুধু টার্মিনাল স্থানান্তর নয়, এর সঙ্গে সঙ্গে কার্যকর গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। শহরের ভেতরে পর্যাপ্ত সংখ্যক মিনিবাস ও আধুনিক পরিবহন চালু করতে হবে, যাতে মানুষ সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ইতোমধ্যেই সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে। টার্মিনালগুলো শহরের বাইরের দিকে স্থাপন করা হবে, যেখানে পর্যাপ্ত জায়গা রয়েছে এবং যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুবিধা দেওয়া যাবে। এছাড়া বৈঠকে নগর পরিকল্পনাবিদরা মত দেন, টার্মিনাল স্থানান্তরের পাশাপাশি রাজধানীতে রিং রোড ও ফ্লাইওভার নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। তারা বলেন, যানজট নিরসনের সমন্বিত পরিকল্পনা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রধানমন্ত্রী বৈঠকে জোর দিয়ে বলেন, জনগণের ভোগান্তি কমানোই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, উন্নয়ন শুধু বড় বড় প্রকল্পে সীমাবদ্ধ নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরিয়ে আনা উন্নয়নের অন্যতম অংশ। রাজধানীর যানজট নিরসন হলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, ব্যবসা বাণিজ্য সহজ হবে এবং দেশের সামগ্রিক অর্থনীতি গতিশীল হবে। বৈঠকে আরও আলোচনা হয়, টার্মিনাল স্থানান্তরের পর শহরের ভেতরে ছোট ছোট বাস স্টপেজ তৈরি করা হবে। যাত্রীরা নতুন টার্মিনাল থেকে শহরে প্রবেশ করলে নির্দিষ্ট বাসে করে বিভিন্ন এলাকায় যেতে পারবেন। এতে যাত্রীদের ভোগান্তি কমবে এবং শহরের ভেতরে যানজটও নিয়ন্ত্রণে থাকবে। প্রধানমন্ত্রী বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, আগামী কয়েক মাসের মধ্যে স্থানান্তরের কাজ শুরু করতে হবে। তিনি বলেন, জনগণ আর অপেক্ষা করতে রাজি নয়। রাজধানীর যানজট নিরসনে দৃশ্যমান পরিবর্তন আনতে আনতে হবে। এই বৈঠক থেকে স্পষ্ট যে সরকার রাজধানীর যানজট সমস্যাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। চারটি বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ঢাকার সড়ক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। তবে সঙ্গে সঙ্গে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, সড়ক অবকাঠামো সম্প্রসারণ এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকীকরণও জরুরি। প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত সরিয়ে নির্দিষ্ট স্থানে নেওয়ার তাগাদা দিয়েছেন। আগামীতে মিডিয়ায় সংবাদ ও আলোচনায় এই বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং রাজধানীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। মানুষ আশা করছে সরকার দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে এবং ঢাকার যানজট সমস্যার স্থায়ী সমাধান এনে দেবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
16: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এখন প্রচার করা হচ্ছে।
17: আজকের দিনটা আমাদের জন্য একটা সংবাদপত্র জগতের জন্য, বাংলাদেশের সংবাদপত্র জগতের জন্য একটা ইম্পর্টেন্ট দিন বৈকি। আজকের এই দিনে বাংলাদেশের সকল সংবাদপত্র একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল, হাতে গোনা মাত্র 4টি সংবাদপত্র ছিল। সেখান থেকে আজকে আমরা এতগুলো সাংবাদিক ভাইদের সাথে আমরা কথা বলছি, তার মানে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে এখন সংবাদপত্রের যে টুটি চেপে ধরা হয়েছিল সেটি অন্তত এখন নেই এই মুহূর্তে। এটা এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, এই যে সংবাদপত্রের যে আমরা যেটা বলি মাল্টিপ্রেসি ডেমোক্রেসি, যেভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, মাত্র 4টা সংবাদপত্রকে সব বন্ধ করে দিয়েছিল, একই সময় আমরা দেখেছি বাংলাদেশের সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে বাকশাল নামে একটা দল গঠন করা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, উনি যেরকম বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, একই সাথে সংবাদপত্রের উপর থেকে যে রেস্ট্রিকশন ছিল সেটাও তুলে নিলেন। পরবর্তী সময় কি হয়েছে, কতটুকু হয়েছে, এটা আপনাদের কথা থেকেও বেরিয়ে এসেছে। বিগত এক যুগেরও বেশি সময় ধরে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার বা রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য বিভিন্নভাবে রাজপথের আন্দোলনে ছিল তারা, এবং সেই আন্দোলন স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলি এই আন্দোলনগুলোকে পরিচালনা নেতৃত্ব দিয়ে থাকে। এবং পৃথিবীর সব ইতিহাসে দেখা গিয়েছে একসময় গিয়ে দলমতে নির্বিশেষে সব স্তরের মানুষ এইটাতে নেমে আসে, সেটা রাজনৈতিক দলের নেতৃত্বে হোক অথবা সামাজিক আন্দোলনের রূপেই হোক, একটা সময় মানুষ নেমে আসে যখন অত্যাচারের মাত্রা খুব বেশি বেড়ে যায়। এবং 5ই আগস্ট তার আগে দিয়ে এরকমই ঘটনা ঘটেছিল এবং 5ই আগস্ট সেটা একটা পরিপূর্ণতা লাভ করেছিল। তার আগে পর্যন্ত দীর্ঘ 17 বছর যেই সময়টা মানুষ তার অধিকার আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছিল, আমরা দেখেছি বিএনপিবিতে আপনারা যারা কাজ করেছেন বহু বছর ধরে, আমার দলের নেতাকর্মী যেমন টিয়ার গ্যাসের সেলের যে টিয়ার গ্যাস সেটির যন্ত্রণায় যেরকম কাঁপিয়েছে, আপনারাও কিন্তু আমাদের নেতাকর্মীর পাশাপাশি আপনারাও সেরকম যন্ত্রণায় কাঁপিয়েছেন। এরকম অনেক ঘটনা ঘটেছে যে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী একটি জায়গা ঘিরে ফেলেছে যেখান থেকে আমাদের অনেক নেতৃত্বকে বা আমাদের প্রচন্ড অ্যাক্টিভ কোন কর্মীকে তুলে নিয়ে যাবে। বিএনপিপিটির সাংবাদিকদের কারণে এরকম অনেক নেতৃত্ব বা অনেক অ্যাক্টিভ কর্মী সেদিন রক্ষা পেয়েছিল, আপনারা সহযোগিতা করছেন। আমি আমার দলের নেতাকর্মীদেরকে তাদের বিপদের সময় এই সহযোগিতা করার জন্য এবং তাদের অত্যাচার নির্যাতনের কাহিনী শত বাধা বিপত্তির মধ্যে যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরার জন্য এবং একই সাথে তাদের পাশাপাশি থেকে সেই একই কষ্ট আপনারাও ভোগ করেছেন, এই সকল কিছু মিলিয়ে আমার অবস্থান থেকে আমি আন্তরিকভাবে আমার দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আপনারা যেরকম কথা প্রসঙ্গে কেউ কেউ বললেন যে আপনাদের এই বিষয়টি প্রয়োজন বা ওই বিষয়টি প্রয়োজন বা এটা করা উচিত ওটা করা উচিত, একইভাবে আপনাদের বিষয়গুলি অবশ্যই আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব নিশ্চয় আমরা সেইটা অ্যাড্রেস করব। বাট এখানে একটি কথা আছে, আমি যখন বলেছিলাম যে আসুন আমাদের নিজের চিন্তা কিছুটা আমরা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ,
18: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। সুধীশ্রোতা, এরই মাধ্যমে শেষ হচ্ছে আমাদের মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন। আগামী অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে মিডিয়া মুভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনতে পাবেন আমাদের FM ব্যান্ড 88.8 মেগাহার্জ এর আয়োজন। সাথে থাকুন, শুনতে থাকুন।
19: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন FM 88.8 মেগাহার্জে। অল্প কিছুক্ষণের মধ্যে NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: এরই মাধ্যমে শেষ হচ্ছে আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন। আগামী অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে কিছুক্ষণের মধ্যে আপনারা শুনতে পাবেন আমাদের FM ব্যান্ড 88.8 মেগাহার্জের আয়োজন। সাথে থাকুন, শুনতে থাকুন।
1: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন FM 88.8 মেগাহার্জে। অল্প কিছুক্ষণের মধ্যে NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা সালমা জাহানের কণ্ঠে শুনছিলেন দেশাত্মবোধক গান।
1: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল বেলা একটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিতি ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে সরাসরি সম্প্রচার করা হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। খরা ও মরুকরণ দিবস উপলক্ষে কথিকা পাঠ করবেন গোপাল চন্দ্র ঘোষ দুপুর 12:15। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকাল 4:05 প্রচারিত হবে। চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান শুনতে পাবেন সন্ধে 6:10। দেশাত্মবোধক গান প্রচারিত হবে সকাল 8:15। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শুনতে পাবেন সকাল 8:30। এছাড়াও আধুনিক গান শুনবেন দুপুর 12:30 শিল্পী মাহবুবা রওশন রাখি। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী প্রচারিত হবে সকাল 9:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সাধন ঘোষের কণ্ঠে দুপুর 12:20। দুপুর 12:40 লোকগীতি শুনবেন শিল্পী মোহাম্মদ গফর হোসাইন। এছাড়াও এফএম 88.8 মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
0: বাংলাদেশ বেতার খুলনা এফএম 88.8 মেগাহার্জে অনুষ্ঠান শুনছেন তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তরজমা।

0: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
1: FM 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, একে একে ফুরিয়ে এলো আমাদের আজকের সমস্ত আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমরা কজন, তানিয়া সুলতানা, ইফাত সানিয়া ন্যান্সি এবং আমি শেখ ইমরান সাইদ। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন। সুপ্রিয় শ্রোতা, আগামীকাল সকাল 7:59 শুরু হবে আমাদের আগামীকালের অধিবেশন। সে অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে সকলের জন্য শুভকামনা রেখে আজকের মতো আমাদের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।